0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 26শে ভাদ্র, 27শে রবিউল আউয়াল, 10ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। 5 বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিইসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশনা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন,
3: বাংলাদেশের সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সাধারণত একটি মাত্র কারণে হয় না, বেশ অনেকগুলো কারণ থাকে। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া, ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি হয়। মাননীয় স্পিকার, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
1: অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
3: ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 60 মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর এবং লাইটরেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগ রয়েছে। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতিতে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে একটি সামগ্রিক মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা এবং সংলগ্ন দ্বীপগুলোতে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।
1: আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদে বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে বস্ত্র পাঠ মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লিখিত প্রশ্নের জবাবে সংসদে জানান, গত 10 বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশে মোট 84,002,57,00,000 টাকা আয় করেছে। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন 2026-18 ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 উত্থাপন করেন, পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক হিটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিওয়াজ মাহমুদ খুইয়াম, প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এছাড়া রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তিনি গতকাল খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড স্থাপিত 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান। মন্ত্রী বলেন, বাড়ির ছাদ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গা যেখানে সুযোগ আছে সেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট 10.50 টাকা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়েছে সরকার।
4: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
5: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
1: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করাই হচ্ছে একমাত্র উপায়, তবে এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে, আঙ্গিনা সহ বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামগ্রিকভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা গেলে ডেঙ্গু প্রতিরোধ অনেকটাই সম্ভব। আরো শুনুন প্রতিবেদনে।
6: যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির গবেষণা বলছে, পূর্ণবয়স্ক স্ত্রী এডিস মশা পানি ভর্তি পাত্রের ভেতরের দেয়ালে ডিম পারে, একবার প্রায় 100টি ডিম পারে এবং জীবদ্দশায় 3 বার পর্যন্ত ডিম দিতে পারে। মশার ডিম থেকে লার্ভা বা শূককীট বের হয় এবং সেগুলো পানিতে বাস করে। এরপর লার্ভাগুলো পিউপা বা মুখকীটে পরিণত হয় এবং বড় হয়ে উঠতে সক্ষম মশার সৃষ্টি হয়। এডিস মশা কখনোই নোংরা বা ড্রেনের ময়লা পানিতে ডিম পারে না, বরং বৃষ্টির জমানো পরিষ্কার পানি এদের প্রধান পছন্দ। এক্ষেত্রে টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ড্রাম, বালতি, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয় এডিস মশা। ফলে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে সেটি নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে এই কাজটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন নাগরিকদের সবার সচেতনতা।
7: আমরা সমাজের থেকে আমরা উদ্যোগ নিয়ে, আমাদের তো সরকারিভাবে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা আছেনই আমাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভাগুলোতে, কিন্তু তাদের পক্ষে আসলে এত বিশাল কর্মযজ্ঞ সামলানো সম্ভব না। অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, এই দেশে আমাদের কমিউনিটি অ্যাপ্রোচ যেটাকে বলি, আমাদের সমাজ থেকে এগিয়ে আসতে হবে সবাইকে। আমরা দলবদ্ধভাবে যদি ঠিক করে যাচ্ছে, আমরা কোন একটা ছুটির দিনকে বেছে নিলাম যে এই দিন আমরা 1 থেকে 2 ঘন্টা কোন একটা সময় ঠিক করে যে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালালাম প্রত্যেকে, যে আমার এলাকায় এরকম ডাবের খোসা, পরিত্যক্ত ক্যান, পরিত্যক্ত টায়ার, যার ভাজে পানি জমতে পারে, যদি আমরা এগুলোকে পরিষ্কার করতে পারি, এডিস মশা তো বংশবৃদ্ধি তো করতে হবে, তো বংশবৃদ্ধি করার সুযোগই পাবে না।
6: 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে প্রথমবার ডেঙ্গু ভাইরাস শনাক্ত হওয়ার ইতিহাস তুলে ধরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলেন, বর্তমানে এডিস মশার বংশ বিস্তারের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই দায়ী।
7: এখন যদি আমরা 30-40 বছর পিছনে ফিরে যাই, সেই সময় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা কিন্তু এখন যেতে কম ছিল, তখন কিন্তু অনেক শীত ছিল আমার মনে পড়ে, কিন্তু সেই শীতটা কিন্তু এখন আর এরকম আগের মতো নাই, যে কারণে আমাদের এই ফ্যাক্টরগুলো মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিন্তু অনেকাংশে দায়ী আমাদের মশার বংশবিস্তারের ক্ষেত্রে। এই ভাইরাসটি শনাক্ত হয় 1964 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এবং সেটির একটা নাম দেওয়া হয়েছিল ঢাকা ফিভার। এরপরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে এরকম কিন্তু আসলে দেখা যায়নি, প্রথম প্রাদুর্ভাবটা কিন্তু 2000 সালে হয়েছে।
6: এদিকে ডেঙ্গু সংক্রমণের হার কমাতে 3 মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12ই সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করবেন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচার কার্যক্রমের উপর জোর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী 3 মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী গতকাল রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলা সরকারের 2টি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু হার কমানো। এই লক্ষ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক নীতি নির্ধারণী ফোরামে শীর্ষ পদে বাংলাদেশের উপস্থিতি কেবল দেশের কূটনৈতিক সাফল্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়নশীল বিশ্বের দাবি আদায়ে বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক নীতি নির্ধারণী ফোরামে শীর্ষ পদে বাংলাদেশের উপস্থিতি কেবল দেশের কূটনৈতিক সাফল্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়নশীল বিশ্বের দাবি আদায়ে বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড়

0: দায়িত্ব গ্রহণ, আন্তর্জাতিক দরবারে দেশের কূটনৈতিক বিশ্বস্ততা ও দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। বিশ্বমঞ্চে এই নেতৃত্ব বাংলাদেশকে কেবল নীতি নির্ধারণের জায়গায় মূল ভূমিকা পালনের সুযোগ দিচ্ছে না, বরং উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশের পথ খুলে দিচ্ছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক মাহফুজুর রহমান।
1: বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সাহায্য করবে। প্রতি বছর একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সম্ভবত নবম দেশ যে দেশ থেকে দুজন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আমরা 40 বছর আগে নির্বাচিত হয়েছিলাম।
0: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শরণার্থী সংকট, ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বৈশ্বিক সংকটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব, এমন পরিস্থিতিতে জাতিসংঘের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।
1: আমরা আশা করি যে বাংলাদেশ যে সমস্ত সমস্যায় প্রায়োরিটি আছে, যেমন জলবায়ু পরিবর্তন, মিয়ানমার শরণার্থী সমস্যা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত দেশের কাতারে যাওয়ার যে অধিকার বা প্রচেষ্টা, সেইটার সমর্থন জাতিসংঘ তার এককালীন মেয়াদ যেটা 1 বছর মেয়াদ, সেই মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমরা আশা করতে পারি।
0: কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বহুপক্ষীয় সম্পর্কের এই সাফল্যকে ধরে রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক কূটনীতি জোরদার করতে পারলে বৈশ্বিক ফোরামে বাংলাদেশের এই নেতৃত্ব দীর্ঘমেয়াদী সুবিধা এনে দেবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোন সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য, মাননীয় কিংবা অন্য কোন সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এই রায় দেন। এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ অবসানে সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে নভেম্বরে অনুষ্ঠিতব্য দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে সফরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে আরোহণের পূর্বে সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রে আরও অনুকূল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইরান যুদ্ধ বন্ধ নিয়ে কালক্ষেপণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই অঞ্চলের পারস্পরিক আস্থা বৃদ্ধি, টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য তেহরান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে 14 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। সিরিয়ার স্থানীয় স্বাস্থ্য বিভাগ গতকাল এ তথ্য জানিয়েছে, তবে দুর্ঘটনার কারণ উল্লেখ করেনি। সিরীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 14:45 ম্যাচটি শুরু হবে। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল নিজেদের চতুর্থ ম্যাচে 6-0 গোলে হংকংকে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 5 বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী।

0: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিএসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশনা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, অনেক বেশি খুশি আছি এবং মনটা আজকে পুরোপুরি একদম ফুরফুরা হয়ে আছে। কারণ আজ একে তো আজকে পবিত্র বৃহস্পতিবার, আর তার উপর হচ্ছে মানে সব দিক দিয়ে মাসের শুরুর দিক সব কিছু মিলিয়ে মনে করেন যে একদম মানে রমরমা একটা অবস্থা যাচ্ছে। তো আপনাদের দিনটা কেমন যাচ্ছে এবং কেমন যাবে বলে মনে হচ্ছে এবং সকালটা কেমন হলো সেই সব কিছু নিয়ে গল্প করব। তবে তার আগে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছে মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার গল্প গসিপ আড্ডা শুনতে চান, তারা চলে আসুন মর্নিং মাইকে এবং আমার ফেসবুক পেজে, মানে মর্নিং মাইক ঢাকা FM এর ফেসবুক পেজে মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড করে দিয়েছি এবং আপনারা সেখানে চলে যান, সেখানে যেয়ে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ভরে ফেলুন। এবং আজকে কিন্তু সব মজার মজার কমেন্ট পড়বো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একদম মজার মজার, খুবই মজার মজার গল্প আমার সাথে শেয়ার করতে হবে, মজার মজার কমেন্ট করতে হবে। গতকালকে কী কী হয়েছে আপনার সাথে, কী কী কোনো অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে কিনা বা আপনার জীবনের কোনো মজার স্টোরি, সব কিছু আপনি কিন্তু আপনারা কিন্তু আজকে শেয়ার করবেন, ওকে? এছাড়াও গানের রিকোয়েস্টও পাঠাতে পারেন চাইলে, এছাড়াও হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। আপনারা আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি আপনাদেরকে কিন্তু 12 মাসই ভালোবাসি, আর সেই 12 মাস ভালোবাসার জন্য আপনাদের সাথে এই গানটি শেয়ার করে দিতে চাচ্ছি, মানে প্লে করে দিতে চাচ্ছি। আপনারা এই গানটি শুনুন, আজকের মর্নিং ম্যাক শুরু করবো এই গান দিয়ে। তো গান শুনে আসি, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমার আইটি ইন্টারনেট।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।

0: morning, Mike.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি দানিয়া আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং কিছু সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক। নতুন করে আবার কিন্তু আশির দশকে ট্রেন্ড শুরু হয়েছে, এটার পিছনের রহস্যটা কি সেটা কি আপনারা জানেন? হয়তোবা জানেন না, আমি জানি না। অনেকে আমি দেখতে পাচ্ছি এটাকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি নিচ্ছে। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে এটা তেমন কোনো কিছু না, আহামরি এটা একটা কি বলে, আমরা অনেক ধরনের ট্রেন্ড ফলো করি, ইভেন ফেসবুক যে ইউজ করি সেটাও কিন্তু একটা ট্রেন্ডই, তাই না? যেমন হঠাৎ করে যদি আপনি আজকে একটা শোনেন যে তানহাপু ফেসবুক ইউজ করে না, তার কোনো ফেসবুক আইডি নেই, তখন আপনি কিন্তু একটু অবাকই হবেন, তাই না? যে সবার ফেসবুক আছে, তানহাপুর ফেসবুক নেই। তো ব্যাপারটা এরকমই যে আমরা সবাই কোনো না কোনো ট্রেন্ড ঠিকই ফলো করছি। আমরা এখন হুট করে চাইলেই সেই আশির দশকের মতো বা সেই পুরোনো দিনের মতো মানে লাইক ওই লাইফস্টাইলটা লিড করতে পারবো না। বাট এটাকে আমরা জাস্ট একটা কি বলে ছবির মতো বা কোনো একটা কল্পনা স্মৃতির মতো করে আমরা সেটাকে ভাবতে পারি, তাই না? তো সেটা আমার কাছে মনে হয় যেটা পজিটিভলি নিলেই বেটার, বিকজ সবাই যদি একটু খুশি হয় একটা ট্রেন্ড ফলো করে, একটা ছবি বানিয়ে যদি খুশি হয়, এবং যেহেতু আমাদের সেই মানে কি বলে মাধ্যমটা আছে, তাহলে কেন আমরা সেই মাধ্যমটা ইউজ করব না, তাই না? সো এটা একদমই নর্মাল, একদমই পারফেক্ট আমার জন্য। তো আপনাদের কি মনে হয় যে সবাই হঠাৎ করে আশির দশকের ট্রেন্ডে চলে গেছে, কেউ হলিউডের ট্রেন্ড ফলো করছে, কেউ বলিউডের ট্রেন্ড ফলো করছে, কেউ আবার তামিলনাড়ুর ট্রেন্ড ফলো করছে, আবার কেউ বাংলাদেশের ট্রেন্ডও ফলো করছে। সো আপনার কি মনে হয় আপনি কোন ট্রেন্ড ফলো করবেন এবং আশির দশকের কোন ট্রেন্ডটা আপনার পছন্দ হয়? আমি দেখেছি যে আমি কিন্তু যে ছবিটা আপলোড করেছি মর্নিং মাইকে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশি একটা ট্রেন্ড বলা যায়। বাংলাদেশে তখন আশির দশকের দিকের অনেক নায়িকাদেরকে দেখতাম ঠিক এইভাবে ড্রেস আপ করতে, এভাবে সাজতো। তো আমাকে কেমন লাগছে ছবিতে সেটাও জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই মর্নিং মাইক শো, অ্যান্ড আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত, আর ফেসবুকে পোস্ট দেওয়া আছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আমি তানহা আবার একটু পরে ব্যাক করছি, সুন্দর একটা গান আপনাদের জন্য প্লে করে দিয়ে যাচ্ছি, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে এই মুহূর্তে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ছোট্ট ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

এই মুহূর্তে আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, গল্প আড্ডা এবং অনেক মজার মজার গান মিলে কিন্তু একদম জমে উঠেছে আজকে সকালটা। সবাই কিন্তু সাথেই থাকবেন, কোথাও যাবেন না, কারণ অনেক কিছু বাকি, অনেক গল্প আড্ডা বাকি। আর এই মুহূর্তে আপনারা শুনছেন কত যে ভালোবাসি পারভেজের এই গানটি। গানটি অসম্ভব সুন্দর, আপনাদের জন্য প্লে করেছি। গানটি এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Operations and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও কিন্তু পুরোটা সময় জুড়ে ছিলাম এবং অনেক আড্ডা গল্প করেছি এবং অনেক মজার মজার গল্প গসিপ শেয়ার করেছি। এই মুহূর্তে আরও একটা মজার গল্প শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে 100 কোটি মানে 1 বিলিয়ন ভিউ এর ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে কোক স্টুডিওর জনপ্রিয় গান পাসুরি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে 2022 সালে প্রকাশের পর বিশ্বজুড়ে তুমুল সাড়া জাগানো গানটি যে এখনো শ্রোতাদের হৃদয়ে একইভাবে গেঁথে রয়েছে এই অন্যান্য রেকর্ড তারই প্রমাণ। এই পাসুরির গানটি কিন্তু পাকিস্তান কোক স্টুডিওতে বানানো হয়েছিল। আপনাদের জন্য আমি এই মুহূর্তে গানটি প্লে করে দিব, তবে তার আগে আরো একটি গল্প শেষ করব। আমার অনেকে আমাকে কমেন্ট করছেন এবং আমি একটা 80-90 দশকের একটা লুকের ছবি দিয়েছি ফেসবুকে, দেখি আমাকে কে কি কমেন্ট করেছেন। নাসির উদ্দিন কমেন্ট করেছেন গুড মর্নিং, মুহাম্মদ রবিউল হাসান সবাই 80-90 দশকে গিয়ে নায়ক নায়িকা হয়ে গেছে, আর আমি 80-90 দশকে যেতে পারলে গোল্ড কিনে আনতাম। একদম ঠিক আমার মনের কথাটা আপনি বলেছেন, আমিও তাই করতাম আসলে। মানে আমারও আসলে আজকে কয়েকদিন ধরে এটাই মনে হচ্ছিল। যাই হোক, আমি আজকে হয়তো বা ফেসবুকে একটা পোস্টও আপলোড করতে পারি ঢাকা এফএম এর ফেসবুক পেজে এই নিয়ে। তো আর কি কি করতেন 80-90 দশকে গেলে সেটাও আমাকে জানান। ওকে, মাসিকুর রহমান কমেন্ট করেছেন, অমৃত বোস কমেন্ট করেছেন, অয়ন রয় কমেন্ট করেছেন, আবু নয়ন কমেন্ট করেছেন, তিথি ইসলাম কমেন্ট করেছেন, ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে কমেন্ট করছেন এবং আমার সাথে আছেন পুরোটা সময় জুড়ে এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। তো আমরা সেই পাসুরি গানটা একটু এনজয় করি, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিব, বৃষ্টি কবিতা গানটি আপনাদের জন্য প্লে করছি, নওরিনের গানটি শুনুন আর এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: আসলে এই তো মানুষ কেন এরকম, আপনারা কি জানেন মানুষ কেন এরকম? যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, তবে আজকে নয়। আজকে তো আমি এখনই বিদায় নিব, কারণ আমার সময় কিন্তু 11টা পর্যন্তই। যদিও আপনারা আমাকে ঠিক 11টা পর্যন্তই শুনতে পান, কিন্তু সে পুরোটা সময় জুড়ে, মানে একদম 24 আওয়ার্স, এবং প্রতিদিন আমাদেরকে দেখতে হলে, আমাকে শুনতে হলে, আমার ভিডিও দেখতে হলে, আমার পোস্ট দেখতে হলে অবশ্যই ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে ফলো দিয়ে থাকতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাদের মিম পোস্ট আপলোড হয়, মিম ভিডিও আপলোড হয়, ফানি ভিডিও আপলোড হয়, এবং আমাদের পুরনো শোয়ের, পুরনো এপিসোডের পুরনো প্রচার ভিডিও আপলোড হয়। সেগুলো কাইন্ডলি আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আপনাদের কমেন্ট থেকে, আপনাদের মজার মজার কমেন্ট থেকে কিন্তু আমাদের নিউ নিউ অনেক আইডিয়া, অনেক অনেক রকমের পোস্ট আইডিয়া, অনেক রকমের পোস্ট মাথায় আসে। সো সেভাবেও কিন্তু আপনারা আমাদের সাথে ইনভলভ থাকতে পারেন, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তো যাই হোক, আজকে আমি তানহা এখানেই বিদায় নিচ্ছি, এখানেই শেষ করছি। আজকে বৃহস্পতিবার, মানে একদম সপ্তাহের শেষ দিন, আবার ঠিক দুই দিন পর, মানে শুক্র এবং শনিবারের পর ঠিক রবিবার আপনাদের সাথে আমার কথা হবে সকাল 8টা বাজে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে মনে রাখবেন, আমার জন্য ওয়েট করবেন, আমাকে অনেক বেশি বেশি মিস করবেন, এবং আমাকে কি বলবো, আমাকে ঢাকা FM 90.4 শুনবেন। তো যাই হোক, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Welcome to the show, Ben Ergan Shurun. Ben
1: Bissell. Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How is music? Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shun 10, Taka FM 90.4. চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় বিকেল পাঁচটা। FM 90.4

বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আজ বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। লিসেনার্স, উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর যে হৃদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, আগামী দিন ছুটির একটা দিন অর্থাৎ শুক্রবার, আর শুক্রবার আগের দিনটা অর্থাৎ এই বৃহস্পতিবার বিকেল থেকেই কিন্তু এই ছুটির আমেজটা কিন্তু শুরু হয়ে যায়। অ্যান্ড সেই আমেজটাকে জমজমাট করে তোলার জন্য কিন্তু আমি আর যে হৃদম হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে থাকতে পারেননি, যুক্ত হতে পারেননি আমার সাথে, শুনতে পারেননি আমাকে শুনতে পারেননি, বা হচ্ছে বিভিন্ন ট্রেন্ডি নিউজগুলো আপনারা ছেড়ে গেছেন, ওফ ইটস ওকে, নো ওরিজ, আর যে রিদম ইজ হিয়ার, রাইট। হ্যাঁ লিসেনার্স, আজকে কিন্তু বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে গল্প হবে, কথা হবে। কালকের এই ছুটির দিনটা কিভাবে কাটাবেন, কোনো মুভি দেখতে পারেন কিনা, সব বিষয়ে কিন্তু আমি আড্ডা দিব। তাছাড়া ফেসবুকের পোস্টে কিন্তু আমার একটা ছবি চলে এসেছে অলরেডি, সেটা হচ্ছে আর জি রিদম 80-90 দশকে ফিরেই সিনেমা দেখতে চলে গেল। হ্যাঁ, 80-90 দশকে ফিরে গেছে কিন্তু মোটামুটি বাংলাদেশের সবাই। খুব সুন্দর একটা ট্রেন্ড চলছে বলা চলে এটাকে, কজ এই ট্রেন্ডটা আসলে আমি যদি বলি, মানে আমার মনে হয় যে ক্লাসিক ট্রেন্ডের মধ্যে এইটা একটা অন্যতম একটা ট্রেন্ড। আর মাসাল্লা দিলে এক একজনকে 80-90 দশকের এই লুকে যা লাগছে, বাবা এটা বলার বাহিরে। বাট রিদম কিন্তু শুধুমাত্র 80-90 দশকে ফিরেই যায়নি, সে কিন্তু 80-90 দশকে ফিরে সিনেমা দেখতে চলে গেছে। আর সেই সিনেমা হলে সামনে দাঁড়ানো একটা ছবি কিন্তু আমার পোস্টে এখন আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই সিনেমা হলটা কে কে চিনেন। সো যারা এই ব্যাপারটা নিয়ে একটু আগ্রহ বা এই সিনেমা হলটা দেখতে যাচ্ছেন বা জানতে চাচ্ছেন, একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু হচ্ছে, সেখানে পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট ডাউন করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। অ্যান্ড আপনি নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। সো আপনিও কিন্তু খুব ইজিলি আমাদের এই আড্ডার অংশ হতে পারছেন। অ্যান্ড আপনি থাকলে আমার যেটা ধারণা যে আমাদের এই আড্ডাটা কিন্তু আরও বেশি জমজমাট হয়ে উঠবে। সো উইকেন্ড বাজ নিয়ে একদম 8টা পর্যন্ত আছি, আশা করছি অবশ্যই সবাই 8টা পর্যন্ত আজকের এই আড্ডায় থাকবেন। আর এই সুন্দর বিকেলটাকে, আমরা এখন একটা সুন্দর গান দিয়ে শুরু করে দিব। অর্থাৎ এই যে আমাদের উইকেন্ড বাজ শুরু হচ্ছে, সো উইকেন্ড বাজ কি গান দিয়ে শুরু করা যায়, এখন আমরা বি প্রতীক অ্যালবামের একটা গান শুনবো যেটা হচ্ছে লালন ব্যান্ডের করা। লালন ব্যান্ডের ফ্যান, মানে ফ্যান না এমন মানুষ কিন্তু খুব কমই আছে লালন ব্যান্ডের। আমার মনে হয় যে প্রতিটা মানুষই যেই গানই শুনুক না কেন, লালন ব্যান্ড যখন চলে আসে ইট হিটস টোটালি ডিফারেন্ট। আর আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে, জুই যুক্ত হয়ে গেছে, জিনিয়া আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে কে আছে, তমা যুক্ত আছে, রংপুরের তমা, সবাইকে মোস্ট ওয়েলকাম। হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে আনাগোনা কিন্তু আছে সবার, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই লিখতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আমি আপনাদের এই কমেন্টগুলো বা হচ্ছে আপনাদের এই মেসেজগুলো সহ আবারও ফিরে আসছি খুব জলদি। সো এখন আমরা এই বিকেলটাকে অর্থাৎ উইকেন্ড বাজের এই শুরুটাকে খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করে দিচ্ছি, যেটা বলছিলাম লালন ব্যান্ডের মনের মানুষ গানটা আমরা শুনবো। সো সোজা আমি মনের মানুষের কাছে চলে যাচ্ছি, দেখি মনের মানুষের কাছে একটু শান্তি পাওয়া যায় কিনা। যাই হোক, গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। আপনাদের সাথে আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আর যে রিদম আছি আপনাদের সাথে উইথ উইকেন্ড বাজ। হ্যাঁ লিসনার্স, বৃহস্পতিবার মানি উইকেন্ড বাজ। সো উইকেন্ডের আগের দিনের এই সময়টাতে আমাদের এই আড্ডাটা কিন্তু জমাতে হবে, অ্যান্ড আশা করছি আজকে আমাদের এই আড্ডাটা জমে উঠবে আপনাদের সাথেই। খুব ইজিলি যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি তাহলে হোয়াটসঅ্যাপও কিন্তু লিখতে পারবেন। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি শুরুর এই মুহূর্তে এখন সোজা আমাদের মেসেজ সেকশনে চলে যাচ্ছি, দেখে আসি কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে কিন্তু জিনিয়া আছে। সবাই ভালো আছে তো? একটা প্রশ্ন করি, হ্যাঁ করেন, কেন আমরা ভালোবাসি? ওরে বাবা, এটা তো খুবই জটিল কোয়েশ্চেন, কেন আমরা ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা, ভালোবাসা কি? আমি যদি প্রশ্নের উত্তরটা আগে দিতে যাই, এর আগে আমাকে জানতে হবে ভালোবাসা কি। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র অনুভূতি। এটা প্রকৃতি থেকে আসে, প্রকৃতি প্রদত্ত, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। বেসিক্যালি আমাদের মনের ভিতরে যে একটা অনুভব বলতে আমরা যেটা বুঝি, বা এই যে অনুভূতি বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু আসে একদম হার্ট থেকে, একদম আপনার মন থেকে। সো ভালো কেন বাসি? ভালো আমরা তখনই বাসি যখন কোনো একটা মানুষ, ধরেন সেই মানুষ অবভিয়াসলি আপনার অপোজিট পার্সন হতে পারে, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, ছোট ভাই ছোট বোন, মানে ইট ক্যান বি এনি ওয়ান। বাট এই যে ভালোবাসি, কেন ভালোবাসি? কজ দেখেন, ভালোবাসা যেটা বললাম যেটা একটা অনুভূতি, একটা মানুষের প্রতি যখন আমাদের অনুভূতিটা জাগ্রত হয়, বা সেই অপোজিট পার্সনটার প্রতি যখন আমাদের একটা ভালো লাগা কাজ করে, সেই পার্সনটার কাছে হয়তো বা আমরা আমাদের প্রশান্তি খুঁজে পাই, সেই পার্সনটার কাছে আমরা মাথা ঠেকালে হয়তো বা আমাদের শান্তি খুঁজে পাই, সেই পার্সনটা হয়তো বা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে হয়তো বা আমাদের সান্ত্বনা দিতে পারবে, যে কোনো পরিস্থিতিতে হয়তো বা আমাদেরকে যদি একটু কাছে টেনে নেয়, সেক্ষেত্রে হয়তো বা আমাদের টেনশনটা কিন্তু একদম 100 থেকে 0 হয়ে যায়। সো এই যে ভালো লাগাটা কাজ করে একটা অপোজিট পার্সনের প্রতি, সো সেই ভালোবাসা, সেই ভালো লাগাটাই যখন আপনার সেটা কন্টিনিউয়াস হবে, এবং সেই ভালো লাগাটার উপর যখন আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, সেই ভালো লাগাটার প্রতি যখন আপনি দুর্বল হয়ে যাবেন, ঠিক তখনই সেই অনুভূতিটাকে বলা হয় যে আমরা সেই মানুষটাকে ভালোবাসি। আমরা অনেক সময় বুঝতে পারি না, দেখা যায় অপোজিট একটা পার্সনের জন্য হয়তো বা টান কাজ করছে, সেই পার্সনটাকে যখন শুনছি, সেই পার্সনটাকে যখন দেখছি, মনে হচ্ছে যে মানুষটাকে হয়তো বা মানে কেমন যেন একটা অনুভব কাজ করে, হয়তো বা দেখা যায় যে মানুষটাকে হয়তো যদি আমি পেতাম, বা মানুষটাকে যদি আসলে আমার করে নেওয়া যেত। সো এটাই বেসিক্যালি ভালোবাসা, ভালো লাগাটা যখন প্রতিনিয়ত আপনার মনে কাজ করছে, সেটাই কিন্তু ভালোবাসায় পরিণত হয়। আর এই জন্যই হয়তো বা আমরা ওই একটু শান্তির খোঁজ করতে গিয়েই হয়তো বা কোনো একটা মানুষের ভালো লাগাকে আপন করে ফেলি, এবং সেটা ভালোবাসায় পরিপূর্ণ হয়। সেটাই হয়তো বা ভালোবাসা, আর সেজন্যই হয়তো বা আমরা কাউকে ভালোবাসি। মানে এক কথা বলতে গেলে নিজের আত্মার প্রশান্তির জন্যই আমরা একটা অপোজিট পার্সনকে ভালোবাসি। যাই হোক, যিনি আশা করছি বুঝতে পারছেন, যদিও আমি বাবা ছোট মানুষ, আমি আসলে ভালোবাসা নিয়ে এত কিছু বুঝি না, আমি ভালোবাসা বলতে যেটা বুঝি সেটাই আপনাদেরকে বুঝালাম আর কি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছে কিন্তু তানজিলা ফ্রম জালকুড়ি। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম তানজিলা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, খুব ভালো লাগলো আপনাকে অনেকদিন পর দেখে। এদিকে দেখতে পাচ্ছি জুই আছে আমার সাথে, জুই গুড আফটারনুন। জান্নাতুল হীরা আছে, এটাই আমার শেষ মেসেজ, আর কোনোদিন হয়তো তোমাকে মেসেজ করা হবে না, দূর থেকে তোমার জন্য দোয়া করব, তোমার সেই মিষ্টি কণ্ঠকে খুব মিস করব, মিস করব ঢাকা FM-কে, স্মৃতি হিসেবে এই মেসেজটা থাকলো। ভালো থেকো আমার দুই, আমার সুইট স্টার ভাইয়া, বিদায়। বেসিক্যালি কি হয়েছে জান্নাতুল হীরা, বুঝতে পারলাম না, মানে ইজ দেয়ার এনিথিং রং, অর কোনো সমস্যা, মানে শুনতে পারবেন না বা এই যে কথাবার্তাগুলো, আমি আসলে এগুলোর জন্য বিদায় বলতে আসলে এই দুনিয়াতে কিছুই নেই, সো আমি এটার বিপক্ষে টোটালি দাঁড়াচ্ছি। বাই দ্য ওয়ে, জান্নাতুল হীরা জানাবেন অবশ্যই কোনো সমস্যা হয়েছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে তমা আছে, তমা লিখেছে হাই ভাইয়া, আছি তোমার সাথে, জানো আমি আজকে সুস্থ হয়ে গেছি, এখন ভালো আছি, যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জেনে খুব ভালো লাগলো। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে ওয়ারিসা কিন্তু যুক্ত হয়ে গেছে। হ্যাঁ ডিয়ার আরজে, কেমন আছেন আপনি? যুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আরও একজন রাগে আছে, মিষ্টি ভাইয়া অনেক রাগে আছি,
তার মধ্যে সিলেটে শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমি অবশ্যই দেখি, টেকনিক্যাল টিমকে জানাচ্ছি। হ্যালো ভাইয়া কেমন আছেন? আমি নতুন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখা যাচ্ছে আফরিন যুক্ত হয়ে গেছে আমার সাথে, দই খেলাম এখন চকলেট খাই আর রিদম ভূতদাদাকে শুনি। আর ভূতদাদা কাল কি প্রশ্ন ছিল শিবাকে? শিবা শিবা শিবা আমার একটা পছন্দের কার্টুন। ও ওকে ওকে ওকে ওকে, আচ্ছা পছন্দের কার্টুন থেকে এখন আপনি শিবা হয়ে গেলেন, আমি বুঝতে পারছি বুঝতে পারছি। নাইস ওয়ান নাইস ওয়ান আফরিন। আচ্ছা এদিকে ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকেই আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে আমাদের অমৃত বোস দাদাকে, কলকাতা ইন্ডিয়া থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর সরি শুভ বিকেল। আচ্ছা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে স্বাদ আবি আছে, সাদাবি সাদাবি লিখেছে ভাই অনেক টেনশন চলছে। টেনশন কি নিয়ে? কোনো টেনশন চলবে না, রিদম হাজির হয়ে গেছে, টেনশন ফ্রি থাকতে হবে, এনজয় করতে হবে আমাদের এই বিকালের মোমেন্টটাকে। ইমরান তুহিন আছে, ভাইয়া হাজির হয়ে গেলাম, মোস্ট ওয়েলকাম, কালকে থেকে রেগুলার হব ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে তৌহিদুল ইসলাম আছে, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম বস? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ ভালো আছি। সবাই দেখি নাইনটিনজের চলে গেছে, আমাকেও যেতে হবে। হ্যাঁ কিন্তু যুক্ত হয়ে গেছে শুভ দুপুর দাদা, শুভ দুপুর সরি শুভ বিকেল। আচ্ছা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে স্বাদ আবি আছে, সাদাবি সাদাবি লিখেছে ভাই অনেক টেনশন চলছে। টেনশন কি নিয়ে? কোনো টেনশন চলবে না, রিদম হাজির হয়ে গেছে, টেনশন ফ্রি থাকতে হবে, এনজয় করতে হবে আমাদের এই বিকালের মোমেন্টটাকে। ইমরান তুহিন আছে, ভাইয়া হাজির হয়ে গেলাম, মোস্ট ওয়েলকাম, কালকে থেকে রেগুলার হব ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে তৌহিদুল ইসলাম আছে, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম বস? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ ভালো আছি। সবাই দেখি নাইনটিনজের চলে গেছে, আমাকেও যেতে হবে। হ্যাঁ আমার গতকালকের পোস্টে কিন্তু প্রম্পট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি খুব ইজিলি

পছন্দের একটা গানে চলে যাবো। এই গানটা অনেকেই শুনতে চান, গানটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন। আর্টসেলের করা একটা গান, অনিকেত প্রান্তর, খুব সুন্দর একটা গান। কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছে। আশা করছি গানটা এনজয় করবেন সবাই। দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে জুড়ে আছে অনুভূতিগুলো। সো গানটাতে চলে যাচ্ছি। এই গানটা আসলে আমি আমার পছন্দের তালিকায় এই গানটা সবসময় থাকবে। আর আমি যদি বলি লিঙ্কন তার করা একটা বেস্ট গান, দিস ওয়ান ফর শিওর। যাই হোক, লিসেনার্স গানে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

listeners, welcome back again. Champions League চলছে, right? হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লীগ মানেই আসলে এটা একটা ইমোশনের জায়গা. Am I right or right? Obviously I'm right. So Champions League চলছে, এই ব্যাপারে তো মোটামুটি হয়তো সবাই জানেন. আর আমি যদি চ্যাম্পিয়ন্স লীগের একটা নিউজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আবারও বার্সেলোনার 5 গোল. এবার উড়ে গেল ফেইনউড. মানে আমি যদি মানে খেলার এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলা শুরু করি, প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে গোলের বন্যা যেন থামছেই না বার্সেলোনায়। লা লিগায় সর্ব 2 ম্যাচে 5 গোল করে জিতেছিলেন তারা। এবার চ্যাম্পিয়ন্স লীগের শুরুটাও হলো 5 গোলের জয় দিয়ে। বৃষ্টি ভেজা ক্যাম্প নুতে ফেইনউডকেই 5-1 গোলে উড়িয়ে ইউরোপের মঞ্চে নতুন মৌসুম শুরু করলো হান্সি ফ্লিকের দল। শুধু সর্বশেষ 3 ম্যাচই নয়, চলতি মৌসুমে কিন্তু এখন পর্যন্ত খেলা 5টি প্রতিযোগিতামূলক ম্যাচের 4টিতেই প্রতিপক্ষের জালে 5 বার বল জালে পাঠিয়েছেন বার্সেলোনা। আজকের এই ম্যাচটাতেও কিন্তু 2টি গোল করেছেন রাফিনিয়া, 1টি করেছেন লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেমি। আর রবার্টের চলে যাওয়ার পর কিন্তু গোল করার জন্য হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে কি চেষ্টাই করেছিল বার্সেলোনা। হ্যাঁ, এই এই ব্যাপারটা আসলে যারা বার্সেলোনা ফ্যান যারা আছেন বা হচ্ছে ফুটবল খেলা যারা আসলে উপভোগ করেন তারা তো অবশ্যই জানেন। আর আথলেটিকো মাদ্রিদের কারণে তা না হওয়ার দলবদলে শেষ দিনে কিন্তু গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে দলটি। তবে বার্সেলোনা কোচ নাম্বার 9 কাছে সারছেন হচ্ছে মেক শিফট স্ট্রাইকার রাফিনিয়াকে দিয়ে। সো এই যে ব্যাপারটা যদি বলি, আবারও কিন্তু সেই রাফিনিয়ার জোড়া গোল। আর রাফিনিয়ার এই খেলা মানে এগুলো আসলে অতুলনীয়, এগুলো আসলে বলার কোনো ইয়ে রাখে না। যাই হোক লিসেনার্স, সো কে কে এনজয় করছেন চ্যাম্পিয়ন্স লীগ অবশ্যই জানাবেন। চ্যাম্পিয়ন্স লীগ জুড়ে কিন্তু আমাদের এই আড্ডা, আবারও কিন্তু আমরা সেই ফুটবলে ফিরে যেতে পারি, আমরা কিন্তু আবারও সেই ফুটবল নিয়ে আমরা গল্পে মেতে উঠবো। সো এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে অবসান ভাই আছে। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি, কালিয়াকৈর থেকে কোথায় যাচ্ছেন? উত্তরার উদ্দেশ্যে রওনা হলাম। কালিয়াকৈর মিনস গাজীপুর কালিয়াকৈর নাকি? ওইদিকে একটা কালিয়াকৈর আছে, আইডন্ট নো। আচ্ছা যাই হোক, ঢাকায় পৌঁছে আবার হচ্ছে কোথায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। কাল আমার ছেলের বার্থডে, তাই যত কষ্টই হোক না কেন যেতেই হবে। এই উইকেন্ড সম্পূর্ণ আমার ছেলের জন্য। ও মাই গড, অবসান ভাই আপনার ছেলেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আদর দিবেন। অ্যান্ড আগামীকাল যেহেতু কোনো শো নিয়ে থাকতে পারছি না, অবসান ভাইয়ের ছেলের জন্য হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, ওহো অবসান ভাইয়ের ছেলে, হ্যাপি বার্থডে টু ইউ। অবসান ভাই অবশ্যই বেবিকে আমার আদর দিবেন, ভালোবাসা দিবেন, বেস্ট উইশেস ফর হিম। আশা করছি অনেক বড় হবে ইনশাল্লাহ, অনেক অনেক বড় হবে, অনেক অনেক দোয়া রইল। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেক আগে 4টা বাজে যুক্ত হয়ে গেছে কিন্তু মাম্পি হোয়াটসঅ্যাপে। লক্ষ্মীসোনা কেমন আছো? এই তো লক্ষ্মীসোনা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ইন্ডিয়ার মিকাইল থেকে, ব্যাঙ্গালোর থেকে কিন্তু যুক্ত আছে একজন। হ্যালো ভাইয়া, শুভ বিকেল। শুভ বিকেল, শুভ বিকেল। আচ্ছা আচ্ছা ভাইয়ের নামই হচ্ছে মিকাইল, আম রিয়েলি সরি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে প্রিয়া যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। হ্যালো জাতির ক্রাশ রিদম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। আজ প্রথম SMS করলাম রংপুর থেকে মোনাক্কা বলছি। মোনাক্কা আপনার নামটা বেশ সুন্দর, মনেক্কা নাকি মোনাক্কা, কি আপনার নামটা মানে বাংলায় একটু লিখেন তো আমাকে। আসসালামু আলাইকুম হার্ট বয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হার্ট বয় না, কি কিউট কিউট নাম দেন আপনারা। রিদম ভাই আপনার নাম কি? আমার নাম আমার আমার নাম কি, আল্লাহ আসলেও তো আমার নাম কি। যাই হোক শান্ত দাস ভাই ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ঈশানা যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে চুইংগাম খাচ্ছি, খাবা? চুইংগাম খাওয়া যায়, প্লিজ প্লিজ। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছে। আমরা কোথায়, যাদের পাজরের হাড় দিয়ে সৃষ্টি নই তারা কেন আমাদের জীবনে আসে? আমরা যাদের পাজরের হাড় দিয়ে সৃষ্টি নই তারা কেন আমাদের জীবনে আসে? আচ্ছা লামিয়া, লামিয়া নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। আসলে দেখেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, যে মানে বেসিক্যালি লামিয়া যেটা বলতে যাচ্ছে যে আমরা তো আসলে জানি আমাদের ধর্মে যেটা উল্লেখ করা আছে যে আসলে পার্টনার অর্থাৎ ফিমেল পার্টনার যারা আছে তারা কিন্তু তাদের হাজব্যান্ডের বুকের বাপাশের পাজর দিয়ে তৈরি হয় বা এরকম কিছু একটা, আই গেস আমি সঠিক বলতে পারছি না, বাট এরকম একটা কথা কিন্তু আছে। সো এই পাজর, যার পাজর দিয়ে আমরা তৈরি হয়েছি তার বাহিরে কেন অন্য কেউ আপনার লাইফে আসে, তাই তো?
দেখেন ভালোবাসা, ভালো লাগা, প্রেম, অনুভূতি, এগুলো আসলে কখনো সময় মেনে চলে না, এগুলো কখনো সিচুয়েশন মেনে চলে না। যে কোনো সময় যে কোনো পার্সনের প্রতি আপনার ভালোবাসা, ভালো লাগা চলে আসতে পারে, যে কোনো মানুষ আপনার কাছে চলে আসতে পারে, যে কোনো মানুষের কাছে আপনি চলে যেতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু পারফেক্ট হওয়া লাগবে, অর্থাৎ খাপে খাপ মিলতে হবে। এখন দেখা গেল আপনি যদি ওই যে এর আগে একটা আমি হচ্ছে দিয়েছিলাম উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি প্লেটে করে চা খান তাহলে কিন্তু হবে না, আপনাকে চা খাওয়ার জন্য কিন্তু চায়ের কাপই প্রয়োজন। সো চাটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চায়ের কাপই ঢালতে হবে, অর্থাৎ আপনি যার জন্য আসলে নিজেকে ক্যাপেবল মনে করছেন তার কাছেই যান। সো বেসিক্যালি যদি এর আগে যদি অন্য কোনো মানুষের কাছে যান বা যার সাথে আসলে আপনার মিলছে না বা যার সাথে আপনার ওভাবে বুঝতে পারছেন না যে আসলে আপনাদের ফিউচারটা কী হয়ে দাঁড়াবে, সেখানে আগে যাওয়ার কোনো উচিতও নেই। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও একজন যুক্ত আছে। হাই, কেমন আছো? অনেকদিন পর তোমাকে শুনছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, একজন কোথায় এদিকে যুক্ত আছে আমার সাথে, কে আছেন? আমেনা আছে সিলেট থেকে। ওকে, ঐশী যুক্ত হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, ঐশী অনেক বড় একটা মেসেজ লিখেছে। যাই হোক, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথেই আমি আড্ডা দিব, সবার সাথে আলোচনা করব। এখন একটা গানে চলে যাব আমরা, আমরা জলের গানের করা একটা গান শুনবো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল গানটা খুব সুন্দর একটা গান, আর জলের গানে তাদের কম্পোজিশন বা তাদের পার্সোনাল যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে এগুলো ইনসেন লেভেলের, এগুলো মাথা নষ্ট। যাই হোক, গানটা শুরু হয়েছে, আমরা গানটা শুনতে থাকি। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি, অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু উইকেন্ড বাজনে হাজির হয়ে গেছি বিকাল 5টা বাজে। দেখতে দেখতে কিন্তু আমরা সেকেন্ড আওয়ারে কিন্তু চলে এসেছি, 6টা বেজে 1 মিনিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাকে এখন শুনছেন, যুক্ত আছেন, লিখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি এখন আমাদের একটু মেসেজ সেকশনে চলে যেতে চাচ্ছি, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মেসেজে আছে ঐশী যুক্ত আছে। ঐশী, কেউ এত বেশি গান শুনতে চায় না, তারা চায় যাতে তাদের সব মেসেজ পড়া হয়, তারা আমায় ব্ল্যাকমেল করছে। ওকে, ঐশী বুঝতে পারছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি। আসলে বেসিক্যালি দেখেন, আমি কিন্তু সবার সাথেই কিন্তু আড্ডা দিই, সবার সাথেই গল্প করি। আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মানে এই যে ব্যাপারটা বলছেন ব্যাপারটা আসলে স্বাভাবিক, বাট এই তো কথা বলবো, গল্প করবো, মাছ দিয়ে একটু সুন্দর সুন্দর গান শুনবো, এটাই তো মজা, এটাই তো ভালো লাগা। আচ্ছা, জান্নাতুল হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আমার কোনো সমস্যা হয়নি, জাস্ট তোমাকে ভয় লাগানোর জন্য দিয়েছি। আসলে ভাবছিলাম এই মেসেজটা করলে রিদম ভাইয়ের রিয়াকশনটা কেমন হবে, তাই দুষ্টু মিনিট চলে বলেছি। জান্নাতুল হীরা ছিল, আছে এবং থাকবে সবসময় তোমার সাথে। জান্নাতুল হীরা, আপনি ভারী দুষ্টু, ভারী দুষ্টু। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া আছে। আমার কাছে সে পছন্দের মানুষ, হয়তো তার কাছে আমি নই, জানি সহজ নয়, তবু তার থেকে কিভাবে আলাদা হব। আচ্ছা দেখেন, ব্যাপারগুলো আসলে খুবই ক্রিটিক্যাল। আসলে ভালোবাসা, অনুভূতি, প্রেম, বন্ধুত্ব, এগুলো হুট করেই হয়ে যায়, হুট করেই চলে আসে, হুট করেই যে কারো জীবনে ভালোবাসা চলে আসতে পারে, ভালো লাগা চলে আসতে পারে। এখন সেখান থেকে আসলে মুভ অন করাটা, এটা এটা এটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার। এটা এটা এটা ট্রু, এটা ট্রু। আসলে আমরা হয়তো বা কেউই মানে যারা ভালোবাসে বা যারা আসলে ভালোবেসে সেই ভালোবাসাটাকে হারিয়েছে, সবাই জানে যে আসলে ভালোবাসাটা কখনো কিন্তু ভুলা যায় না, বা এই ব্যাপারটা আসলে ভুলা সহজ না। সো এইখানে আসলে জিনিয়া, আমি আপনাকে আজকে এই প্রশ্নটা কোনো উত্তর আমি দিতে পারছি না, কারণ যদি আমি আমি আমি যদি আদৌ জানতাম, তাহলে হয়তো বা আমি নিজেও ভালোবাসা বন্ধ করে দিতাম। মিতু আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে। ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও, গান গান মনে পড়ে গেল একটা। সরি, আবার ব্যাক করলাম। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে যুক্ত আছে, কে যুক্ত আছে? রিদম ভাই কেমন আছেন? গান শুনতে চাই আমার সোনার ময়নার পাখি, চোখে কাজল ধোয়া পানি। ওকে, যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন। আচ্ছা, আবেগে পদ্মবিলে গোলাপও ফোটে, তবে বাস্তবতা ভিন্ন কথা বলে। হ্যাঁ, বাস্তবতা খুবই ভয়ানক জিনিস। আচ্ছা, ঢাকা FM এর নাম লেখার সিস্টেমটা কি ভাইয়া? ঢাকা FM এর নাম লেখার সিস্টেমটাও আপনি যদি সার্চ করতে চান, খুব ইজিলি সার্চ করতে পারবেন। মানে ঢাকা FM 90.4 দিয়ে আপনি সার্চ করলে তো অবভিয়াসলি পেয়ে যাবেন আমাদের পেজটা, 1 মিলিয়ন ফলোয়ার সহ পেয়ে যাবেন। আর তাছাড়া যদি এভাবে না পারেন, আমি স্ল্যাশটা বলে দিচ্ছি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, ILoveDhakaFM। ওকে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শরীফা আছে রংপুর থেকে, ওকে রংপুর থেকে শরীফা। ওয়ারিসা আছে আমার সাথে, এই বৃষ্টি ভেজে বিকেলে এক কাপ চা হাতে ব্যালকনিতে বসে শুনছি তাকে আনমনে। আচ্ছা আচ্ছা, তার ওই মায়াবী কণ্ঠ শুনলেই ভালো হয়ে যায় মন, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের আর্যে রিদম। ওরে বাবা, তাই নাকি? ইট মিন্স এ লট, ওয়ারিসা, মিন্স এ লট। আমি কখনো কবিতা বা কাব্য লিখিনি, আজ একটু মিলিয়ে লেখার চেষ্টা করলাম, বেশ সুন্দর হয়েছে ওয়ারিসা, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স এ লট ফর মি। ওকে, তুবা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আচ্ছা লাভবার্ড, তোমার পরিবার কি তোমাকে বিয়ে করতে বলে, না শুধু তোমাকে বিয়ে করার জন্য আমরাই বলি? আচ্ছা না, বিয়ে নিয়ে আসলে যেই বলেন না কেন, আমি বিয়ে শাদিতে নেই। ফ্যামিলির কথা কি বলবো, ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি যে আসলে ওভাবে বিয়ে শাদি দিতে চাচ্ছে ব্যাপারটা তাও না,
হয়তো বা আমি মনে মনে চাই ফ্যামিলি দিতে চান আর কি। সরি, আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আফরিন আছে এখন পর্যন্ত। আমি একজনকে পছন্দ করি তবে বলিনি আর বলবো না, তার সাথে যদি আমার বিয়ে না হয় তখন তো বাসটা আমিই খাবো, দরকার কি বড় হই আরো, সে যদি আমার কপালে থাকে তাহলে সে আমারই হবে। আর এখন আমার বয়সটা পড়ালেখার বয়স, প্রেম করার বয়স না, কি বলো বুদ্ধাদা, ঠিক বলেছি? হ্যাঁ আসলেই আসলেই প্রেম করার একটা বয়স আছে, বয়সটা যখন পার হয়ে যাবে তারপর চুটিয়ে প্রেম করেন, তখন তখন সবার জন্য বেস্ট উইশেস। যাই হোক, একটা গানে চলে যাবো এখন আমরা এই মুহূর্তে। আমরা এখন তানজিল মিসবার করা একটা গান শুনবো, সোনা বন্ধের গায়ে, খুব সুন্দর একটা গান। আর গানটা শুনতে থাকেন, আমি রিদম এই ঘন্টায় কিন্তু আছি আপনাদের সাথেই, এই শুধু এই ঘন্টা না, আমি কিন্তু এর পরের ঘন্টায়ও আছি। সো গানটা এনজয় করতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Hello, listeners. Welcome back again. This is Arjun Rhythm here. আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। Listeners, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। উইকেন্ড বাজনে কিন্তু বিকেল পাঁচটা বাজে হাজির হয়ে গেছি। সেকেন্ড আওয়ারে আছি আমরা। আজানের ব্রেকের পর আবারও ফিরে এলাম। দেখতে দেখতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে এসেছে। আশা করছি আমাদের এই মোমেন্টটা খুব সুন্দরভাবেই কাটবে, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে এই মুহূর্তে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি এখন আমাদের একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই, দেখি কে কে যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত আছে তৌহিদুল ইসলাম বনশ্রী থেকে। এমডি আহনাফ প্রিন্স আছেন কমেন্ট সেকশনে, ওকে। এমএসটি আলমা আছে, আলামা, ওকে ওকে, রংপুর থেকে যুক্ত হয়ে গেছি। তোমাকে, তুমি সুন্দর না হলেও তোমার ভয়েসটা দারুণ, মাশাল্লাহ, প্রেমে পড়ার মতো। আগে তো ভাবতাম না জানি তুমি কত সুন্দর, বাট যেদিন তোমার বার্থডে ছিল ওই দিন ফার্স্ট তোমাকে দেখলাম। চেহারা সুন্দর হলে হয় না, মন সুন্দর হওয়া জরুরি। আচ্ছা, শুকরিয়া তোমার জন্য, ভালো থেকো সব সময়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই এই যে ব্যাপারগুলো আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে, ও মাই গুডনেস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শাহ আছে আমার সাথে, দেখা যাচ্ছে। রিদম ভাই, গতকালকে HSC শেষ হয়েছে, মধ্যখানে কিছুদিন কমেন্ট করা হয়নি, এখন পরীক্ষা শেষ, অনলি চিল। ওকে ওকে ওকে, এনজয় করেন, খুব খুব এনজয় করেন, অ্যান্ড আশা করছি আপনার এই সময়টা ভালো কাটবে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ঈশানা যুক্ত আছে। ব্ল্যাক ডেমন, সেদিন স্কুলে যেতে দেরি হচ্ছিল তাই তাড়াতাড়ি খাচ্ছিলাম, চিবাতে চিবাতে জিব্বায় কামড় দিয়েছি, ইস কি যে কষ্ট আমার চোখ।

ভোজন ভাই অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আরো একজন আছেন, প্রিয়া, আপনি প্রেম করেন? না প্রেম তো আপাতত, আচ্ছা বুঝলাম না, সবার দিকে আমার এই প্রেম ভালোবাসা নিয়ে এত ইন্টারেস্ট, মানে কেন? ভালো আছি, ভালো থাকতে কি মানে ইচ্ছে করে না যে আমি রিদম ভালো থাকুক বা এরকম কিছু? জোর করে কি প্রেম টেম করাবেন নাকি এখন আমাকে দিয়ে? আচ্ছা এদিকে তো আমার সাথে দেখতে পাচ্ছি আমার চিরচেনা বন্ধু যুক্ত হয়ে গেছে, যাকে দেখলেই আমার একটা গান মনে পড়ে যায়।

আরশি, আরশি যুক্ত হয়ে গেছে আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ আরশি, যখনই চলে আসে বাড়ির পাশে আরশিনগর গানটা কেন যে মানে আই ডোন্ট নো, এটার সাথে আসলে আপনার নামের সাথে গানটার সম্পর্ক কি এটা আসলে প্রকৃতি জানে, আমি নিজেও জানি না। কালকে একটা মেসেজ দিয়েছিলাম, আপনি রিপ্লাই দিয়েছেন কিনা জানি না, জিজ্ঞেস করেছিলাম আপনি কিসে পড়েন। হ্যাঁ, আমি গতকালকে রিপ্লাই করেছিলাম আমি অনার্সে পড়ালেখা করছি ইংলিশ লিটারেচার নিয়ে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি আমি। ওকে, যিনি আছে আমার সাথে, যেখানে লোহা অবহেলা পেলে মরিচা ধরে সেখানে আমরা তো মানুষ, তাই না? হ্যাঁ, এটা এটা ট্রু ট্রু। আর আমি আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে এই যে যে ব্যাপারটা মানে আমরা অনেক সময় ভালোবাসি, হয়তো বা দেখা যায় সেই সাইড থেকে তেমন কোনো রেসপন্স আসে না। সো এই ব্যাপারটাতে অনেক সময় এরকমটা হয়ে যায়, মানে এই যে অবহেলার ব্যাপারটা আমি বুঝতে পারছি যিনি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। যাই হোক, অনন্যা ঐশী আছে, মেসেজ পুরোটা আগেই পড়ে নিয়েছিলেন জানতাম এরকমটাই করবেন, আপনিও বসের সাইডে কিনা। ও অনন্যা ঐশী, ইউ আর ক্রেজি ক্রেজি। ওকে ভাইয়া, ছন্দ লিখেছি পড়বেন? মরিচ গাছের সাদা ফুল, আমার লেখায় অনেক ভুল, লেখা দেখে হাসবেন না মনে কিছু নেবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে কিছু নিলাম না, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাব আমরা। আমরা এখন যেই গানটা শুনব সেটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসার পরিচিত আর যে শিফাত ভাইয়ের করা একটা গান, যেটা হচ্ছে জ্বালায়া পুড়ায়া, খুব সুন্দর একটা গান। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি সোজা গানে শিফট হচ্ছি, অ্যান্ড আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, I'm going to listen to their previous station, Dhaka FM 90.4. And this is Arjun Rhythm here. I mean, the second portion to Achi. সেকেন্ড আওয়ারের আমরা প্রেসের শেষ পর্যায়ে আছি, 6:51। খুব জলদি সময়টা চলে যাচ্ছে মনে হচ্ছে, আর আশা করছি আজকে আমাদের প্লে লিস্টে যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক সবাই এনজয় করছেন। অ্যান্ড এনজয় করারই কথা, কজ আপনাদের পছন্দের গানগুলো জুড়েই কিন্তু আমাদের এই প্লে লিস্টটা সাজানো থাকে। সো আশা করছি অনেকেই যুক্ত আছেন আমার সাথে, দেখতে পাচ্ছি এদিকে। ওকে, আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, নামটা লিখে নেই, শুধু লিখেছে আমার বন্ধু মহা জাদু জানে গানটা শুনতে যাচ্ছেন। ওকে, ঠিক আছে। আমি শুধু আপনার লাইফ পার্টনারের কথা ভাবছি, সে কতটা লাকি যে আপনার মতো এমন কিউট ভয়েস মানুষ তার। শান্তি, নরসিংদী থেকে। ওরে বাবা, তাই নাকি? ও ও ও, আমার সেই পার্টনার যে কোথায় আছে, লাইফ পার্টনার, খোদা ভালো জানে। আজ একটা বুড়ো লোক মোটর সাইকেল নিয়ে আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে দেখে বলে আই লাভ ইউ। মেজাজ খুব গরম হয়েছে, থামলে ওর 12টা বাজাতাম। এখন ভাবছি এটার জীবন গল্পটা, আর এটাই বুঝলাম যে বুড়ো মানুষের শখ বেশি। একটা কথা আছে না, বুড়ো বয়সে ভীমরতি। যাই হোক, আফরিন, রাস্তাঘাট একটু দেখে শুনে চলবেন, ভালো খারাপ মিলিয়ে আসলে আমাদের এই সোসাইটি। সো যে কোনো দিকে যে কোনো বিষয়ই হতে পারে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু চট্টগ্রাম থেকে প্রিয়া। এত কিউট করে কথা বললে সবার নজর লাগবে। মাশাল্লাহ বলেন না, মাশাল্লাহ বলেন। ওকে, লক্ষ্মী সোনা, সিলেটের ফ্রিকোয়েন্সিতে কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা মাম্পি, আমি দেখি, আমি ব্যাপারটা জানিয়েছি, আশা করছি খুব সুন এটা ফিক্স হয়ে যাবে। মিষ্টি ভাইয়া, অনেক রাগ রেগে আছি, 5টা থেকে সিলেটে শোনা যাচ্ছে না। ওকে ওকে, আচ্ছা আমি দেখছি ব্যাপারটা কি হয়। ক্রেজি মানে কি? ক্রেজি মানে অনুনাবেশী। আমি আপনাকে ক্রেজি দ্বারা যেটা বুঝাইছি সেটা হচ্ছে মানে টোটালি কি বলবো, একটু একটু একটু আউলাটে, এরকম এরকমটা বুঝিয়েছি আর কি। আচ্ছা দুষ্টু কোকিল ভাইয়া, আজকে নামাজ পড়েছেন কি জান্নাত? ও, নামাজটা আসলে পড়া হয়নি, বাট ইনশাল্লাহ ইনশাল্লাহ আই উইল ট্রাই। নামাজ পড়া উচিত, সবারই পড়া উচিত। সিলেট থেকে পারমিতা যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে কিন্তু জিনিয়া। আজ কেন জানি নিজের থেকে আলাদা লাগছে। জিনিয়া, এরকমটা ফিল করাটা আসলে স্বাভাবিক, বুঝতে পারছি আমি ব্যাপারটা। যাই হোক, আমরা একটা গানে চলে যাচ্ছি। আমরা এখন অর্ক মুখার্জির আলো আয় গানটা শুনব, খুব সুন্দর একটা গান। আর পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। যাই হোক, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কিন্তু আমাদের বিকালের এই আড্ডাটা জমেছিল এবং দেখতে দেখতে আমাদের সন্ধ্যা গড়িয়ে এসেছে, সময়ও সময়ের গতিতে চলে যাচ্ছে। আর আশা করছি আমাদের এই কালকের এবং যে আজকে থেকে যে শুরু হয়ে গেছে বিকাল থেকে, যে আমাদের উইকেন্ডের একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে মনের ভিতরে, এই এই ভাইবটা যাতে একদম জমজমার থাকে সেই আশাই করছি। যাই হোক, আমি এদিকে দেখতে পাচ্ছি আমাকে কিন্তু অনেকেই মেসেজ করছেন। আমি এখন সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাব, কারণ অনেকক্ষণ হলো আপনাদের মেসেজ পড়া হচ্ছে না। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, তাসনিম জামান, ওকে, রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম। আমার সাথে সামিয়া যুক্ত আছে রংপুর থেকে। এতদিন ফোনে টাকা ছিল না তো SMS করতে পারিনি, ভুলে গেছো নাকি? না না, সামিয়া, ও সামিয়া, বাই দ্য ওয়ে সামিয়া কিন্তু আমাকে রিদিম বলে ডাকে। বলো তো লাভ বার্ড, আমার পুরো নাম কি? তুবা। তুবা, আপনার পুরো নাম কি হতে পারে? জান্নাতুল ইসলাম তুবা, মেবি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আনিকা দিনাজপুর থেকে। ও আনিকা, মোস্ট ওয়েলকাম। আমার সাথে এদিকে যুক্ত আছে সামিয়া ফ্রম রংপুর। আমার সাথে আছেন কে আছেন, স্বর্ণা যুক্ত আছে। মনটা অনেক খারাপ, লাভ উইংস গানটা শোনাবেন আমাকে। আচ্ছা আচ্ছা, যদি মনটাকে ভালো করতে হয় অবশ্যই ঢাকা FM 90.4 সাথে থাকবেন, আশা করছি মন ভালো হয়ে যাবে। আচ্ছা, অনন্যা এসে লিখেছে, তার মানে কি পাগল? তার মানে কি আমি পাগল? আচ্ছা না, আমি আসলে ওইটা বলি নাই, বেসিক্যালি আসলে পাগল ছাড়া দুনিয়া চলে না, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। পড়ি আছে রংপুর থেকে, আমার সাথে সব কিছু প্রকাশ করা যায় না, যেমন কষ্ট, ভালোবাসা, জিলাসি যুক্ত হলাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আসলে কষ্ট, ভালোবাসা, জিলাসি এগুলো বলে বোঝানোর মতো না, হয়তোবা আমরা নিজেরাই ফিল করি, নিজেরাই ফিল করে সেটা মানে নিজের ভেতরে ভেতরে আমরা পুড়তে থাকি আর কি, কষ্ট পেতে থাকি। ভাইয়া বিয়ে কবে করছেন? আপনার জন্য পার্টি ঠিক করেছি, তাই নাকি? কে কে সেই, কে সেই অভাগা পাত্রী? অবশ্যই জানাবেন। জান্নাতুল হীরা আছে, তোমার রাগ উঠলে চুপ করে থাকো জানি, কিন্তু তোমার রাগটা ভাঙে কিভাবে? আমার রাগ ভাঙে কিভাবে? আমার রাগ অটোমেটিক্যালি ভেঙে যায়, মানে এখানে আসলে ওই রকম স্পেশাল কিছু লাগে না আমার, যে কেউ এসে আমাকে খুব স্পেশাল ফিল করাবে। রিদম প্লিজ রাগ ভাঙাও, এবার আর রাগ করে থাকা যাবে না, না এত কিছু দরকার হয় না, অটোমেটিক্যালি এটা ভেঙে যায়। এদিকে দেখতে পাচ্ছি ভাইয়া একটা গান শোনাও। কি গান শোনাবো, কি গান শুনবেন? আচ্ছা, একটা সুন্দর গান অপেক্ষা করছে, আমরা ওই গানটা কিন্তু চাইলে শুনতে পারি। কফি।

গুলো সেই আজ আর নেই, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। খুব সুন্দর একটা গান, আর এই গানটা সবসময় হয়তো বা অমর হয়ে থাকবে। লিজেন্ডসের করা এটা, লিজেন্ডস অরিজিনাল একটা গান, মান্না দে করেছিলেন গানটা। সো আমি এখন কফি হাউসের সেই আড্ডায় চলে যাচ্ছি, আশা করছি কফি হাউসের এই আড্ডাটা আপনারাও এনজয় করবেন। গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই থাকবেন, থাকবেন উইকেন্ড বাজের সাথে।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি

হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: লাইনের সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। 94.4

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: হ্যালো।
0: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু বিকাল 5টা থেকেই ছিলাম আপনাদের সাথে, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি। বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। খেলা নিয়ে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। তারপর আমরা কথা বলছিলাম হচ্ছে হতাশা ভুলে থাকার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলেছি, একটা টোটকা দিয়েছি, আশা করছি এটা কাজে লাগবে। আর এখন যদি আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু বলি। আচ্ছা, BTS এর নতুন একটা রেকর্ড। হ্যাঁ, BTS ফ্যান কারা আছেন? আমার মেসেজ লিস্টে কিন্তু অনেকেই আছেন BTS এর ফ্যান। সো তাদের উদ্দেশ্যে আসলে এই নিউজটা। সো BTS এর নতুন রেকর্ড, এই বিষয়ে আমি যদি একটু বলি, উত্তর আমেরিকা ট্যুর শেষ করেছে কে-পপ গ্রুপ BTS। আরিজাং ট্যুরের এই পর্বে 12টি শহরে 31টি কনসার্ট করেছে দলটি। সব কয়টি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। ট্যুর জুড়ে দর্শক উপস্থিতি ছিল প্রায় 19,20,000 প্লাস। জাস্ট বুঝতে পারছেন, 19,20,000 প্লাস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হয়েছিল BTS এর উত্তর আমেরিকার এই সফরটা, শেষ হয়েছে লস অ্যাঞ্জেলসে। আর হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ সোফা স্টেডিয়ামে কিন্তু 4টি কনসার্ট করে এই দলটি। আর এই এই যে আয়োজনটা ছিল, এই আয়োজনটাতে টোটাল উপস্থিত ছিলেন হচ্ছে 2,82,000 দর্শক। 2021 সালের পারমিশন টু ডান্স অন স্টেজ সফরের 4টি কনসার্টই এই স্টেডিয়ামে এখন পর্যন্ত 8টি কনসার্ট করেছে এই দলটি। কোনো দলের জন্য এটাই স্টেডিয়ামটিতে সর্বোচ্চ সংখ্যক কনসার্ট। 8টি আয়োজনে BTS এর মোট দর্শক সংখ্যা প্রায় 4,96,000, যা স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ, মানে এর আগে এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত কিন্তু BTS এর মতো এরকম রেকর্ড পরিমাণ দর্শক কিন্তু এর আগে কোনো ইভেন্টে হয়নি। সো বুঝতেই পারছেন, সো এটাই ছিল কিন্তু BTS এর একটা নতুন রেকর্ড। অ্যান্ড BTS ফ্যান যারা আছেন, আশা করছি অবশ্যই সাড়া দিবেন কমেন্ট সেকশনে বা মেসেজে। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে ইরা যুক্ত আছে চিটাগাং থেকে, আমি অনেক আগে থেকেই আপনাকে শুনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স লট। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে প্রিয়া, আছে চট্টগ্রাম থেকে। আমি কিন্তু কাউকে নজর দিই না, মনে রেখো, মাশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রিদম ভাই, ফিরে এলাম দীর্ঘ 4 মাস পরে। এই 4 মাস কোথায় ছিলেন? এই 4 মাস কি মানে ভুলে গিয়েছিলেন নাকি ঢাকা FM 90.4 কে? আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, রিদম ভাই টুকি, ওকে তমা নাকি রংপুরিয়ান তমা। মুরাদ চৌধুরী আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কে আছে, আমার সাথে যুক্ত আছে রুবেল, ওকে রুবেল ভাই মোস্ট ওয়েলকাম। গঙ্গাছড়া থেকে যুক্ত আছে রুমি। তারপর আমি দেখতে পাচ্ছি শান্তি যুক্ত আছে কিন্তু নরসিংদী থেকে। আছি তো, কোথাও যাব না। থ্যাংক ইউ সো মাচ, বিদায় মুহূর্ত পর্যন্ত থাকতে হবে, একদম শেষ পর্যায়ে আছে। আসলে সময়টা খুব জলদি চলে গেল আজকের আমাদের এই আড্ডায়, বাট আশা করছি এই যতটুকু সময় পেয়েছি আজকে মন ভরে আড্ডা দিয়েছি। এবং এই যে আপনারা সবাই যুক্ত হয়ে যান, মেসেজ করেন, লিখেন, এই ব্যাপারটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। এটা এটা বেসিক্যালি আমার বৃহস্পতিবারটাকে কিন্তু খুব বেশি সুন্দর করে দেয়। সানিম আছে দেখা যাচ্ছে আমার সাথে, আমার সাথে এদিকে অনন্যা ঐশী আছে, আপনাকে আমি কখনো হার্ট করে থাকলে ক্ষমা করে দিবেন। আচ্ছা দেখেন, এই যে এত সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন, ব্যাপারগুলো কেমন না, এক মেসেজ পড়া নিয়ে আপনার এত আবেগ, এত কষ্ট। যাই হোক, আমি আসলে ব্যাপারটা এরকম কিছুই না, এখানে হার্ট হওয়ার কিছু নেই, অ্যান্ড আমিও কখনো হার্ট হইনি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আচ্ছা, আমার সাথে কিন্তু ওয়ারিস আছে চট্টগ্রাম থেকে। বড় সাহেব, আপনার নাস্তা কি হয়ে গেছে? গরম গরম নুডলসের সাথে চা খেতে চাইলে চলে আসতে পারেন। ওকে, দেখি চিটাগাংয়ের নেক্সট বাসে চলে আসছি, আস্তে আস্তে একটা গান শুনি, গানটা শুনতে থাকেন, এর ফাঁকে হয়তো আমি চিটাগাং পৌঁছে যাবো ওয়ারিসা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে উপব্যান্ডের করা একটা গান, কত করে বলি তোমাকে, দেখা দাও না থেকে যাও না। বললেও অবশ্য লাভ হয় না, কেউ থেকে যায় না। যাই হোক, কত করে বলি তোমাকে গানটাতে চলে যাচ্ছি, বিদায় মুহূর্তে আবারও ফিরে আসবো, আশা করছি অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

হ্যালো ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানে। পবিত্র বৃহস্পতিবারের এই বিকেলের সময়টাতে, মানে বিকেল থেকে সন্ধ্যা হওয়ার যে মুহূর্তটা, পুরো মুহূর্ত জুড়ে কিন্তু আমি আর জি রিদম ছিলাম আপনাদের সাথে উইথ উইকেন্ড বাজ। আশা করছি আগামীকাল ছুটির দিন সবার খুব সুন্দরভাবে কাটবে, এবং আজকে থেকেই কিন্তু মোটামুটি এই উইকেন্ডের একটা ভাইব কিন্তু শুরু হয়ে গেছে। সো সবাই হয়তো এতক্ষণে বাসায় গিয়ে নিজের মতো কিন্তু আনন্দে ফুর্তিতে মেতে উঠেছেন, কজ আগামী দিন অর্থাৎ শুক্রবার সবার ছুটির দিন। সো এই সময়টা জুড়ে কিন্তু আসলে আপনাদের এই সময়টাকে আরেকটু বেশি ইন্টারেস্টিং করার জন্য কিন্তু আমি আর জি রিদম ছিলাম আপনাদের সাথে। আশা করছি একটু হলেও আপনাদের এই বিকালের টাইমটাকে বা এই যে বিকাল থেকে সন্ধ্যা গড়ানোর যে মুহূর্তটা, এটাকে ইন্টারেস্টিং করে তুলতে পেরেছি। আর আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো সময় জুড়ে যারা ছিলেন, ফেসবুকে ছিলেন, হোয়াটসঅ্যাপে ছিলেন, নাম্বারে ছিলেন, মোস্ট ওয়েলকাম। আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে লাস্ট আরও কয়েকজন আছে, আমি যাওয়ার আগে দেখতে চাচ্ছি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আফরিন যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কাজী ভাই, ওকেই আমার সাথে যুক্ত আছেন বাবু সোনা, রংপুরে আসো। ও আচ্ছা, এটা তো রংপুরিয়ান সুমিন আই গেস। ও হ্যাঁ, রংপুর আসবো আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সারু আছে সিলেট থেকে, জিমে ভর্তি হয়েছি, সিক্স প্যাক বানাবো লল। বেস্ট বেস্ট অফ লাক বেস্ট অফ লাক। পড়ি আছে রংপুর থেকে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে সামিয়া ফ্রম রংপুর, মেসেজ পড়েছেন। জি জি মেসেজ পড়েছি আপনার। আসসালামু আলাইকুম সিলেট থেকে কুলসুমা আক্তার, ওকে কুলসুমা আক্তার বিদায় মুহূর্তে এসেছেন, বাট ধন্যবাদ। আচ্ছা জিনিয়া আছে, জিনিয়া লিখেছে অন্য প্রিয় মানুষটা অন্য কারো হবে জানি, কিন্তু সে যতদিন হবে না সে মন থেকে আমার, সে না চাইলেও আমার। প্রথম কাউকে মন থেকে চাইলাম তাকে না ভোলা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, অনন্যা ঐশী আছে, ফান করছিলাম অনন্যা ঐশী, আমিও ফান করছিলাম। ওকে লাস্ট আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইনামুল হক আছে, এদিকে কমেন্ট সেখানে দেখা যাচ্ছে রাহাত মাহমুদুল রনি কমেন্ট করেছেন, রনি রংপুর থেকে, ওকে ওকে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। যাই হোক, সবাইকে লাস্টবারের মতো আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে পুরো সময় জুড়ে আসলে আমার সাথে যুক্ত ছিলেন, আপনারাই কিন্তু এই আড্ডাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছেন। সো আজকের মতো আমাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে, আবারও আগামী সপ্তাহে কিন্তু হাজির হয়ে যাব মিড ডে ফিল নিয়ে। তো আশা করছি অবশ্যই তখন, মানে তখন তো কথা হবেই, মিড ডে ফিলের আগে কিন্তু আবার আরেকটা শো আছে, সেটা হচ্ছে সানডে স্পেশাল। হ্যাঁ সানডেতেও কিন্তু আমি থাকছি বিকেল পাঁচটা থেকে, সো সানডে স্পেশাল শোতেও সবাই আশা করছি থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, আমরা বিদায় মুহূর্তে এখন সোজা চাঁদের বাড়ি চলে যাব। চাঁদের বাড়ি কীভাবে যাব? চাঁদের বাড়ি যাব আমরা লালনের সাথে। হ্যাঁ লিসেনার্স, লালন ব্যান্ডের চাঁদের বাড়ি, চাঁদের দেশে তাহার বাড়ি, মেঘ বলেছে আরি আরি, এই গানটা শুনতে শুনতেই বিদায় নিব। আর আশা করছি নেক্সট উইকে আবারও কথা হবে সবার সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, X Station.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন। আপনার
6: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধী সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় অধিবেশনের বৈঠকে সমাপনী ভাষণ দেন। এ সময় তিনি বলেন,
3: এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, যাতে করে এই সমস্যাগুলোকে মোকাবেলা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে করে জনজীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বিধান করতে পারে, এবং এই সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে পরিশ্রম করছে। মাননীয় স্পিকার,
1: প্রধানমন্ত্রী আরো বলেন,
3: জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের, বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব। মাননীয় স্পিকার,
1: এর আগে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় বসে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এক প্রশ্নের জবাবে সংসদে জানান, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হবে। তিনি বলেন, শুধুমাত্র পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যে পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন বিল 2026ও পাস হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ান, পার্বত্য ব্যাটালিয়ান, বিমানবন্দর ব্যাটালিয়ান ও সরকার নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ান থাকবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষ্টি সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার কারণে দেশে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না।
4: আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে এক্সপ্রেস মানে মিডিয়ার যে ফ্রিডম সেটাকেও রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবেও না ম্যাচ করে, মানে কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।
1: এর আগে কনসালটেশন সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সাইবার সুরক্ষা সংশোধন আইন চূড়ান্ত করার আগে তথ্য প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সুরক্ষার স্বার্থে গণমাধ্যমের সাথে সরাসরি সংলাপ ও মতামত নেওয়া অপরিহার্য। কনসালটেশন সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। আইনটি যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। চলতি মাসের 25 তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে মন্ত্রণালয় 1 কোটিরও বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে এমনকি মফস্বল এলাকাতেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
5: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
6: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
1: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ওই দিন সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই অভিযানে সারাদেশে মশক নিধন ও বর্জ্য অপসারণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ভাদ্র মাসের বৃষ্টিপাত আর জমে থাকা পানির কারণে প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 সেপ্টেম্বর থেকে 3 মাস জুড়ে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম।
8: ডেঙ্গুর সবচাইতে অ্যালার্মিং সময়টা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস। আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এ ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে 3 মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত 3 মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন।
7: কীট বিশেষজ্ঞ ডক্টর কবিরুল আলমের মতে কেবল মশক নিধন প্রয়োগ করে ডেঙ্গু থামানো সম্ভব হবে না, এজন্য আরো প্রয়োজন নাগরিক সচেতনতা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
9: সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি ল্যারুইসাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
7: এই অভিযানের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। একই সাথে সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারি এই উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1492 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। কৃষি ও মৎস্য খাতে 10,000 বাংলাদেশি কর্মী নিয়োগে দুদেশের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আগামী মাসে ঢাকায় আসছেন ওমানের বিশেষ প্রতিনিধি দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য ওমানের শ্রমবাজার খুলতে যাচ্ছে। নতুন সমঝোতায় দেশটির কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ পাবেন 10,000 বাংলাদেশি। চুক্তি অনুযায়ী 5,000 কর্মী নিয়োগ করবেন কৃষি খাতে আর বাকি 5,000 কাজ করবেন মৎস্য খাতে। ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত, বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
12: ওমান আমাদের কাছ থেকে 5,000 কৃষক এবং 5,000 মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে এবং এগ্রিমেন্টও সই হয়েছে।
11: তবে সমঝোতা হলেও এখনই ভিসা আবেদন বা কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে না। নিয়োগের শর্ত, কর্মী নির্বাচনের নীতিমালা এবং খরচ চূড়ান্ত করতে আগামী অক্টোবরে ওমানের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই নির্ধারিত করা হবে কর্মী বাছাই ও নিয়োগের পরবর্তী ধাপ। দক্ষ ও উপযুক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
12: স্কিল মাইগ্রেশনের উপর জোর দিচ্ছি, এটাই আমরা ওমানের সরকারকে আমরা তুলে ধরেছি এবং আমরা চাচ্ছি যে আরো বেশি করে দক্ষ, এখান থেকে দক্ষ মানুষ যেতে পারে বাংলাদেশের, ওখানে গিয়ে কাজ করতে পারে বিভিন্ন সেক্টরে।
11: বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার দীর্ঘদিনের, তবে 2024 সালের অক্টোবর থেকে বেশিরভাগ নতুন ভিসা বন্ধ থাকায় দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। অনিয়ম ও ভিসা ব্যবস্থাপনার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে ওমান এই বিধিনিষেধ আরোপ করেছিল। নতুন এই সমঝোতাকে তাই শুধু 10,000 কর্মীর সুযোগ হিসেবে নয়, ওমানের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: স্থানীয় সরকার পল্লিউন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাস করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের পূর্বাঞ্চলে একটি বন্দরে বিদেশি পতাকাবাহী এক কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জন নিহত হয়েছে। কিং দাওয়ে একটি শিপইয়ার্ডে জাহাজটি রক্ষণাবেক্ষণের সময় আগুন লাগে। দুর্ঘটনাস্থল থেকে 17 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর নির্দেশ দেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এ ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব এল মানদেব প্রণালীর ওপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথিরা জানায়, সৌদি তেল স্থাপনা ও বেসামরিক অবকাঠামোয় হামলার পর সৌদি আরব নতুন করে তাদের ওপর প্রায় 40টি বিমান হামলা চালিয়েছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল সিরিক জেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও উপকূলীয় অঞ্চল জুড়ে অধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটবে এবং তেলের দাম দ্রুত কমে আসবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহান্তে ভারত সফর করবেন। 12 ও 13 সেপ্টেম্বর নির্ধারিত এই সফরটি হবে 7 বছরে শি জিনপিং এর প্রথম ভারত সফর। 2020 সালে দুদেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর দুই এশীয় শক্তির মধ্যকার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে। তবে সীমান্ত বিরোধ, বাণিজ্যিক উত্তেজনা এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 1 উইকেটে 20 রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আগামীকাল একই সময় ও একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে জাপানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ বিদায় নিয়েছে। আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপানের কাছে 2-0 গোলে পরাজিত হয়। এদিকে অপর কোয়ার্টার ফাইনালে চীন 4-0 গোলে কাজাখস্তানকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার সেমিফাইনালে জাপান স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। এসআরবি বিল 2026 ও এপিবিএন বিল 2026 জাতীয় সংসদে পাশ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা তো স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC ACC দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চাই, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি আমাদের আজকের। আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
1: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তারও তো ইচ্ছা করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু ইংলিশ শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS তো 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাশ হলে মাদ্রাসা থেকে হচ্ছে, আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র আইএলসি 5 পেনে যাওয়া যায়, এটা পাস হলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে। এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাও। আজকে তার সাথে যোগ করে দিব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলহ হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছু দিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখায়নি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখায়, ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাবো ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাবো, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার তিন ভাগ বা চার ভাগের এক ভাগ, তার চার ভাগের এক ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দেবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলস করাচ্ছে, এ যারা কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করেছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গা তো পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বছর টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক সময় বিক্রি করে, কিন্তু এটিএমস এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছি সম্ভব নয়। চাপ তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় দুই যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় দুই যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছে ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার বলে অথবা মানুষ গড়া কারিগর বলে। আবার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে SMS করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে যে দেখবেন প্রায় 400টা ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা বিদেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন, তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম স্যার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম স্যার ইউটিউবে চ্যানেল, এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ AI দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে, কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে, এই জন্য বলবো কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না, কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিওগুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠ মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো কষ্ট করে হলো আসেন, যদি গ্রামে থাকেন প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া হতে পারে, আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানেই হোক না কেন, যেখানেই হোক, বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাক বেলা, তাতে কষ্ট করে চলে আসুন, প্রয়োজনে দুটো মুরগি বা দুটো হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তারপর বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে, আপনার টাকা পয়সা দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন, এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি ঢাকার মালিবাগে এটিএমস যা সততার সাথে পরিচালিত, তো যে নাম্বারটা বললাম এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
2: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন,
1: কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে দেশের বাইরে যেতে চাই, যেতে চাই কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন, আপনি স্টুডেন্ট হিসেবে যাবেন নাকি ওয়ার্ক পারমিট হিসেবে যাবেন, আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাছে আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হাওয়ার পরে আমি তো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবারও বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে, আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটাও তো আপনি উল্লেখ করেন, যেতে চান, আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্নপূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি, আমি তো বলছি যে আমাকে 100 কোটি 1000 কোটি কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, 100,000,000 টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএমস এর কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে সিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে আমি বেঁচে নাই, বেঁচে থাকলে তো হবে না ইনশাল্লাহ। এটিএমস যতদিন আছে আমি যতদিন বেঁচে আছি ওইটার সুযোগ নাই, গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবন ইনশাল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি, আমি এই সৎসাহ আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেপ্ট করে রাখুন, এই নাম্বারটা কিন্তু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে রাখুন। 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহ দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার মধ্যে চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নাই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা শুকরিয়া আদায় করে। তবে যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। সাময়িক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
2: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
1: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন,
2: জি
1: তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সে যারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দিনের মধ্যে কে আছে, আইটিতে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো আমি জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো। আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। ভালো জায়গা থেকে পড়ো, তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন না সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা। অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাল্লাহ, এই সুযোগটা আছে। অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন, গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আর অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকা দিয়ে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি, এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন আপনি কেন হতাশ হচ্ছেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলের রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছিল 4+ পেয়েছে, 3 নিচে, আশা করেছিল ভালো রেজাল্ট করবে, দেখেছে ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার। এই জন্য মিষ্টির দোকানে খা খা ছিল, অনেকটি ফেরার মতো ছিল। অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কেন আসলে রেজাল্ট পাইনি। যে জিপিএ ফাইভ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আসার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা 3 বছর ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকা চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতো তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই, তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়ে কানাকানি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বন বাক্য বললেন, এমন একটা কথা বললেন, দেখো তুমি এটা যে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে, কোনো বাক্য বললেন, এমনই একটা কথা বললেন, দেখো তুমি এটা যে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে, এমবিবিএস করবে,

0: ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটিতে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএসে তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসিতে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ঢাকা ভার্সিটিতে। এমবিবিএসে কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন তো 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যে সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন। ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন, আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলেও তুমি এরপরে যাবে ইনশাল্লাহ, আইএলটিএস করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএলটিএস ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না, ছুবে না, সেই পজিশন করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন, সেখানে আপনি একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদেরকে ইনশাআল্লাহ।
1: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণ কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিবো আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে সাইফুল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সৌদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
0: আচ্ছা, প্রথমে যিনি 9-এ পড়ছেন তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9-এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রুকে এটা কে বলতে পারবেন, সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
1: ইচ্ছা শক্তি,
0: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রুকে, শত্রু স্বীকৃত শত্রু কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টার কি মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টার নেই, সে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে, তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 10, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে, সে কোনটা কাজে লাগাবে, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে

0: একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে। অর্থাৎ যাকে হতাশ করা যায়, আপনি দেখবেন এক কয়েকদিন আগে আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করব, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে, আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। আমি তোমাকে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত কাজে হতো না। আমি তোমাকে গতকাল ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম। আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়বো। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনের দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটাই দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ওয়াক্ত পড়ল। এবং তারপরে কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করেছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুটা প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘেরা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করবেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর যে দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছেন সেই পোশাকেই নামাজ পড়ে। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশা। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি সুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশা। যে অবস্থায় যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশা। পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশা থেকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিয়ে শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছো তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর যেন না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, অবশ্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কেউ জানেন, যদি এটিএমস থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে সে জিরো থেকে শুরু করবে, আর মোটামুটি লিখতে পড়তে পারে সে লেভেল ওয়ান টু করবে, লেভেল ওয়ান টু করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএমস থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13 স্টেটের সাথে কাজ করছে, 13 রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুবি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএমস এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএমস থেকে আইএলটিএস করে, যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দেয়ার রেস, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলে রাখি, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এ চাকরি, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাআল্লাহ। তুমি কেন বেকার থাকবে, তোমার বেকারত্বের জাদুঘর রাখবো ইনশাআল্লাহ। আর কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাশ করা বা কোনো মতো ইন্টার পাশ করেছে বা কিছু পাশ করেনি, পাশ করেনি স্কুলে যায়নি, সেও ইনশাআল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম, আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যে কেউ মেনে চলে একসাথে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা, ইনশাআল্লাহ সেদিন আসবে
1: ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একজন বন্ধু, তার বয়স হচ্ছে 43, শেষ হলো তো, তিনি 1994 সালে এই চিঠি দিয়েছেন এবং সৌদিতে ছিলেন, তো এখন কিছু করা যায় কি?
0: ওনারটা ভুলে গেছিলাম আমি, একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না?
1: জি,
0: আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন? বলতো অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয় তো 40-এর পর থেকে, 40-এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40-এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30-এর আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28-29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে, 40-এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে যখন 40-এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40-এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখবেন 40-এর পরে হয়, ঠিক আছে? এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে, টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত যেতে, দেখবেন যে 40-এর আগে হচ্ছে তার, ওনার বয়স 43। এখন ওদের বলতে পারেন যে সত্যিকারও ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন, আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাসপাকে আমি সংক্ষেপে একটু বলছি, বাসপাকে তার জীবনের কিন্তু 40-এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40-এর আগে একটু হতে থাকে, 35-এর পর নষ্ট হয়, 40-টা অকেজে হয়ে যায়। 40-এর পরে তার একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালকগুলো, আগে সে কি করে সব পালকগুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে না, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে ঠুকরে ঠুকরে। এবং তারপরে সে মাত্র 5-6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা সবচেয়ে কষ্ট একটা যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাসপাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে পরে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35-40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70-80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর, এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পর অনেকে মারা যায়, যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে 6 মাসের বা 5 মাসের, তারা আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বলবে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে। আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার, আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা, কত রোদের মধ্যে। আমি দেখি যে একটা পলিথিনের একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখে যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা ওই বোতলগুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা, তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়ায় আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়ায় আছে, দেখে বোঝা যাচ্ছে আমার দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বললো যে তার বাড়ি চাঁদপুরে, তো সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকায় প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করবো, এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন। তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন। তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাদের উচিত হচ্ছে ইউরোপে যাওয়া, সুযোগ আছে আপনার। এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন, ভালো বেতন চাকরি। সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000, 70-80,000 টাকা ইনকাম করা শুরু করছে, অল্প টাকায় যেতে পারছে, এটা অনেকে যুদ্ধই জানে না। এছাড়া বলবো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানোর তো ভয় নেই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটু সততা তো আছে। তাই এটিএমস আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্রমহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএম স্যারের সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, ওনার স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে। এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যারের কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ। এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না, অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারত, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারত, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না। 14 বছর অনেক কিছু হতো, মানে হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়র, ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়র। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করবো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন হয়তো আজকে সম্ভব হবে না, তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই। সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, এম এ আজাদ হালদার লিখেছিলেন, আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন। এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে স্যার করতে দিতে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাই, এমডি মিকাই, তিনি হচ্ছেন লিখেছেন, স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দুজনেই, মোটামুটি সিনিয়র। তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে, বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে, অথবা অনার্স হতে পারে, বিএসএস হ্যাঁ বিএসএস, তো তাতে তোর সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমস এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ, হালাল ভাবে, বৈধ ভাবে, এবং সেটা দেখানোর চেষ্টা করছে। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
1: জি
0: এটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস, এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে ডেনমার্কে। আচ্ছা, এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন, স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই, কিন্তু আমি একা যাবো না। আমি কেন বলছি, আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই, এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড যেতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই, এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব, একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এতে তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমস এ, আপনি জানেন মনে হয় এটিএমস এ যারা আইএলটিএস করে তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, ওটা 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার পড়েছে কোর্স, দুইবার পড়েছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একই খরচে অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে। আচ্ছা, গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি, এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমস এ যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন, সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমার কাছে বললেন, স্যার 6.5 তো চলে আসলো এটিএমস এ করে, এখন আমি কিভাবে যেতে পারি? তখন তার ভিসাটা প্রসেস করলাম আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা। তার সাথে গেলেন হচ্ছে, এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের। এবার তার ছোট মেয়ে দেখাচ্ছি, তারও ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজব্যান্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের। এখান থেকে করলাম আইএলস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো, সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে, আলহামদুলিল্লাহ বলি। শুধু স্বপ্ন দেখেন না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ।
1: জি
0: আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপে সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে, আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে, তাদের জন্য নিষেধ করেছিল দিই নাই, তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য। এবার এখন আর একটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব, যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা। আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজব্যান্ড বাচ্চা কাছে যেতে পারছে। এরকম যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে। কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি হচ্ছে 8 পাস। বেশ কিছুদিন আগের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, আমি মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালাম, তুমি এক কাজ করো তুমি লেখাপড়া তেমন করোনি একটু ভালো বিয়ে করো। কেমন বিয়ে স্যার? আমি অনার্স পাস দেখে একটু বিয়ে করো। এবং স্যার এটা কি আসবে? আমার বললাম যে হ্যাঁ আসবে, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে। স্যার আমার পরিবারের ভাবে? হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে। তাকে আয়েলস করতে বললাম, আয়েলস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে জানলো, স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবনা, সি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তাহলে বাচ্চা হয়ে যাক তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ভাবে দেখেন, এগুলো এগুলো বাস্তব। আমি দেখালাম যেটা এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে আলহামদুলিল্লাহ, এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা, সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে। তারা যেন আমার দেশে দেখেন, আমার দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমার দেশে বেশ কিছু দেশ থেকে যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ করে। আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমার দেশ থেকে তারা বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগ কোনো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছু করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে, যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সাল্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চায় না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, আমার বলছি 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633, আমার বলছি 01318-222-633। আরেকটা নাম্বার দিচ্ছি আমার সহকর্মীর, 01321-18-11-27, আমার বলছি 01321-18-11-27, আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93, আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। আমি আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিমদেরকে বলবো কোনোভাবে যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে এক আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মূল পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা, নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসার সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
7: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: করেছি, ডিভোর্স লেটার এতদিনে চলে যাওয়ার কথা। মায়ের কাছে সব ভয়া, মানে আমি পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। আমি রাস্তার ভিতরে দাঁড়ালাম, আমি তারপরে যেন তিন দিন মাথায় গিয়েছিলাম, আমার পাশে একটা চাল নাই, মানে এই সময় আমাকে ছেড়ে গেছে। মেয়ে স্টিল আমি তখন প্রেগনেন্ট।
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। আজকে অলরেডি আমাদের গেস্ট উপস্থিত, অ্যান্ড অফকোর্স আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে পারছেন। আমাদের নাম্বার হচ্ছে 01841904904। আপনারা চাইলে কিন্তু আপনাদের স্টোরি শর্ট করে লিখে পাঠিয়ে দিলেন, দেন আমাদের ঢাকা এফএমের টিম যারা ডেডিকেটলি আপনাদের এখান থেকে শর্ট করে ফাইনালি আপনাদের সাথে কমিউনিকেট করে হট সিট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। যেমন আমাদের আজকের হট সিট অলরেডি অলঙ্কৃত করেছেন একজন, তাবাসসুম আপনার নিকনেম। অসম্ভব ভালোবাসা, শ্রদ্ধা এবং অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আপনারা কিন্তু 90.4 এর ফ্রিকোয়েন্সি মডিউলে তো অবশ্যই আমাদেরকে শুনতে পাচ্ছেন, এট দ্য সেম টাইম ইউটিউব এবং আমাদের যে ফেসবুক চ্যানেল সেখানে আপনারা স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে এবং শুনতে পাচ্ছেন। সরাসরি গল্পে যাব, তাবাসসুম আপনার গল্প আমি শুনতে চাই, ইনফ্যাক্ট আমরা শুনতে চাই এবং জানতে চাই, শুনি আপনার জীবনের কথা।
2: জি, প্রথম থেকে শুরু করি।
1: জি প্লিজ।
2: আমি হলো খন্দকার তাবাসসুম আফরোজ। আমার আছে, আমি পড়াশোনা করেছি হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খুলনা থেকে। আমার, আমি আসলে যশোরের মেয়ে। তো পড়াশোনা, আমার পড়াশোনা যখন এসএসসি শুরু আছে, যখন আর কি পরীক্ষা দিব, তার কিছুদিন আগে হলো আমার বাবা মারা যায়। তো তারপরে থেকে হলো আমি আছে খুবই স্ট্রাগল করে বড় হয়েছি।
1: হ্যাঁ,
2: একদমই। আমার যখন 16 বছর বয়স তখন আমার বাবা মারা গিয়েছে, প্রায় 14 বছর হতে যাচ্ছে। তো তখন থেকে হলো স্ট্রাগলের মাধ্যমে বড় হচ্ছি, নিজে টিউশনি করায়, তারপরে হলো আপনার নিজের অনলাইন পেজ বিজনেস। তো আমি অনেক ভালো খাবার বানাতে পারি, তো আমার হলো অনলাইন পেজ ছিল। তো এটার মাধ্যমে কিন্তু আমি, মানে যশোর থেকে অভয়নগর থানার মেয়ে, তো আমি তো নপড়া পৌরসভার ভিতরে এবং অভয়নগর সব জায়গায় আমার খাবার আসলে খুব নাম ডাক হয়ে গিয়েছিল পেজের মাধ্যমে। তো এইভাবে চলতেছিলাম। তো এইভাবে
1: পিপল যেন মিস গাইড না হয় আমি কিছু তথ্য দিয়ে রাখি। প্রথম কথা, একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, সেটা আগে জেনে নিই। খুলনা বা বৃহত্তর খুলনার মানুষজন কি একটু বেশি সুন্দর?
2: সেটা তো জানি না,
1: মানে আমার কাছে মনে হয় যে এই বেলটা যাদের সাথে,
2: আমার আম্মু, আমার খালামণি বা আমার বোন যারা, তাদের কাছে আমি কিছুই না, তারা অনেক সুন্দর।
1: তাই তো বলছি বেশি সুন্দর,
2: অনেক লম্বা ওরা, মানে।
1: আর আরেকটা জিনিস বলে রাখি, সে ফুড রিলেটেড বিজনেসের সাথে জড়িত, সেটা রিফ্লেকশন কিন্তু এটা না, সে কিন্তু একটা ম্যাটারনাল প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, যে কারণে হয়তো একটু স্বাস্থ্যবান দেখাচ্ছে তাকে, যেটা একটা মেয়ের জন্য অনেক গর্বের। আমি কি ঠিক বলতেছি?
2: অবশ্যই।
1: ওকে, শুনি আপনার জীবনের কথা।
2: তো পড়াশোনা শেষ করে আসলে সবাই, আমি বিজনেসটা আসলে শেষ করলাম, বা শেষ করে দেওয়ার কারণ হলো যে আমি চাচ্ছিলাম যে যেহেতু পড়াশোনা করেছি তাহলে আমি আসলে একটু চাকরির দিকে যাই, মানে মুসিং তো করে, তাই না, যে বিজনেস তো ভালোই হলো তাহলে চাকরির দিকে ফোকাস করি। তো আমি আসলে 2 বছর আগে ঢাকা মুভ করি। তো চাকরি করতে গেলে তো আসলে ঢাকাই বেস্ট আমাদের আছে। তো এখন হলো আমি তখন হলো ঢাকা মুভ করি, আমার আছে, আমরা 2 ভাই বোন, আমার ভাই আর বাসায় আসি আমি।
1: ওকে।
2: তো আমার ভাই তো ঢাকা থেকে, ঢাকাই আছে, ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ে বড় হয়েছে। আমার মা, আমি আমার মার কথা বলি ছোট করে, যে আমার বাবা মারা যাওয়ার পরের থেকে আমার মাকে দেখেছি যে স্ট্রং ওম্যান।
1: ওকে,
2: ঠিক আছে, যে আমার ভাইয়াকে কষ্ট করে পড়াশোনা করে নিয়েছে এবং আমাকেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। সেটা আমি কষ্ট করি সেটা ইম্পর্টেন্ট না, আমার মার সাপোর্ট ছিল আমার কাছে।
1: দেখো, আন্দাজ করতেই পারে যে স্বামী ছাড়া একটা মায়ের জন্য কত বড়।
2: হ্যাঁ, এই 14 বছর এখনো পর্যন্ত আমার পাশে আমার মা আছে।
1: ওকে,
2: ঠিক আছে, যে ভুল খারাপ ভালো সবকিছু আমার মা কখনোই হলো আমার, মানে এখন ই করে না, সবসময় সাপোর্টিভ আমার মা। এবার আমি এই জন্য টিকে আছি।
1: আপনি ঢাকায় চলে আসলেন চাকরির জন্য, ভাইয়ের বাসায় থাকতে?
2: হ্যাঁ।
1: তারপর,
2: তো তারপরে চাকরিতে যখন জয়েন করলাম, তার কিছুদিন পরে হলো এবার আসি আমার লাভ সাইড। তো আমি তখন শুরু করার পরে, আমার যখন আর কি চাকরিতে জয়েন করার পরে চাকরি করা শুরু করলাম, তো আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করি, আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না। তো ট্রাভেল এজেন্সিতে যখন জব করা শুরু করি, তো তখন এই সেক্টরটা তো আমার সেক্টর না, কারণ আমি পড়েছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো ঢাকা আসতে গেলে তো আসলে বলতে গেলে ক্যাশ টাকা লাগে, এমনি চলা যায় না। তো তার জন্য আমি চাইতাম যে আসলে কিছু টাকা আসুক। তো এবার আমি শুরু করলাম ট্রাভেল এজেন্সিতে জব হয়ে গেল, আমার একটা ফ্রেন্ড হলো রেফারেন্স দিল সেই সময় আর কি। তো আমার ফ্রেন্ড বললো যে আমি রেফারেন্স দিচ্ছি, তুই এগুলো এখানে যা। তাহলে পরে আমি ইন্টারভিউ দিতে গেলে ওনাদেরকে, ওনাদের পছন্দ হয় দেন আমাকে, ওরা পরের দিনই জয়েন করতে বলে। তো আমি তখন জয়েন করলাম, জয়েন করার পরে বেশ ভালোই চলতেছিল চাকরি। কিন্তু কিছুদিন পরের থেকে আপনার ওইখানে যারা মানে তিনজন মালিকানায় তিনজন আছে, তো একজন আবার আমাকে হোয়াটসঅ্যাপে আর কি নক দিতে থাকে বা কথা বলতে থাকে আমার সাথে। কথা বলতে থাকলে সেই সময় হলো আবার আমার যে এমডি ছিল তাকে নিয়ে অনেক ধরনের কূটনীতিপূর্ণ কথাটা তো বলে যে আপনাকে নিয়ে এই টাইপসের কথাবার্তা বলতেছে, তো আপনি হলো এখানে জব করার দরকার নেই। তো যেখানে হলো মনে করেন অফিসের হাই লেভেলের কর্মকর্তা যারাই আছে মালিকানাই, তারা যদি এক মালিকের বিরুদ্ধে বলে তখন তো মনে হয় যে আমার সেলফ রেসপেক্ট থাকতেছে না, চাকরি করতে এসে তো রেসপেক্ট হারাইতে পারবো না। তখন আমি নিজের সেলফ রেসপেক্টের জন্য আমি আসলে চাকরিটা সুইচ করি। সুইচ করার পরে তখন হলো আমাকে আসলে এইবার যে আমাকে এই কথাগুলো বলেছে সে হলো আমাকে তখন এসএমএস করতে থাকে, কথা বলতে থাকে। তো না তখন আমি আরেকটা জায়গায় যাই নাই, তখন আমি স্টিল বসা। তো এর ভিতরে হলো যখন চাকরি পেয়েছিলাম তখন আমার ভাইকে আমি বলেছিলাম আমি চাকরি পেলে আলাদাভাবে চলে যাব। তো আমি কিন্তু হলো যে আমি সবসময় চাই যে সবাই সবার প্রাইভেসি নিয়ে থাকুক, আমার ভাবি ভাইয়া সবাই ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকি। তো যেহেতু আমি চাকরি পেয়েছি তখন আমি তো আমার মতো চলতে পারবো, সেটা কম কষ্ট করে হোক বা যেভাবেই হোক, কারণ আমি কষ্ট করেই বড় হয়েছি ছোটবেলা থেকে, আমার বাবা নাই। তো তখন থেকে হলো এবার আমি এবার কথাবার্তা শুরু হলো ফ্রেন্ড সার্কেল, এবার আমার ফ্রেন্ড সার্কেলদেরকে মানে খুব কাছের যারা আছে এবার তাদের সাথে কানেক্ট করা শুরু করলো, তাদেরকে ইনভাইট করা শুরু করলো যে আসেন ওদেরকে নিয়ে বসে রেস্টুরেন্টে কথা বলি খাওয়া দাওয়া করি। তো ব্যাপারটা হলো সেইভাবে যখন শুরু করতে লাগলো তখন এভাবে যখন আমরা আমি গেলাম আমার বন্ধুদেরকে নিয়ে গেলাম বান্ধবীদেরকে নিয়ে গেলাম, তো আমার বান্ধবী একটা থাকে দুবাইতে, ও হলো ওইখানে ওর হাজব্যান্ডের সাথে থাকে। তো ও যখন দেশে আসলো তখন হলো দেশে আসার পরে ওকে ইনভাইট করলো যে আসেন আমরা একসাথে বসি। এর ভিতরে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ানো, মানে একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করা যায় ঠিক আছে। তো আমি আসলে এরকম মেয়ে না যে আমাকে এত ইমপ্রেস করা লাগে, আমি অনেক ঠান্ডা যে আমার পিছনে আসলে অঢেল টাকা ভাঙতে হবে আমি তার জন্য পটে যাবো এরকম না। আমি আসলে মানুষের ব্যক্তিত্ব দেখি যে তার ব্যক্তিত্ব ভালো লাগলে আমি তাকে আসলে চুজ করি, যেটা সত্যি কথা। তো
1: তার ব্যক্তিত্বের মধ্যে লুক পড়ে না তত,
2: হ্যাঁ ব্যক্তিত্ব কিন্তু অস্থির তার,
1: মানে ব্যক্তিত্বের মধ্যে লুকটা জরুরি না,
2: না সে অনেক হ্যান্ডসাম হইতে হবে
1: জরুরি
2: না, আমার কাছে হলো মানসিকতা ইম্পর্টেন্ট।
1: ওকে তারপর
2: ঠিক আছে। তো এখন
1: তার ছেলে কিন্তু অনেক অস্থির তাই বলতেছিলেন,
2: হ্যাঁ কথা অস্থির, আপনি কথা যদি শোনেন তাহলে আপনি পাগল হবেন ঠিক আছে। সে যখন কথা বলে তখন নরম ভদ্র, খুবই আস্তে, খুবই মানে মৃদু সুলাবাচরণ। আর তার একটা কথাই আমি সব থেকে বেশি ইমপ্রেস হয়েছিলাম, সেটা হলো যে আমি আর পাঁচটা ছেলের মতো না, তুমি মিলাই নিও ঠিক আছে। তো এটা আসলে সব ছেলেরাই বলে, কিন্তু এই কথাটা একটু অন্যরকম ছিল যে একশোটা ছেলের নাম লিখবা আর আমার নাম লিখবা, তো আমি তুমি কখনোই কারোর সাথে আমাকে মিলাইতে পারবা না। তো এই কথাটা বললে তো আমার এই কথাটা ভালো লেগেছিল। পরবর্তীতে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্নভাবে আমার বন্ধু বান্ধব, এবার আমার বন্ধু একটা দেশের বাইরে চলে যাবে, তো আমরা প্ল্যান করলাম যেহেতু সে দেশের বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা যারা বান্ধবীরা আছি ফ্রেন্ডরা আছি সবাই মিলে আমরা একটা ট্যুর দেই ঢাকার বাইরে, ট্যুর দেই যেহেতু চলে যাচ্ছে আর কবে আসবে তার কোনো ঠিক নাই। তো আমরা এইভাবে আসলে ট্যুরের প্ল্যান করলাম, তখন সে বললো যে আসলে তাহলে আমিও যাই। তো আমি বললাম যে হ্যাঁ যেতে পারেন, যেহেতু ফ্রেন্ড ট্যুর যাচ্ছে সবাই ফ্রেন্ডরা থাকতেছি। তো আমরা সেভাবে হলো উনি বললো, তো বললো যে আসলে তাহলে আমি আপনাদের কারোর বাজেট দিতে হবে না, বাজেটটা আমি আমার থেকে প্রোভাইড করি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি প্রথমত না বলেছিলাম এবার আমার ফ্রেন্ডের
1: বাজেট দিচ্ছে।
2: হ্যাঁ
1: কতজন
2: আমরা গিয়েছিলাম হলো টোটাল সাতজন,
1: সাতজন এরকম ছেলে কিন্তু খুঁজতেছে বাংলাদেশ,
2: সব মেয়েরাই খুঁজে কিন্তু, বাট আমি কিন্তু
1: মেয়েটাই বুঝি না, মেয়েদের বন্ধু যদি ছিল দুজন ঢুকে যেতে পারে। ওকে সাতজনের বাজেট দিচ্ছে, ওকে তারপর
2: এই তো এখন হলো গেলাম। তো তারপরে হলো এবার বাজেটের ব্যাপারটা হয়েছে কি, তারপরে চোখ লজ্জার ব্যাপার আছে, সবাই বন্ধু বান্ধব তো যে যার মতো করে খরচ করে, দেখা গেল একটা রাত্রে হলো আছে আমার আছে যে আছে প্রেমিক সে খাওয়াচ্ছে, পরবর্তীতে আর একটা রাতে কিন্তু আমার ফ্রেন্ড ট্রিট দিচ্ছে। তো সবারই তো একটা চোখ লজ্জার ব্যাপার আছে যে সে কেন এত টাকা খরচ করবে, আর আমরা তো এরকম ছেলে ভাঙানো পাবলিকও না। আর তখন হলো আমি এইভাবে আর কি ঘোরাফেরা হইলো, ঘুরলাম টুরলাম, তো আস্তে আস্তে লাভের সাইড তৈরি হইতে থাকলো, মানে ঘুরলাম ফিরলাম মানে তার মানে
1: তখন তৈরি হয়নি,
2: না সেভাবে তৈরি হয় নাই, আমার ফ্রেন্ড ছিল মানে ভালো একটা ফ্রেন্ড, মানে সুখ দুঃখের আলাপ এন্ড ভালো বন্ডিং, আর ভালো বন্ডিং হয়েছে বিধায় তো আমার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে ঢুকতে পেরেছে, নাহলে তো ঢুকতে পারতো না। তো এর ভিতরে হলো আমার ফ্রেন্ড ওই যে বললাম না যে দুবাইতে যে ছিল, তো ও আসলো, ও আসার পরে বললো যে আপনি আসেন আমরা রেস্টুরেন্টে বসি। তো রেস্টুরেন্টে বসার পরে আমরা যখন রেস্টুরেন্টে আলোচনা করতেছি তো কথাবার্তা বলতেছি, তখন আমার ফ্রেন্ডকে বলতেছে কি আপু একটা কথা বলি, তো আমার নিকনেম কিন্তু তৃষ্ণা, আমার ফুল নেম হলো খন্দকার তাবাচ্ছুম আফরোজ, তো তৃষ্ণা বলে আমাকে সবাই চিনে। তো বলতেছে কি যে আমি চাই যে তৃষ্ণা দুই বছর আমার জন্য অপেক্ষা করুক। তো আমার বয়স তখন 27, তো 27 বলে 29-30 পার হয়ে যেতে হবে। তো আমি তখন বললাম যে এখন আসলে আমার বিয়ের একদম ঠিক টাইম, মানে আমার মনে হয় যে পড়াশোনা শেষ হয়ে গেছে, 25 বছরে আর কি আছে, সবকিছু শেষ হয়ে যায়, তারপরে এখন হলো আমার যদি মেয়ে হয়ে আমার মনে হয় যে সংসার করা উচিত, তো আমি মনে করি 30-এর আগে করে ফেলা উচিত। তো আমি তখন বললাম যে 27, তো আপনার জন্য 2 বছর যদি আমি অপেক্ষা করি, তো 2 বছর অপেক্ষা করার পরে যে আমার বয়স দাঁড়াবে হলো 29-30। তো তখন আমার ফ্রেন্ড বলছে যে আমি হলো ওর সেম এজের, আমার ছেলে এত বড়, তো ও 2 বছর অপেক্ষা করলো, তারপরে যদি আপনি বিয়ে না করলেন তখন তো 2 বছরে গেল, পরে আরো 2 বছর আরেকটা ছেলেই পটবে, তারপরে সে ছেলের সাথে সম্পর্ক করবে, তারপরে সেটাও তো হবে না। তো এইভাবে হলে তখন বলতেছে কি আচ্ছা ঠিক আছে আমরা ভেবে দেখি। তো আমাকে বলতেছে আপনি কি চান, তো বলতেছে কি আপনার, আমাকে বলতেছে কি তোমার প্ল্যান কি, ও আমার বোন বান্ধবী আবার একটু মানে দুষ্টু, তো আবার বলতেছে আপনার প্ল্যান কি, 2 বছর পরে আসলে কি করতে চান, ওকে অপেক্ষা করতে বলতেছেন। তো তো তখন বলতেছে কি যে আসলে অপেক্ষা করতে বলতেছি যে
1: আমি চাই, হ্যাঁ একটু গুছিয়ে নিই নাকি,
2: ও গুছিয়ে নিই, তারপর আমি একটু আছে ওকেও গুছাই,
1: আচ্ছা
2: ঠিক আছে, ওর পাশে আসলে আমি বন্ধু হিসাবে থাকি, বা ও যদি প্রেমিক হিসাবে রাখতে পারে তো রাখুক, কিন্তু হলো আমি চাই যে ওর ওয়েল উইশার হিসাবে আমি তোর পাশে থাকি, যাতে একটা গার্ডিয়ান বেস থাকে, এইভাবে থাকুক। তো আমি বললাম যে, তখন আমি বললাম যে জানাবো, কারণ আমি খুব ভেবে চিন্তে ডিসিশন নিই, তো আমি ওইভাবে আর কি ওনাকে বলছি জানাবো। সে আমার ফ্রেন্ড, তো আমার কাছে ফ্রেন্ড থাকবে কি, সে হাজবেন্ড হিসাবে থাকবে কি, প্রেমিক হিসাবে থাকবে, সেটার জন্য তো আমার আসলে একটু ভাবার টাইম আছে, তাই না? তো গল্পটা হলো 1.5 বছর আগের। তো তখন হলো আমি এভাবে শুরু করলাম, শুরু করার পরে এবার আস্তে আস্তে কমিউনিকেশন, SMS, আমাকে মিস করে, তো বন্ডিং শুরু হইতে লাগে, দেখা সাক্ষাৎ হইতে লাগে। তো এর ভিতরে আমার ফ্রেন্ড যেটা ছিল ও আবার সে দেশের বাইরে চলে গেল। তো দেশের বাইরে যখন চলে গেল তখন হলো এ আবার আমার আম্মুকে আবার নক করেছে, বুঝছেন, আম্মুর নাম্বার নিয়েছে আমার কাছে। আমার ফ্রেন্ডরা ছিল ওইখানে, আমার পার্টি প্ল্যান করতেছিলাম যে সবাই মিলে আসলে দুপুরে খাওয়া দাওয়া করা যায়, এরকম একটা প্ল্যান যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এর ভিতরে হলো তখন আমার আম্মু ফোন দিয়েছে আমার কাছ থেকে, আমার ফোনটা নিয়ে নিছে, নিয়ে বলছে যে আন্টি আপনার কোনো টেনশন করার দরকার নেই, আমি আমি দায়িত্ব নিয়েছি, আপনার টেনশন করার দরকার নেই, আপনি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি তৃষ্ণাকে 2 বছর বিয়ে দিবেন না। তা আমার আম্মু বললো যে বিয়ে তো আল্লাহর হাতে, এটা তো আমার পক্ষে সম্ভব না, তারপর আমি চেষ্টা করবো, যেহেতু আমার মাই গার্ডিয়ান আমার। তো তখন এই আছে আমার আম্মু, তখন হলো আম্মুর সাথে কথা বলে, মানে তার কথা মিষ্টি বলছিলাম না, যে তার কথা শুনলে আসলে আপনাকে যদি আপনি যদি এখন ফোন দেন, তার কথা শুনলে মনে হবে যে পৃথিবীতে ওনার মতো নিষ্পাপ কেউ নাই,
1: রমি করিম হয়ে যাবো।
2: আচ্ছা তাই,
1: কিন্তু একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য যত দিক দিয়ে মানে বেলনা বেলা লাগে, যত দিক দিয়ে পাপড় ভাজা লাগে, সব দিক দিয়ে অ্যাপ্লাই করছে। তো প্রথমে তার পিয়ার গ্রুপ, স্পেশালি তার ফ্রেন্ডস, তার সার্কেল, তাদেরকে কনভিন্স, দেন পরিবার, তারপর তো আপনার পক্ষ থেকে তো বিশ্বাসে কমতি হওয়ার কোনো কথা না।
2: না, আমার খালামণি আমার আম্মুর পাশে বসেছিল বলে তো ছিল তো অনেক ভালো,
1: মানে সবাইকে কনভিন্স মোটামুটি করা হয়েছে, আপনারও তো বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে তাকে ঘিরে,
2: কারণ সে তো মানে ওই যে কেমন বলবো আজকালকার ছেলেপেলেদের মতো না, যে আমাকে পেয়েছে হাত ধরে নিয়ে ঘোরা শুরু করলো,
1: সব দিক দিয়ে বিশ্বাস একদম 100%, দেখা যাক বিশ্বাসটা লাস্টে টিকতেছে কতটুকু।
2: হ্যাঁ, আসবে তো টুইস্ট। তো তারপরে তার সাথে আসলে এই বিশ্বাসটা থেকে আমি তাকে খুব বেশি বিশ্বাস করা শুরু করলাম। আর সত্যি কথা বলতে কি যে বাবা নাই তো, কেউ যদি একটু ভালোবাসে তার প্রতি একটু মায়া লাগেই, তাই না? তো সেখান থেকে আসলে
1: সহজে বললো মেয়েটা কথাটা। 16 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষার সময় তার বাবা চলে যান, এবং যাদের বাবা চলে যাওয়ার লিয়ে যে তারা খুব ভালো করে জানে যে কোন লেভেলের স্ট্রাগলের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়। কত সহজ সরল সুন্দর উপস্থাপনা, বাট এর ভিতরের পেনটা কত তীব্র, কত তীর্য, কত মারাত্মক, যে যার বাবা নাই তাকে কেউ একটু ভালোবেসে কথা বললে মনটা একটু দুর্বল হয়েই যায়। ওকে, তারপর
2: তারপরে হলো এবার শুরু হলো আমাদের প্রেম। ঠিক আছে, আমি আপনি করে কথা বলতাম, আপনি থেকে তুমি হলো, যেহেতু আমাদের এজ ডিস্টেন্সটা হলো 8 বছরের, তো আপনি করে কথা বলা, সে তো আমার থেকে সিনিয়র, তো তখন থেকে আমি আপনি থেকে তুমি হয়ে গেলাম। সে বলে যে তুমি করে কথা বলো, তাহলে তো আসলে আমরা ফ্রি হতে পারবো না বা ঘুরে ফিরে মজা পাবো না। তো তখন আমি আসলে আস্তে আস্তে তুমিটা একটু টাইম লাগে, তো আমি আস্তে আস্তে তুমি করে কথা বলা শুরু করলাম। ইভেন আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা খুবই এনজয় করেছি, ঘুরেছি ফিরেছি, আপনাদের এই যে আমাদের বলতে গেলে আমাদের ঘোরার কিন্তু মেইন জায়গা ছিল এই যে গুলশান,
1: যেমনটা বললাম যদি হতো এটা আমার গুলশান।
2: তো এইভাবে আসলে গুলশান বনা আমি জব করতাম, তারপরে আমি কিছুদিন পরে আমি আবার বনানিতেও জব করেছি কিছুদিন। তো এরপরে যখন আর কি আমরা, এখন আমার আম্মু বলতেছে তোমরা যেভাবে ঘোরা, এখন আমি একা একটা বাসায় থাকি, ও আবার কি করে বাসার উপরে ওঠে না, নিচে এসে দাঁড়ায় থাকে, ঠিক আছে। তো এখন নিচে এসে দাঁড়ায় থাকলে তো এলাকার লোকজন জিজ্ঞাসা করে আসলে কে এনি, যেহেতু এজের ডিস্টেন্স আছে। তো আমি তখন বললাম হাজবেন্ড, কিন্তু উপরে উঠাইতাম না, উপরে আসতো না। তো হাজবেন্ড তো উপরে আসলেও দেখা গেল খুব বেশি টাইম স্টে করতো না। আমার বোন আসছে একটা মাঝখানে যশোর থেকে, তো আমার বোন ওই যে সুন্দরীর কথা বললেন না, আমাদের অভয়নগর থানার ভিতরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তো এক নাম্বার। আমি আসলে আমাদের কথা শেষ হওয়ার পরে ওকে দেখাবো আপনাকে, অবশ্যই। মানে একটা আমাদের বাংলাদেশে আসলে এরকম নায়িকা নাই আমি বলতে পারি, এত সুন্দর দেখতেছে
1: না, এমনি যে খুবই এসব দেখা পাবে আমি ফ্যাসিনেটেড তা না, বাট জোর যেহেতু করতেছেন দেখলাম।
2: তো না যেহেতু সুন্দরী প্রশংসা আপনি করেছিলেন আগে, আমি কিন্তু
1: আই লাভ সুন্দর।
2: তো এবার হলো তখন হলো আমি, আমার আপু আসছে, তখন আমি বলছি যে আপু আসছে বাসায় তাহলে তুমি উপরে ওঠো। তো এবার উপরে আসছে, আসার পরে ওর ভদ্রতা নম্রতা নমনীয়তা কথা এই দেখে আমার আপু বলতেছে ভাই তোমরা বিয়ে করে নাও, মানে ওই আপু এক দেখে বলে যে বিয়ে করে নাও। এখন আমার বান্ধবী বলতেছে, ওই যে যে বান্ধবী আসছিল যে বললাম না হাজবেন্ডের সাথে দেশের বাইরে থাকতো, ও বলতেছে তোরা বিয়ে করে নে, ঠিক আছে। তো আমার বন্ধুরা বলে যে থাকার সে থাকবে, তো এত টেনশন করে তো বিয়ে করার দরকার নেই। ভাই আমি 27 বছর অপেক্ষা করেছি বিয়ে করার জন্য, যাতে আমার ইন ফিউচারে যাতে সমস্যা না হয়, কারণ মাকে দেখেছি বাবা মারা যাওয়ার পরে স্ট্রাগল করে বড় হতে। তো আসলে আমি তো চাই না যে আমি ওরকম স্ট্রাগল করি বা আমার লাইফে স্ট্রাগল আসুক। তো আমি কিন্তু এইভাবেই চেষ্টা করছি যে একটু লেট করে বিয়ে করি, লেট করে বিয়ে করে একটু এইজ আমার থেকে বড় বিয়ে করি, যাতে আমি ভালো থাকতে পারি।
1: অনেকে মেয়েরা এরকম ভাবতেছে,
2: আমি জানি না আসলে বলতে পারবো না সব
1: মেয়েরা ভাবনা এরকম ছিল,
2: হ্যাঁ সব মেয়েরা এরকম ভাবে
1: কিনা। সিনিয়র বেশি হলে হয়তো কেয়ারটা বেশি করবে,
2: আমার আসলে সিনিয়র, আমি কিন্তু আসলে সেম এজ বা সিনিয়র, আমার বেশি ভালো লাগে যে আমার থেকে 4-5 বছরের বড় হবে
1: বা 10-15 বছর বড় হলে সমস্যা নেই,
2: সমস্যা নেই না। 10-15 বছর আসলে অনেক অনেক বেশি হয়ে
1: যায়। তারপরে
2: আমার বয়স তো 30, তাহলে 10-15 বছর 45
1: হয়ে যাচ্ছে।
2: তো এইভাবে কথা বলতে লাগলে তখন আমরা বললাম যে, আমি তখন বললাম যে আমার আম্মু বলতেছে এইভাবে ঘুরে ফিরে না বেড়ায়, তোমরা বিয়ে করে নাও। তো আমি বললাম যে, আমি তখন ওনাকে বললাম যে সবাই আমাকে বিয়ে করতে বলে, আপনার সাথে এভাবে ঘুরে ফিরে বেড়াতে না করে, যেহেতু আমি মফস্বল এরিয়ার মেয়ে, অভয়নগর থানা কিন্তু মফস্বলই, শহরের উপরেই বাসা কিন্তু মফস্বলের মতনই। তো আসলে আমাদের পরিবেশ তো এরকম না যে ওয়েস্টার্ন কালচার বিলং করার মতো না, তারপর আমি ওয়েস্টার্ন কালচারে বিলং করি সেটা ঢাকাতে, সেটা তার আমার এলাকায় না। তো সেভাবে আসলে আমি ওদের সাথে বলা হলো, তো বললো যে আচ্ছা ঠিক আছে আমরা ডিসিশন নিই কিভাবে কিভাবে বিয়ে করলে ভালো হয়, কিভাবে কিভাবে প্ল্যান করলে ভালো হয় আমাদের বিয়ের প্ল্যান। তো পরবর্তীতে আমার ওনার যে বাসার ঠিকানা আমাকে বলেছিল, আমি জায়গার নাম উল্লেখ না করি, একটা স্থানে আমাকে বলেছে, তো আমি সেই স্থানের কথাই ভেবেছি। ভাই মুখের কথা এত মিষ্টি বলেছিলাম না, তো মানে তাকে যে সেটা মিথ্যা কথা বলতে পারে আমি কখনো ভাবতেই পারি না।
1: আপনি কিন্তু এর মধ্যে 5-6 বার বলেন, এত মিষ্টি মুখের কথা,
2: অনেক মিষ্টি। তো এখন হলো মিষ্টি মানে দেখতে অনেক ভদ্র, তাকে দেখে মনে হবে না যে সে অভদ্র, আমার খুব ভালো লাগতো। তো তখন হলো আমি তার সাথে এবার হলো বিয়ের প্ল্যান, তো আমি গেলাম একটা রেস্টুরেন্টে, যাওয়ার পরে আমাদের বিয়ের প্ল্যান, আসলে আমরা বিয়েটা কিভাবে করব। যেহেতু এবার আমার বড় ভাইয়ের কাছে আমি বললাম যে আমি আসলে বিয়ে করতে চাই, 27 বছর বয়সে একটা মেয়ে যদি পালাই যে বিয়ে করার অফার দেয় তাহলে তো সেখান থেকে না, তাই না, কারণ আমি কোর্টে বিয়ে করতে চাই। তো সে বললো যে আসা আমি যে আমি আসলে তোকে ছোটবেলা থেকে কোনো কিছুতে না করি নাই, আমি রাজি না, তো যদি বিয়ে করিস তাহলে আমার সাথে তো সম্পর্ক ছিন্ন
1: এইভাবে
2: আজকে থেকে। হ্যাঁ এটাই বললো যে, প্রথমে বললো যে আমার আসলে এখানে না করারও কিছু নাই, যেহেতু তুই অ্যাডাল্ট, তোর বয়স অনেক হয়ে গেছে, তো আমি এখানে নিষেধ করব না, তবে আমি ভাই হিসেবে বলবো না। আর আমার আম্মুকে বললো যে আসলে আমি সম্পর্ক রাখতে চাই না ওর সাথে, আর ও যেন আমার বাসায় আর কোনোদিনও না আসে যদি এখানে বিয়ে করে। এখন আমি তো প্রেমে পড়েছি, আমার তো মনে হয় যে দুনিয়ার এখন সবাই সবাই অন্যায় করতেছে আমার সাথে, আর সে বেস্ট, প্রেমে পড়লে তো এরকমই হয়। তো আমি করলাম কি যে তখন এবার ওর বাসা থেকে মানবে না, ও বললো যে ওর বাসা থেকে মানবে না। তো যখন না মানবে তখন তো ডিসিশন হবে যে তাহলে আমরা যখন কোর্টেই বিয়ে করবো তাহলে আমরাই বিয়ে করবো। এবার ও বললো যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আনতে চাই না, তাহলে জানাজানি হবে, তো আমি চাই না জানাজানি এই মুহূর্তে হোক। তো আমি বললাম যে ওকে সমস্যা নেই। তো এইভাবে হলো, আমরা তখন আমার ফ্রেন্ড আছে উকিল, 3টা ফ্রেন্ড, তো ওদেরকে আমি একটাকে বললাম যে মামা আমাকে বিয়ে দিতে হবে। তো ও বললো যে তোকে আমি একটা রিকোয়েস্ট করি, সেটা হলো আগে কোর্টে তুই আসবি না। মানে আমি ওই মানে ওরা আমাকে বিশ্বাস করতে পারে না যে আমি এখন এত ফাস্ট মানে এতদিন বিয়ে করবো না বিয়ে করবো না বলে এসছি, এখন বলতেছি বিয়ে করব। তো বলতেছি কি তুই কোর্টে কিন্তু আগে আসবি না, জজ কোর্টে তুই হলো আগে যেন ছেলে আসে তোকে নিয়ে গাড়িতে ওঠার পরে আমাকে ফোন দিবি, বাট আমরা প্রিপারেশন নিয়ে আসি। কিন্তু ছেলে না এসে তুই কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকিস না, অহরহ এরকম কেস হয় যে মেয়ে এসে দাঁড়ায় আছে ছেলে আসেনি, ছেলে এসে দাঁড়ায় আছে মেয়ে আসেনি। তো আমি চাই না যে তুই কান্দতে কান্দতে ফিরিস, ঠিক আছে তুই হলো একটা কাজ কর, তুই হলো এসে দাঁড়া। তো আমি বললাম, এবার পরে আমি যখন 10:30 বাজে তখন বলছি মামা ছেলে তো আসছে, ঠিক আছে ছেলে আসছে, তার আগে আমাকে শপিং করে দিয়েছে আমার পছন্দের লাল শাড়ি। আমার আম্মুর শখ ছিল তার মেয়ে হলো একটা মানে লাল খয়েরি টাইপস একটা শাড়ি পরে সে বিয়ে করবে, দাড়ি শখ ছিল যে আমার মেয়েকে বিয়ে দিলে আমি লাল শাড়ি পরে বিয়ে দিব। তো আমি তো আসলে ওই যে অনেক লাল পছন্দ করি না, একটা হালকা লাল, তো আমি কিনলাম, আমার সাথে ম্যাচিং পাঞ্জাবি কিনলাম। কিনে টেনে আমরা আসলে এটা পরে তো কোর্টে যে বিয়ে করলে আসলে খুব জোকার জোকার লাগবে, তার জন্য আমি সকালে একটা লাল থ্রি পিস পরলাম। আমার মা শখ যে আমি লাল পরবো, তো আমি লাল থ্রি পিস পরে সে আসলো, তার সাথে আসলে আমি তখন গেলাম কোর্টে, কোর্টে যেয়ে বিয়ে হলো। এর আগে ওনার সাথে আমার কথা হয়েছে যে আমাকে বলতেছে কি যে হলো তুমি কাবিন কত চাও, তো আমি আবার শয়তানি করে বলতেছি আমি 20 লাখ চাই, তো দিতে পারবো 20 লাখ। আমার কাবিনের হাই হাই কাবিন দেওয়ার কারণ হলো যে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে 20 লাখ ইজ হাই অ্যামাউন্ট। তো তখন হবে কি যে তাহলে তো ছেলে ছাড়তে গেলে একবার ভাববে, তাই না, যেহেতু ফ্যামিলি থাকতেছে না দুই ফ্যামিলির কেউ, বিয়ে যখন নিজেরা করতেছি তো তখন তো আসলে মেয়েটা তো তো বলতেছে আমার কোনো সমস্যা নাই নিতেই পারো, কারণ সে হলো বড় লোকের ছেলে গাড়ি বাড়ি আছে, তো তার কাছে তো আসলে 20 লাখ কোনো ব্যাপার না। তো আমি বললাম যে ঠিক আছে, তারপর বলতেছে 15 লাখ করো। তো আমি বলতেছি কি যে না আমি 20 লাখ করতেছি, তাহলে তুমি করো, নাহলে করার দরকার নেই, শয়তানি করে বলছি তাহলে বিয়ে করার দরকার নেই। তখন আমাকে বলতেছে কি যে তোমার না না না 20 লাখই দিব আমি, অবশ্যই নেই। তো তখন আসলে বিয়ে হলো আমাদের, কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে বিয়ে হলো। তো তখন হলো আমার সাথে হলো আমার আম্মু, তো হলো যে বললাম না যে আমার অপরাধ হোক খারাপ হোক ভালো হোক একটাই মেয়ে, আর আমার মার কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে ছাড়া কেউ নেই, তো এদের নিয়ে জীবন কিন্তু 14 বছর পার করেছে। এবং আমার আব্বু যখন মারা গেছে তখন অনেক সুন্দরী ছিল, ঠিক আছে, সে চাইলেই কিন্তু তার লাইফটা অন্যভাবে নিতে পারতো বা আমাদেরকে ফেলে দিতে পারতো, সে নতুন করে জীবন শুরু করতে পারতো। আমি আমার মাকে নিজেই বলছি যে তুমি নতুন করে জীবন শুরু করতে পারো, ঠিক আছে। তো আমার মা হলো আমাকে তখন আর কি মারতে চাইতো যে আমার তো তোরা ছাড়া কেউ নাই। তো আমার মা হলো বললো যে কে আসুক বা না আসুক সেটা তো দেখার দরকার নাই, আমার মেয়ে চাচ্ছে সে ভালো থাকুক বা না থাকুক, কি করতেছে সেটা ইম্পর্টেন্ট না, আমি থাকতে চাই আমার মেয়ের পাশে। আমার ছেলের বিয়ের সময় আমি পাশে ছিলাম, আমার মেয়ের ছেলেও পছন্দ করে বিয়ে করেছে, আমি তার পাশে ছিলাম, আমি এখন আমার মেয়ের পাশেই থাকবো। তো আর আমার কাজিন খালাতো বোন ছিল, ও আর আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আর উকিল যেগুলো ছিল সেগুলো তো আমার বন্ধু বান্ধবী, ওই ঠিক করতে বলছে তুমি স্থান ঠিক করো, তুমি জায়গা ঠিক করো, কারণ আমার অফিসে বিজি থাকে, বিজনেস নিয়ে বিজি থাকে, তো এত কিছু তো করতে পারবে না। আর ও বললো যেহেতু ফ্যামিলি সবাই জানাজানি হবে, তো তোমার তরফ থেকে করলে বেশি ভালো হবে। তো তখন হলো আমি এবার শুরু করলাম, তো এবার আমাদের বিয়ে শাদী হয়ে গেল, মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো, ওইখানে আমার ফ্রেন্ড সার্কেল যারা উকিল তারা আসলে ওকে দেখে খুব ফিদা হয়ে গেল যে আমি হলো মানে তৃষ্ণার হাজবেন্ড, এত ভদ্র সোবার অ্যান্ড এত ভালো মানে এত পো আছে ভালো একটা ছেলে, তো আমার বসে যে মামা তুমি জিতছ, ঠিক আছে, আমাকে আমাকে ওরা ওরা ওইখানে যে আসলে আড্ডা দিচ্ছে আমার হাজবেন্ড, ওরা আমাকে আলাদা করে নিয়ে বলতেছে কি যে মামা তুমি জিতছ। তো আমি বললাম যে হ্যাঁ আমার আমারও মনে হয় জিতছি, ঠিক আছে, আমি তো সবার অবাধ্য যে বিয়ে করছি, মানে একটা কথা ছিল যে ওর রাইট ও রাইট, পৃথিবীর সবাই রং, ঠিক আছে। তো এখন হলো তখন আমি ওকে আসলে এবার বিয়ে করলাম, সুন্দর পরে এবার বাসায় আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিয়ের খাওয়া দাওয়া সবাই মিলে, আমার বোন যেটা যে আমাকে বললো যে বাসায় আসার পরে বললো না তোমরা বিয়ে করে নাও ভাই এত ভদ্র ভালো লাগছে, তো সেই বোন এবার আমাকে বলতেছে কি
1: অভয়নগরের সুন্দরী,
2: হ্যাঁ, তো আমার বোন এবার বলতেছে কি যে তুমি হলো একটা কাজ করো, তখন ও আবার হলো খুব সুন্দর সাজাইতে পারে। তা আমি বলছি কি যে আমি যখন ছোট ছিলাম তখন থেকে বলতাম যে আমি তোমার কাছ থেকে বউ সাজবো, তো ছোট থেকে বলে আসছি ও না, আমি ওকেই বলছি তো তুমি আমাকে বউ সাজাই দিব না, আমি তো বিয়ে করবো। তা আমার আপু কিন্তু চলে আসছে ওইখান থেকে, যশোর থেকে চলে আসছে আমাকে সাজানোর জন্য, ঠিক আছে, কিন্তু ও সকালে এসে পৌঁছাইছে তো তার জন্য আমার সাথে কোর্টে যাইতে পারিনি। কিন্তু আমার সাথে আসলে তখন আমাকে এবার সুন্দর করে সাজাই দিল, বউ সাজাই দিল। তো আমি আসলে ওইভাবে বউ সাজতে চাই না, আমি চাইছি যে ম্যারেজ ডেতে যেরকম মেয়েরা সাজে না, মাথায় খোপাই ফুল থাকবে, আমার ইচ্ছা ছিল খোপাই ফুল থাকবে, আর হলো খুব হালকা সাজ থাকবে, শাড়ি পরা থাকবে, বাট ওড়না টোড়না মাথায় দিতে চাই নাই। তো ওইভাবে আসলে দেখে মনে হবে যে ম্যারেজ ডে প্রোগ্রাম হয়েছে বা হলো কাপ ঘরোয়া কাবিন হয়েছে। তো আমি এভাবে আসলে সাজুগুজু করে আমি বাইরে যে আমরা হলো ফটোশুট করলাম বিয়ের স্মৃতি। বিয়ের ভিডিও তো কোর্টে বসেই আছে, তো বিয়ের স্মৃতিতে হলো ছবি টবি তুললাম এবং ছবিগুলা খুব সুন্দর হলো, আমাকে অনেক সুন্দর লাগতেছিল। মানে আমার নিজের বিয়ের ছবি দেখে নিজেই আসলে হতবাক হয়েছে যে আসলে ফুল থাকবে, আমার ইচ্ছা ছিল খোপাই ফুল থাকবে, আর হলো খুব হালকা সাজ থাকবে, শাড়ি পরা থাকবে, বাট ওড়না টোড়না মাথায় দিতে চাই নাই। তো ওইভাবে আসলে দেখে মনে হবে যে ম্যারেজ ডে প্রোগ্রাম হয়েছে বা হলো কাপ ঘরোয়া কাবিন হয়েছে। তো আমি এভাবে আসলে সাজুগুজু করে আমি বাইরে যে আমরা হলো ফটোশুট করলাম বিয়ের স্মৃতি। বিয়ের ভিডিও তো কোর্টে বসেই আছে, তো বিয়ের স্মৃতিতে হলো ছবি টবি তুললাম এবং ছবিগুলা খুব সুন্দর হলো, আমাকে অনেক সুন্দর লাগতেছিল। মানে আমার নিজের বিয়ের ছবি দেখে নিজেই আসলে হতবাক হয়েছে যে আসলে আমাকে খুব সুন্দরই লাগতেছে। তো

0: থেকে ম্যারিড হয়ে গেলাম। লাইফে আসলে এবার এখান থেকে হলো এবার আমরা দুজন মিলে সংসার করতে লাগলাম। তো কিছুদিন পরের থেকে তো মানে এত অনেক ভালো সময় কাটাইছি, ঠিক আছে। এবার আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, প্রথমেই তো জানতেন ফ্রেন্ড, মানে আমাদের ভিতরে তো আসলে ওই রকম ছিল না যে আমাদের এটা হাজবেন্ডকে এটা লুকাই করতে হবে, বউকে এটা লুকাইতে হবে, এরকম টাইপসের আমরা কিন্তু ই করি নাই, যে ভয় পেয়ে চলা। মানে আমার যেটা ভালো লাগবে সেটা আমি এরকম বলতাম যে মামা এটা ভালো লাগছে, ঠিক আছে তো মামা এটা করো, মানে আমরা কিন্তু ফ্রেন্ডলি আচরণ করতাম। তো আমরা মাঝে মধ্যে আর কি মেরে তুই তুই করে কথা বলতাম, যে আমার বলতো যে তুই বাবু এটা তুই কর বা এইভাবে বলতো। আমি বলতাম যে না বাবা এটা যাইতে পারবো না, তুই আই আমি যাবো না। মানে অফিস শেষে আমাকে বলতো যে তুমি এখানে আসো, ওর অফিসের ওইখানে তুমি এখানে আসো। তো আমি বলতাম না মামা আমি যাইতে পারবো না, তুমি আসো, টাইম ওয়েস্ট কেন করবো রাস্তায়, তুমি তাড়াতাড়ি বসে আসো। তো এরকম তারপরে সংসার জীবনে গেলে তো বন্ধু বান্ধব আড্ডা তারপরে এগুলো সবকিছু কমায় ফেলতে হয়। তো ও বলতো যে তুমি বাসায় থাকো, কিন্তু সমস্যা হলো কি যে আমি না ছোটবেলা থেকে না আমার যে মামা বাড়ি আবার আমার পাশে, তো আমি সবাইকে নিয়ে বড় হয়েছি, আবার বিজনেস করতাম। তো আমি যেহেতু আমার আত্মীয় স্বজন সবাইকে হারাইলাম বিয়ের জন্য, আমার যারা আছে পাশে, আমার ছোটবেলা থেকে যারা যাদের কোলে পিঠে করে বড় হয়েছি তারা সবাই আমার পাশের থেকে সরে গেল, আমি থাকলাম একা আর শুধুমাত্র আমার মা আর আমার কিছু ভাই বোন যারা আমাকে ছাড়বে না কখনোই।
1: বাকিগুলোর সাপোর্ট নাই এবং ওরা নিজেদের রাগ করে ছেড়ে সরে গেল,
0: সরে গেল। যে এটা তো আসলে রাগের বিষয়,
1: তৃষ্ণা তো মানুষজন ছাড়া থাকতে অভ্যস্ত না।
0: এবার আমি না
1: গল্প টল্প করবে সবার সাথে হয়ে হুল্লোড় করবে এরকম টাইপের মনে হয় নাকি?
0: হ্যাঁ আমার ভালো লাগে আসলে, মনে করেন চার দোকানে চা খাইতে ভালো লাগে, ঠিক আছে
1: বুঝতে পারছি। তারপর
0: তো এখন হলো আমার পুরোপুরি আমি একা হয়ে গেলাম। একা থাকা কিন্তু একটা ডিপ্রেসের বিষয়, মানে ডিপ্রেশনের বিষয়, সেটা হলো সারাদিন একা, মানে ঘুম থেকে উঠে একা, ঘুমাইতে গেলে একা, এরকম লাগে আমার কাছে। তো ও হলো ম্যাক্সিমাম টাইম ওর বাসায় থাকতো।
1: ও আচ্ছা, সে তো আবার এখানেও থাকতেছে না?
0: হ্যাঁ
1: মেজরিটি সময় সে তার নিজের বাড়িতে থাকতেছে, তার বাড়ি আবার জানে না যে সে বিবাহিত।
0: হ্যাঁ বাইরে যাইতাম না, বাসায় থাকতাম, ম্যাক্সিমাম টাইম বাসায় থাকার চেষ্টা করতাম। আর ম্যাক্সিমাম টাইম ও অফিস শেষে দেখা গেলাম আমার সাথে দেখা করে অনেক সময় বাসায় চলে যেত, যেহেতু আব্বা অসুস্থ এটা বলতো। আর আমি ওরকম মেয়ে না যে বাপ মার সাথে লড়ে বলবো যে হলো কেন তোমার বাবা আছে আগে হবে, আমি তো তোমার বউ, আমাকে আগে প্রাধান্য দিতে হবে, ব্যাপারটা এরকম না। আজ হোক কাল হোক পরশু হোক মানবে, ব্যাপারটা এরকম থাকে না। তো এই জন্য আসলে আমি বলছি যে এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই, ও এখানেই থাকতো ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। তো এইভাবে যখন শুরু হলো, শুরু হইতে হইতে এক পর্যায়ে জানলাম এবার হলো টুইস্ট, এবার হলো জানলাম যে আসলে আমার হাজব্যান্ডের আগে ওয়াইফ আছে। হ্যাঁ তো তার ওইখানে আবার একটা বাচ্চা আছে। আমি না ওর ফোন কখনো চেক করতাম না, তো যখন ওয়াইফ হয়ে গেলাম তো ও যখন হলো ওয়াশরুমে যাইতো কিউরিসিটির বশত আমি কিন্তু ফোন চেক দিছি, এরপর এটা দেখছি। তারপর আমি কিছুদিন চুপ ছিলাম, তারপরে আমি এবার হলো সরাসরি ফোন, আমি বললাম তোমার পাসওয়ার্ড খুলে দাও। আমি কিন্তু পাসওয়ার্ড জানতাম, আমি ওকে খুলতে দেখছি প্যাটার্ন লক। তা আমি বললাম যে তুমি খুলে না দিলে আমি খুলে নিচ্ছি, আমি জানি তোমার প্যাটার্ন। তো আমি তখন খুলে নিলাম, খুলে নিয়ে আবার দেখা শুরু করলাম। আমি হলো কোশ্চেন করলাম, তথ্য নাই। তো টুইস্ট এখান থেকে শুরু, জার্নি এখান থেকে শুরু। এবার আমি সবাইকে হারালাম, আমার ভাইকে হারালাম ছোটবেলা থেকে যার সাথে বড় হয়েছে, তো তাকে হারালাম 7 বছরের ছোট বড়। মানে আমার ভাইয়া এমন ছিল যে যখন বাদাম একটা বাদ যদি একটু বাদাম কিনতো এই বাদামটা আমার জন্য 2 পিস নিয়ে আসতো। তো সেখান থেকে হলো আমার ভাইকে হারালাম, আমার ফুল ফ্যামিলিকে হারালাম, শুধু আমার মা থাকলো। যে বললাম না যে আমার ভালো মন্দ খারাপ সব কিছু তো আমার মা আছে আমার সাথে, তো আমার মা থাকলো। আমার চাচা মেজো চাচা তো হাজি, মেজো চাচার কথা ছিল যে ও তো খারাপ কিছু করিনি, বিয়ে করেছে, সে যেভাবেই করুক না কেন বিয়ে করেছে, হালালে আছে, কোনো সমস্যা নেই আমাদের। তাদের এই কথা ছিল, বা আমার ফুপুদের সবার এই কথা ছিল। মামারা কোলে পিঠে করে বড় করছে তো ওইভাবে বেশি করতে পারেনি, কিন্তু ভাই বোনরা আসলে আমার সাথে সম্পর্ক রাখেনি, যাদের সাথে বেশি ক্লোজ ছিলাম। তো এরপরের থেকে হয় কি ইনসিকিউরিটি ফিল শুরু হয় আমার ভিতরে, যে আমার ইনসিকিউরিটি যে হলো আমি আসলে টিকে থাকতে পারবো কিনা এই সংসারে, বাবা নাই। একটা সময় হলো ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে বড় হয়েছি, ঠিক আছে। আমাকে একদিন আমার মা ভাত খেতে দিতে পারলে এমন আছে যে তুমি আমাকে বলেছে যে আজকে রাত্রে তুমি না খেয়ে থাকো, কালকে সকালে খেতে দিতে পারবো। তা আমি এইভাবে বড় হয়েছি। তো তখন যদি দেখি যে আমার ইনসিকিউরিটি ফিল হচ্ছে বা আমার লাইফ ইনসিকিউরিটিতে আছে, তা আমি মনে হয় কতদিন স্টে করতে পারবো আমি জানি না, ঠিক আছে। তো

0: এভাবে তখন সম্পর্কের ভিতরে একটু তো তিক্ততা আসবেই, তাই না? চিল্লাচিল্লি হবে যে আর প্রতিদিনই একটা কোশ্চেনই করতাম, তুমি কি আমাকে ছেড়ে দিবা, তুমি কি আমাকে ছেড়ে দিবা। যেহেতু আমি আস্তে আস্তে আস্তে পরবর্তীতে ওরা ঘুরতে গেল, আমি চোখের সামনে দেখতাম যে ওরা ঘুরে বেড়াচ্ছে ওর ওয়াইফকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে, আমি এগুলো দেখতাম, কিন্তু আমি তখনও কিছু বলতাম না। কারণ আমি ভাবতাম কি যে আমি তো একটা লাইফে ঢুকেই গেছি, এখান থেকে যদি বেরোয় এসে আমি কষ্ট পাবো, কারণ আমার ওইখান থেকে বেরোয় আসার মতো ক্ষমতা নেই, কারণ আমি তো ছোটবেলা থেকে স্ট্রাগল করে আসছি। তো দুজনে ঘুরতেছে ফিরতেছে দেখতেছি, দেখার পরেও চুপ করে আছি। আমি তাকেও চিনি, চিনে ফেলছি, আমি চাইলে তার পর্যন্ত কানেক্ট করতে পারি, কিন্তু আমার ভয় হইতো যদি আমাকে ওইখানে কানেক্ট করলে যদি আমাকে ছেড়ে দেয়। তারপরও কিন্তু আমি চুপ করে থাকলাম। তো এইভাবে চুপ করে থাকতে থাকতে কিন্তু চুপ কতদিন থাকা যায়। এরপরে আমরা ঘুরে, তারপর আমাকে ঘুরতে নিয়ে যেত, মানে যদি দেখতো যে আমি কষ্ট পাচ্ছি, রাগ আছে, রাগ হচ্ছে, বা তখন আমাকে আসলে ইমপ্রেস করার চেষ্টা করতো, আমার ভালোও রাখতো। তো লাস্টের দিকে এসে ভাইয়া আমাকে ঠিক করে খেতে দিতে পারেনি, তার বেতন পাইতো না। আমি কখনো বলিনি যে তুমি যে আমাকে খেতে দিতে পারো না, কেন কেন তুমি আমাকে খেতে দাও না, কেন তুমি আমাকে একটা ভালো লাইফ দাও নাই। আমি আমি যে বাসায় থাকি সে বাসায় আমার জন্য, আমি যদি বলি আমার আমি ঘুমাই কিন্তু আছে ইসে কি জানি বলে
1: ফ্লোরে,
0: হ্যাঁ ফ্লোরে। তো যে বললাম না যে আমি হলো মনে আমাকে যেটি যেভাবে রেখেছে, আমি আমার মাকে দেখেছি যে যেভাবে আসলে শান্তিতে থাকতে হবে, আমার কথা এটা যে আমি কম খাই, কম খাই আমি শান্তিতে থাকবো, আমি বেশি খেয়েও শান্তিতে থাকবো। আমি আসলে হাজবেন্ড আর ওয়াইফের ভিতরে এই যে এটা নাই সেটা নাই, এটা দিচ্ছ না কেন, আমার একটা রিস লাইফের দরকার নেই, আমার কথা দিন আনতে দিন খাই, দিন খেয়ে আমি সুন্দরভাবে বাঁচি। এই জন্য আমি কখনো বলিনি যে তুমি আমাকে এটা দাও নাই, তুমি আমাকে ওটা দাও নাই। আমার বিয়েতে তো আমাকে একটা গোল্ডও দেয় নাই, আমি তো কখনো বলি নাই যে তুমি আমাকে কেন গোল্ড দিল না। তো আমি শুরু করলাম সেখান থেকে, এবার কথা দুজনের এইভাবে হতে থাকে, এইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আমাকে বলে যে তার অফিস যেটা আমি ছেড়ে দিয়েছিলাম সেখানে বসো, আমি একটা চাকরিতে জয়েন করলাম। ওরা হলো শুনলাম যে দেশের বাইরে ঘুরতে যাবে, তো তাহলে আমি প্রায় 10-15 দিন কথা বলতে পারবো না। আর আমি একটা মানুষ যাকে এক নজর, আমি বিশ্বাস করেন তার অফিসের সামনে এসে না দাঁড়ায় থাকতাম তাকে দেখার জন্য, ঠিক আছে? মানে আমি এরকম পাগল হয়ে গেছিলাম তার জন্য যে আমি প্রতিদিন অফিসে 1 ঘন্টা, আমার যখন আমার অফিসে যখন আমাকে ই দিত না, আমি তো মার্কেটিং অফিসার ছিলাম, তো মার্কেটিংয়ে কিন্তু হলো আপনার ই দেয় আছে, আপনার আছে আমাদের হান্টিং দেয়, তো আমি ম্যাক্সিমাম টাইম না আছে তার অফিসের কাছাকাছি হান্টিং নেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে? তো রাস্তায় রাস্তায় মার্কেটিং করতাম, যেহেতু আমি একটা রিয়েল এস্টেটে জব করতাম, তো আমাদের জমির মার্কেটিং তো করতাম, আর আমি ম্যাক্সিমাম টাইম তার অফিসের কাছে নেওয়ার চেষ্টা করতাম, আমি তাকে দেখতে পারবো। সে যদি বাসায়ও না আসে তা আমি তাকে দেখতে পারবো, তার সাথে এক কাপ চা খাইতে পারবো। তো এটা কিন্তু এক ধরনের পাগলামি। আর আমি চাকরিটা ওই সময় জয়েন করছিলাম কেন, যে হলো ওই যে থাকবে না ওই টাইমটাই তো আমার টাইম কাটাইতে হবে, আমি তো ঘরে একাই থাকি, আমার তো বাসায় কেউ থাকে না, তাহলে আমি তো একা থাকতে থাকতে মনে করেন হলো ডিপ্রেসড হয়ে যাব। আর মানে লাইফে আবার ফিউচারে কি হবে তার কোনো ঠিক নাই, আমি যদি কখনো কোনো সুইসাইডও করে নিতে নিই তখন এগুলো ভয় করে না। এই জন্য আমি ভাবলাম যে লাইফে যদি পাঁচটা পর্যন্ত যদি আমি 5-6টা পর্যন্ত অফিসে টাইম কাটাইতে পারি অফিসে সবার সাথে, আর তাহলে হলো পরবর্তীতে আমার হলো আর টাইমটা আমি বাসায় এসে ক্লান্ত থাকবো তখন ঘুমাই যাব। আর প্রতিদিন সকালে যেহেতু 9:30 পাঞ্চ করা লাগবে তাহলে আমার 8টার মধ্যে উঠা লাগবে, তো আমি এভাবে লাইফ আর টাইমটা মানে সেট করে নিলাম। তো এখান থেকে শুরু। তো তার কিছুদিন পরে আমাকে আসলে রিয়েল এস্টেটে তো আসলে জমি সেল দিতে না পারলে একটা সময় আসলে ছেড়ে দেয়, মানে কি আমাকে ছেড়ে দেয় নাই তারা, আমার কাজ ভালো লাগছে কিন্তু সেল হইতে তো টাইম লাগবে, তখন আমাকে বললো যে তুমি আমি তখন আসলে ছেড়ে দিলাম। ও বললো যে দেখো রাস্তাতে তো, কারণ বসুন্ধরা টু হলো আপনার বনানী, যাইতে তো আসলে মোটামুটি ভালো আছে খরচ হয়, যেহেতু হলো বাস এরিয়া না আপনার হলো, আমি ম্যাক্সিমাম টাইম বাইক আমি সিএনজি ক্যারি করতাম, তো আসলে পরবর্তীতে আমাকে বললো যে এত খরচ আসলে বেতনও দিচ্ছে না, বিজনেসও ভালো নেই, তোমার আসলে চাকরিটা ছেড়ে দেবো। দুইটা চাকরি ছাড়লাম ভাইয়া, প্রথমটা ছাড়ছি, সেকেন্ডটাও ছাড়লাম, ছেড়ে ঘরে বসলাম। ঘরে বসার পরে আমার একটা বিড়াল আছে, বুঝছেন, ছোট একটা বিড়াল আছে, ওর নাম জ্যাক। আমার যে ফ্রেন্ড চলে গেল ওর বিড়ালটা আমার কাছে রেখে গেছিল, তো যেহেতু ওকে ছোটবেলা থেকে দেখতেছি তো আমার ওর প্রতি একটা মায়া ছিল, তো এই জন্য আমি ওকে আমার কাছে রেখে দিই। তো আমি হলো এবার ভাইয়া ওকে খাওয়াইতে হয়, নিজে খাইতে হয়, আমাকে খুব বেশি খাবার খাইতে দিতেও পারে না, খুব বেশি বাজারও করে দিতে পারে না, বাসা ভাড়াও ঠিক মতো দিতে পারে না, ঠিক আছে? দুইটা দিক চালাইতে হচ্ছে। তো আমার মনে হয় যে যখন বিয়ে করেছিল তখন এত কিছু ভাবিনি সে, তারপরও আমার দিক থেকে কোনো ঝামেলা করিনি। আমার কাজিনরা যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে যেভাবে আমাকে হেল্প করেছে আমি ওইভাবেই নিজে নিজে, মানে আমার হাতে যতক্ষণ টাকা থাকতো ততক্ষণ আমি কখনোই বলিনি যে আমাকে টাকা দাও। যখন দেখতাম যে আসলে আমার হাতে আর এক টাকাও নাই তখন বলতাম যে আমাকে টাকা দাও। সে হয়তো আমার বিকাশে হলো 1,500 উপরে টাকা খুবই কম পাঠিয়েছে।
1: এই টাকাতে কি হয়?
0: তারপরে হলো এবার আমি তারপরে ঝামেলা করার মেয়ে না ভাইয়া, বললাম না যে ছোটবেলায় যখন আবু মারা গেছে তখনই তো না খেয়ে বড় হয়েছে, তো আমার কাছে তো এটা নতুন কিছু না, আমি তো স্যাক্রিফাইস করেই বড় হয়েছি। তো এই জন্য আসলে আমি ভাবছি যে একটা না একটা সময় তো ভালো থাকতে পারবো, আজ হোক না হোক কাল ভালো তো হবেই লাইফ। তারপরে হলো ভাইয়া গেলাম, ও আমি ওদের ওদের এবার ওর যে ওয়াইফ তাকে নিয়ে যে আমি বললাম যে তোমাদের ভিতরে তো কোনো সমস্যা নেই বা তাহলে তোমার আমাকে কেন ঢুকালা, তখন বলে যে হলো খুবই ডমিনেটিং, তার হচ্ছে আমার ওই যে ওই আপুর কথা বলে যে ডমিনেটিং টাইপসের অনেক কথা বলে, আব্বাকে সে পছন্দ করে না, আব্বাকে টাকা পাঠালে বলে যে এত টাকা পাঠানোর কি দরকার, তাহলে হলো চাহিদা আরও বাড়তে থাকবে। আর রোজার ঈদের আমাদের যে রোজার ঈদের সময় আমি একটা SMS পড়লাম, এটা পরে রোজার ঈদ না কোরবানি ঈদের রোজার ঈদের পরে আমি হতবাক হইলাম যে আমার বললো যে তোমার বোন বাসায় আসুক এটা আমি পছন্দ করি না। আমি নিজে SMS পড়ছি ওদের যে তোমার দুলা ভাইকে আমার পছন্দ না, আচ্ছা এইটা বলতেছে। তো আমি বলতেছি কি যে পৃথিবীতে রক্তের সম্পর্কের উপরে কোনো সম্পর্ক নেই, আজকে আমার বিয়ের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নেই, আজকে যদি আমি মারা যাই ওই কিন্তু দৌড়ে চলে আসবে, ঠিক আছে? তা তোমার বোনের সাথে কেন তোমার এরকম সম্পর্ক থাকবে, সে কেন তোমার পারমিশন নিয়ে তোমার বাসায় আসবে, তাই না? সে বলবে যে আমি আসতেছি, তাই না? আমি আসতেছি সেটা হবে কথা, কেন পারমিশন নেওয়া লাগবে বা আমার পারমিশন নিয়ে কেন সে আসবে? তুমি বলবা যে আমার বোন আসতেছে, কালকে তুমি রান্না করবা বা রান্না করবা লোক দিয়ে, তাই না? হিসাবটা হবে যে তুমি এটা বলবা, কিন্তু তুমি যদি হলো আমার কথা শুনে এইগুলোর ধরনের কাজ করো, আসলে একটা পেপারসের উপরে টিকে থাকে একটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যখন কারো মুড সুইং করে তখন কিন্তু সেটা শেষ হয়ে যায়। তো কেন তুমি এটার জন্য কেন তুমি হলো তোমার বোনকে পারমিশন নিয়ে আসতে হবে, তোমার বোন যখন তখন আসতে পারে। আমি তো চাই যে সবাইকে নিয়ে সংসার করতে, কিন্তু আমি তো কাউকে নিয়ে পারতেছি না, আর যে পারতেছে সে কেন এরকম করতেছে, তুমি কি কিছু বলতে পারো না? আমি তো এখানে ঝগড়া বাঁধানোর কিন্তু পিন মারি না, যেটা সত্যি কথা সেটা বলেছি, কারণ আছে। তো তখন হলো দেখতেছি যে আসলে ওর বোন বলতেছে আসতে চাই, আসতে দিল না, আমার জিনিসে খুব খারাপ লেগেছে যে কেন আসতে দিবে না সে। তো এরপরে হলো ও দেখি ঝগড়া বাঁধালো যে তুমি আমার বোনকে আসতে দাও না আমার বাসায়। তো এইভাবে চলতে থাকে, বলে ডমিনেটিং, ওদের ভিতরে আপনার কোনো ধরনের ভালো রোমান্টিকতার সম্পর্ক নাই, ওর ও আছে বড় বউ হলো সবসময় টাকা টাকা করে, মানে কাইন্ড অফ তাকে টাকার মেশিং বানাইছে, ঠিক আছে? তার ইনকামের অধিক টাকা তাকে দিয়ে লাগে, যে হলো তার বেতন হলো 70-75, তাতে তার ওয়াইফকে দিয়ে লাগে হলো 45-50 এরকম। সেইভাবে আমাকে বোঝালো যে তুমি একটু স্যাক্রিফাইস করো, আমাদের লাইফ অনেক ভালো হবে, ঠিক আছে? তো আমি তখন এটা জানার পরে আমি তখন আর কি দেখতাম যে ওদের ভিতরে আসলে আন্ডারস্ট্যান্ডিং ভালো, যখন এটা যখন দেখা শুরু করছে তখন কিন্তু আমার ভালো খারাপ লাগতো, কেন এটা আছে, তাহলে তুমি আমাকে কেন আনছো, তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারতা, তোমার আমাকে বিয়ে করার দরকার ছিল না, তুমি আমার ফ্রেন্ড থাকতা, তাই না? তাহলে সম্পর্ক ভালো থাকতো, নষ্ট হইতো না, এইভাবে ফ্রেন্ড থাকতা, তাহলে তো ঝামেলা হইতো না। তো ওই কথা বলতে বলতে একটা পর্যায়ে যে হলো আমাদের না রিলেশনশিপে একটু তিক্ততা চলে আসে, আর আমি ওকে জোর করতাম যে বাসায় কেন আসবে না, তাহলে কেন বিয়ে করছো, আসতেই হবে, এভাবে জোর করা শুরু করলাম, তাই না? এটা তো স্বাভাবিক আমার জায়গা থেকে, তাই না? বিয়ে করছো, দায়িত্ব যদি নাই নিতে পারো তাহলে তো বিয়ে করার দরকার ছিল না। আর আমার তো হলো প্রথম বিয়ে, তাই না? আমার হাজবেন্ড, আমি নিউলি, আমি হানিমুন পিরিয়ড চলতেছে বলতে গেলে, তাহলে তো আমি সেটাই চাবো যে না আসলে সে আমাকে সময় দিক, আমাকে টাইম দিক, একটা মেয়ে তো এটাই চাই, তাই না? আর আমি যখন এত বয়সে যে বিয়ে করতেছে তখন আমার আরো আশা থাকবে, তাই না?
1: একদম।
0: তো এগুলোতে তখন হলো যখন এগুলো কমতি পাই বা আমি আসতে বললে তখন বলে যে পারবো না আসতে, ঠিক আছে সবসময় কি তোর কথা শুনতে হবে আমার, তো এগুলো মানে তৈরি হইলো। তারপর আসতো, দেখে গেল তখন আমার কি হচ্ছে যে আমি তখন আমি আমি তখন বলতাম যে আমি বলে দিব, কিন্তু এটা তো স্বাভাবিক, যখন আমি বলতাম যে আমি কিন্তু বলে দিব, ঠিক আছে তোমার ওয়াইফকে জানাই দিব, তোমার ফ্যামিলিকে জানাই দিব। তো এগুলা বলতে বলতে একটা সময় আর কি রোজার মাসে তখন আমাকে বলতেছে কি আমার বাসায় ইফতার করতে হবে, আমার বাবার সাথে ইফতার করা আমার জরুরি, আমি যেহেতু বাবার প্রসঙ্গে কোনো কথা বলবো না, এটাও জানি বাবার সাথে আমার ইফতার করতে হবে, আর কি আছে না সেটা ইম্পর্টেন্ট না, আমার বাবার সাথে ইফতার করতে হবে। বললাম যে হ্যাঁ, আমার সাথে ওর হাতে করে কয়েকদিন ইফতার করেছে।
1: টেক্সার বলছে আমার সাথে বাসায় সাথে ম্যাকডোনাল্ডে ইনভেস্ট করেছে। ঈদের আগে দিকে আসি না, ঈদের ফার্স্টে প্রথম দিকে আসি না, মাঝখানে পুকুরটা আমার সাথেই ছিল। তো এভাবে চোদ্দ থেকে লাস্ট পর্যায়ে যে হলো আমার জেদা না, আমি আসলে কন্ট্রোল করতে পারি না, আমি অনেক জেদি, মানে আমি খুব ঠান্ডা। কিন্তু জেদি হলো কি যে আমি এর ভিতরে একটা কথা বলি যে আমার ফ্রেন্ড যেটা দেশের বাইরে চলে গেছিল, অন্য কাজ আটকে গেছিল, ওইখানে যে কাজ পাচ্ছিল না, যেহেতু ট্রাভেল সেক্টরে সবাই আছে এরা, তো আমার যে হাজব্যান্ড ছিল সে এটা ভালোভাবে করতে পারতো। তো বলছিল যে এবার ওই অনলাইনে বিজ্ঞাপন দিছে আমার ফ্রেন্ডে, আমাদের আর একটা ফ্রেন্ড, ওই বিজ্ঞাপন দেখে আমার মানে ভালোবাসার মানুষ এবার ওইখানে নক করছে যে আমি পারবো। তো এখান থেকে টাকা পয়সা লেনদেন করেছে, দেশের বাইরে কাজ দিতে পারবে এই বলে। লাস্ট পর্যায়ে যে আমার ফ্রেন্ডের মার হলো কি দিতে একটু প্রবলেম হয়, তো ওর ওইখানে কাজও দিতে পারি নাই, হ্যাঁ টাকাটা ব্যাকও দিতে হবে, যেহেতু ডক্টর দেখাতে হবে। ভাইয়া আমিও যে বলছিলাম না যে আমি হলো খাবারের বিজনেস করতাম, অনলাইন পেজ ছিল, তো সেখান থেকে আমি মেলা করেছিলাম, তিন চারটা মেলা করেছিলাম, তো আমার কিন্তু অনেক লাভ হয়েছিল। সেখান থেকে আমি না একটা কানের দুল বানিয়েছিলাম, আমি তখন যে কানের দুলটা বন্ধক দিয়ে দিই, পছন্দ করি না আর ধীর ধার নিলে সেটা ফেরত দিয়ে দিই। তো তখন হলো আমি এবার করছি কি যে আমি ওকে ওইটা দিয়ে দিছি, কৃতজ্ঞতা বোধ থাকা দরকার আছে, আমি কষ্ট পাচ্ছি কারণ এটা না আমার খুব কষ্ট করে বানানো। আমি হয়তো বা জীবনে অনেক সোনার মালিক হইতে পারবো, মানে গোল্ডের মালিক হইতে পারবো, কিন্তু এইটা যে আমার ঘাম, মানে আমি এক একদিন 10 পাউন্ড কেক বানায়, 15-20টা পিৎজা বানায়, 100টা মোমো বানায়, নিজের ঘাম ফেলায় যে জিনিসটা বানায় সেটা তো কিন্তু অনেক শখ থাকে,
2: স্বাভাবিক
1: তাই না? তো আমি এইটা বানাই, তখন আমার খুব কষ্ট লাগছে, তখন আমি ওকে বলছি তুমি বাসায় আসো, ও বলে কি আমি আসতে পারবো না, তো আমি তুমি মানে তুমি থেকে তুই, তুই যদি না আসিস আমি আজকেই যাবো, ইভেন আমি একটা ক্লাস করে নিব। ইভেন ও আসছে বাসায় জুনের 16 তারিখ। তো বাসায় আসার পরে কথা কাটা কাটি, মতবিরোধ, অনেক কিছু ঘটলো। ঘটার পরে আমি রাত্রেবেলা ওকে বললাম যে তুমি থেকে যাও, থাকুন না, চলে গেল। যেদে কষ্টে কান্নাই আমি ওনার প্রথম ওয়াইফকে জানাই দিলাম যে আমি প্রথমে যখন বাসায় ছিল তখন আমি বলেছিলাম কি আমি ওকে যেতে দিব না, ঠিক আছে আমি ওকে যেতে দিব না। তখন আমাকে বলছে কি আপনার বাসার ঠিকানা দেন, তাই আমি বলছি কি যে আমি একটা দিব না, ওর কাছ থেকে শোনাই আমি যেতে দিব না। তো তাকে আমি বললাম যে আমি কিন্তু তখন যে আমি তার ওয়াইফ, আমি কিন্তু তাকে কথাটা বলিনি, আপকে কথাটা আমি কিন্তু বলি নাই, আমি বলেছিলাম যে আমি হলো আমি কমিটেড রিলেশনশিপে আছি। সরাসরি যদি বউ বলি যে আমি বিবাহিত বউ, জিনিসটা তার পক্ষেও কিন্তু একটা মানে একটা শোকের মতো, কষ্টকর মতো একটা ব্যাপার। এই জন্য তাকে আমি জানালাম যে আমি কমিটেড, তো বলতেছে কি যে আমি লিগাল, কিন্তু এর ভিতরে আমি একটা কথা বলছিলাম যে হলো আমাকে আপনারা লিগাল এভিডেন্স নিয়ে বাসায় আসতে বাধ্য করবেন না, ঠিক আছে? তো এটাতে লিগাল এভিডেন্স কি হতে পারে একটা মেয়ের কাছে, তাই না? তার মানে অবশ্যই তাহলে কাজ টাবিন আছে। তো বললো যে আপনাদের ছবি দেন দিয়ে, তার বলছে কি যে কমিটেড আমি তো এটা দিতে পারবো না, আপনি আপনি যদি চান তাহলে তার কাছ থেকে নিয়ে নেন, আপনার হাজব্যান্ডের কাছ থেকে আমি দিব না, সে যদি আমাকে পারমিশন দেয় তাহলে আমি দিব, তার আগে আমি দিব না। আর হচ্ছে বিয়ে করছি কি না করছি সেটা জানো না তুমি, কমিটেড রিলেশনশিপ তো বলতেছি। এইভাবে কথোপকথন, সে বলে যে আসলে দুইজন একটা সম্পর্কে থাকলে কোনোদিনও শান্তি নেই, ঠিক আছে? আপনি যে হয় যদি আপনাকে চুজ করে তাহলে আমি পয়জন খেয়ে আমার ছেলেকে পয়জন খেয়ে মারা যাবো, কারণ আমি মারা গেলে আমার ছেলের কি হবে,
2: ছেলেটা হলে
1: হ্যাঁ ছেলেটা হলো স্পেশাল চাইল্ড,
2: স্পেশাল
1: চাইল্ড, হ্যাঁ। তো আমি কিন্তু যখন জানতে পারছি, কখনো একদিনের জন্য বলিনি যে তুমি তাকে ছেড়ে দাও, তার ছেলেকে বাবা খালা করো, এতিম বানাই দিয়ে তুমি আমার কাছে এসে সংসার করো। বাবা ছাড়া 14 বছর কাটিয়েছি আমি, আমি জানি যে বাবা ছাড়া বাবা না থাকার কষ্ট কেমন। আমি তো কখনোই অফারটা করবো না যে তুমি আমার সাথে সংসার করো, তাই না? আমি কখনোই বলিনি ছেড়ে দাও। কিন্তু এরপরের থেকে টুইস্টটা শুরু হইলো ভাইয়া, 16 তারিখে জানা নিলাম, 17 তারিখে আমার সাথে মেসেজ এসেছে যে তোর জন্য আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। 17 সকাল থেকে এরকম খারাপ ব্যবহার করে বিকাল থেকে আমার চেঞ্জ, বলে যে তুমি তো আমাকে সেই আগের লাইফে পাঠাই দিস, সেই আগের ইসে চলে গেছ, তো এইগুলা বলছে যে তুমি তো আমাকে সেই আগের লাইফে নিলে, আবেগ বিয়ের আগে যেরকম ছিলাম আমি, আর প্রথম বিয়ের আগে সেরকম বানাই দিলাম আমি, সেই 8 বছর আগে ফিরে পাঠাই দিলাম তুমি আমাকে, তো এই আর কি। আমি যতই যা কিছু হোক না কেন আমি বিয়ের কথা স্বীকার করিনি, সে আমাকে বললো যে আমি বিয়ের কথা স্বীকার করিনি, আমি মেনে নিলাম, ওই যে বিশ্বাস করি তাকে, আমি কিন্তু মেনে নিয়েছি। 18 তারিখ সারাদিন আমার বাসায় থাকলো, এর ভিতরে একটা কথা আমার খুবই খারাপ লাগছিল যে আমি আমি বলছিলাম যে ওকে বাচ্চা নিতে বললো, বাচ্চা নেয় না, ঠিক আছে। তখন আমাকে বলতেছে কি যে হলো ইসের কথা, তখন বলতেছে যে হলো আমার আম্মু ছিল বাসায়, আমি অসুস্থ ছিলাম যার কারণে আম্মু ছিল, তো বলতেছে কি যে মা দেখেন মনে করেন এখন যদি ওরা আমার ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে কোর্টে কেউ প্রেগনেন্ট অবস্থায় দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে। তো তখন কিন্তু আমি কিন্তু পাগলামি করে নিজের বাধ্য হলো তার দেয়ালের সাথে ই করছিলাম, বাড়ি মেরে মেরে আমার হাত কিন্তু রক্তাক্ত করে ফেলছিল, নিজের এই জিনিসটা নিতে পারতেছি না। এটা তো আসলে ছেড়ে দেওয়ার মতনই কথা, তাই না? যে যদি ছেড়ে দিই তাহলে প্রেগনেন্ট অবস্থায় কি কোর্ট কাচারি করতে পারবে? তো তারপরে হলো গেল 21 তারিখে, 20 তারিখে আমি নক করি কথা বলতে চাই না, তো আমি যখন আপনার 22 তারিখে আমাকে বলে কি বাবা বাবা অসুস্থ, বাবার ওইখানে থাকা লাগে, বুঝছেন? তো বলতেছে কি 22 তারিখে আজকে বাবাকে অনেক রিপোর্ট করাইতে দিছে হার্টের, যে যার কারণে ইসিজি ইকো এগুলা করতে দিছে, সারাদিন অনেক ব্যস্ত থাকবো, 22 জুন সারাদিন অনেক ব্যস্ত থাকবো, আমি তোমাকে ফ্রি হয়ে কল করবো, ঠিক আছে। তো আমি এর ভিতরে টেক্সট করলাম, এর ভিতরে আমার এই যে ফোনটা আমাকে কিস্তিতে কিনে দিয়েছে টেকনো, তো এই ফোনটার ওই 22 জুন আমার কিন্তু কিস্তি দিচ্ছিল, যেহেতু আমার কাছে সে অনেক টাকা দিয়ে রাখতো না, প্রথমে বলেছি কিস্তির টাকা দিয়ে তো আমার পক্ষে সম্ভব না, রাত 12টায় কিন্তু আমার ফোন বন্ধ করে দেয় যদি কিস্তির টাকাটা না দেওয়া হয়। তখন আমার খালা, আমি তখন বললাম যে আমার খালাতো বোন কাছে বলছি, খালাতো বোন আসলে পাঠিয়ে দিচ্ছে, তুমি হলো ফ্রি হয়ে এটা পাঠিয়ে দিও, বলছে যে আজকে কোনোভাবে ম্যানেজ করে নাও আমি তো ব্যস্ত। তো তখন আমার পরে আমাকে বিকালবেলা আবার 500 টাকা পাঠানো আমার বিড়ালের খাবার কেনার জন্য, যদি বিড়ালকে একটু খাবার কিনে দিও। 22 তারিখ গেল, এবার 21 তারিখে কিন্তু আমি তার সাথে দেখা করছি, তাকে আমাদের লিঙ্ক রোডে যে আমি কিন্তু বাসে উঠাই দিচ্ছি তাকে, ঠিক আছে, আমি তার সাথে দেখা করছি, হাঁটছি, তারপরে তাকে বাসে উঠাই দিছি, সে বাসে উঠে চলে গেছে। অনেকভাবে বুঝতে পারিনি যে তার নেক্সট প্ল্যান কি বা তাদের নেক্সট প্ল্যান কি। 24 তারিখে আমাকে বলতেছে সকালে যে তোমাকে দেখতে মন চাচ্ছে, অনেকদিন দেখি না তোমাকে দেখতে মন চাচ্ছে, সেই 18 তারিখের পরে তো দেখা হয়নি তোমাকে দেখতে, ওই যে 21 তারিখে বাইরে দেখা হয়েছে, তখন আমাকে বললো যে তোমাকে দেখতে মনে যাচ্ছে, তুমি হলো আছে, আমি আজকে বাসায় আসতেছি। বললাম আচ্ছা, বাসায় আসলো, সুন্দর সময় পার করলাম, একসাথে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। 25 তারিখে হলো, বললো যে তোমার ফুল ডে অফিস করা লাগবে, আমার অফিসে বসা লাগবে, একসাথে 10-15 জন ক্লায়েন্ট আসবে, তুমি জাস্ট ক্লায়েন্ট ডিল করো, যেহেতু এই বিজনেসে আমি আগে জব করেছি, বিজনেস আমার কিন্তু পরিচিত বিজনেস, তো আমি কিন্তু ক্লায়েন্ট আছে ডিলিং করতে পারি। আর বললো যে হলো একটা লোকের কাছে আর কি আপনার 50,000 টাকা আটকে ছিল, তো সে বললো যে তুমি আমাদের কাছে তো তাদের ফাইল ছিল, তো আমি হলো তাদের ফাইলগুলো তার কথা মতাবে আটকে দিলাম, বললো যে ফাইল ফেরত দিব যদি আমাদের আগের টাকাটা দেওয়া হয়, তো আমি কিন্তু তখন হলো ওই টাকাটা নিয়ে নিলাম। 25 তারিখ সন্ধ্যাবেলায় আমি হলো আমি এর ভিতরে ওকে একটা কথা বলছিলাম 24 তারিখে, যে তুমি যেহেতু বাসায় যাচ্ছ, বাবা যেহেতু হসপিটালে, সব থেকে মজার কথা কি আমি হসপিটালে ফোন দিয়েছি, হসপিটালে আর আমি কোনো পেশেন্ট নেই, ঠিক আছে, আমার সাথে গেম খেলতেছে বা মিথ্যা কথা হচ্ছে সবাই মিলে বলতেছে, এটা কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি, আমি তো এত বোকাও না, আমার দাদা অ্যাডভোকেট ছিল, মারা গেছে, তো বোকামি তো একবার করার পরে মানুষ কিন্তু বারবার আর বোকা হইতে চায় না। তো তখন আমি আর 25 তারিখ আমি বললাম যে আমি কিন্তু হসপিটালে ফোন দিয়েছিলাম, বুঝছো? তো বলছে কি বলছে, তাহলে সেটা তোমার জানার দরকার নাই কি বলছে, বাট আমি দিছিলাম তুমি এটা জেনে রাখো, 25 তারিখে আমি হলো আর বলছিলাম যে তুমি হসপিটালে আমাকে একটা ছবি দিও, ও করেছে যে ওনার ওর যে ওয়াইফ তাকে বলছে যে হসপিটালে যে ছবি তুলে দিতে, সেই ছবি হলো ওকে দিয়েছে, সেই ছবি ও আমাকে দিয়েছে, ঠিক আছে। তো পরবর্তীতে ও আমাকে 25 তারিখে যেহেতু অনেক ক্লায়েন্ট আসছে আমাকে বলছে তুমি একটু ছবি তোলো, ছবি তোলার জন্য ফোন যখন আমার হাতে দিছে তখন আমি হোয়াটসঅ্যাপে ঢুকছি, ঢুকে দেখি কি যে ওই ছবিটা কিন্তু ওকে আমি বলছিলাম তুমি হসপিটালে যে ছবি তুলে পাঠাইও, ছবিটা কিন্তু ও তুলে দেয় না, আর ও তো তখন এবার আমি ওর বউকে নাম দিয়ে বলছি আপনার কি আপনি তুলে দিচ্ছেন নাকি হলো ও তুলে দিচ্ছে? কয় কি ও তুলে দিচ্ছে? তখন আমি বললাম নাইস গেম, আমি এনজয় করতেছি, নেক্সট আমি আপনাদেরকে এনজয় করাবো, ধন্যবাদ। আমি আপনার সাথে এবার আমাকে বলছে আমি আপনার সাথে নোংরামিতে যেতে চাই না। আমাকে বলতেছে কি আপনি জেনে শুনে বিয়ে করছেন, আপনি আসছেন কেন আমাদের ভিতরে জেনে শুনে? তা আমি বলছি কি জেনে শুনে আসছি কোথায়? জেনে শুনে আসতো তো আমি আমি আসতামই না। তো এইভাবে তার সাথে মতবিরোধ হইতে থাকে। তখন বলে যে আপনার সাথে আমি নোংরামিতে নাই, তাই আমার সামনেও নেই, আমি আপনার সাথে সতীনা সতীনা লড়াই করতে চাবো না, ঠিক আছে? দুজনে এডুকেটেড, কেন সতীন সতীন লড়াই করতে চাবো? তাই না, সে অনেক ভালো জব করে, আমি এডুকেটেড, দুজনে তো দুজনের ভিতরে ঝামেলা বাঁধানোর দরকার নেই। তো এখানে আবার শেষ করে দিলাম। আমি একটা কথাই বলছি যে আপনার হাজব্যান্ড আসছে তাই আমি সুযোগ দিয়েছি, আপনার হাজব্যান্ড না আসতো তাহলে তো আমি সুযোগ দিতাম না, তাই না? কারণ আমাকে ইমপ্রেস করার জন্য কি কি করেছে না করেছে আমি প্রথম থেকে বলেছি, তাই না? একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য আর কি লাগে? আমি তো এখান থেকে পরবর্তীতে হলো আমি তার সাথে বললাম, এবার ওইখানে কথা শেষ হয়ে গেলে পরে আমি এবার ওর ওর ফোনটা আমার হাতেই ছিল ওইখানে, আবার আমার বড় জন লিখতেছে যে হলো ও কি আমাদের প্ল্যান জেনে গেল, ঠিক আছে, ও কি আমাদের প্ল্যান জেনে গেল? তো তখন আমি ওকে বললাম যে তোর তোমার কি প্ল্যান, ফোন দাও আমি শুনতে চাই। ও তো মিথ্যা কথা বললে আমি ধরতে পারি, বুঝছেন, সংসার করতেছি, প্রেম করছি, মিথ্যা কথা একটা মানুষ একরকম ব্যবহার করেছে আর এখন কিভাবে ব্যবহার করতেছে, আমতামদা করতেছে, কথা কিন্তু পেঁচাইতে পারতেছে না। আমি ওকে বলেছি স্ক্রিনশট দিতে, কে ফাঁকে পাঠাইতে আমি দেখি। ও বলে কি এসএমএস ডিলেট করে দিই আমি সব, মানে বড় জন বলতেছে, মানে আপনার তো আর বোঝার উপায় নেই যে ওরা দুজন মিলে আমার সাথে গেম খেলতেছে, তাই না? তো তখন হলো আমি এটা দেখলাম, দেখার পরে আমি তখন আমার একসাথে বাসায় গেলাম, বাসায় যে রাস্তার ভিতরে আমি বললাম যে তোমাদের প্ল্যান কি এটা আমাকে জানাও, না জানালে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি যতটা ঠান্ডা আমি তার থেকে গরম, আমি দক্ষিণবঙ্গের মেয়ে হয়ে, ঠিক আছে? তো এই কথা বললে তখন আমাকে বলতেছে কি যে হলো কোনো প্ল্যান নাই। আমি বলছি ঠিক আছে তাহলে কোরআন শরীফ নিয়ে আসি, নিয়ে এসে তাহলে সেটা ছুঁয়ে বলো, কোনো প্ল্যান ভয় পাইছে বলে যে, আর ওর একটা টেকনিক আছে যে সবার পায়ে ধরতে পারে, আমি মনে হয় যে বড় জনকে পায়েটাই ধরে টরে খামার টামা চেয়ে দিচ্ছে, আমার পায়ে ধরে বলতেছে যে আসলে ভুল হয়ে গেছে, আমি যখন পাগলামি করতাম তখন এসে বলে তোমার পায়ে ধরে বলতেছি। একটা ছেলে যখন পায়ে ধরে বলে একটা বইয়ের, তখন তো দুনিয়ায় মনে হয় যে আমি অনেক লাকি একটা হবেন, তাই না? দুনিয়ার লাকি একটা হবেন, আমার বড় হলো রাগ করে আমার রাগ ধরানোর জন্য পা ধরতেছে, কিন্তু আমি প্রথমত পা ধরা পছন্দ করি। যতক্ষণ আমার পায়ে ধরতে আসছে আমি বলছি এটা হাজবেন্ড হয়ে কেন তুমি পায়ে ধরবা, এটাকে একটা ছেলে মানুষের মতো কাজ, এটা তো মেয়ে মানুষটা করে যে আমার ভুল হয়েছে মাফ করে দাও, পায়ে ধরে না সবাই পায়ে ধরে, তুমি কেন এটা ছেলে পুরুষ হয়ে কেন পায়ে ধরতে যাবো? আমি তাকে বারবার বলছি যে পায়ে ধরা এই অ্যাক্টিভিটিস আমার সাথে করবো না, আমি পছন্দ করি না, অন্যায় হয়েছে মুখের থেকে স্বীকার করে না যে হ্যাঁ আমার অন্যায় হয়েছে। আমি আর কোরআন শরীফ ছুঁয়নি কারণ কবি রান্না করতে চাই না, আমি ওখানে বাদ দিয়ে দিচ্ছি প্ল্যানটা। আমি নিজে থেকে 16-26 তারিখ গেল ফ্যামিলি মিটিং এ বসবে, ফ্যামিলি মিটিং এতদিন আমাকে বলে আসছে যে আমি ফ্যামিলি মিটিং এ বসবো, দুই ফ্যামিলি বসে আমরা ডিসিশন নিবো, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার সাথেই চলে আসবো, ঠিক আছে? বা আছে যেহেতু ও থাকবে না দুজনকে নিয়ে, তাহলে তো আমার যে কোনো একজনকে চুজ করতে হবে, সেকেন্ড বিয়ে তো মানুষ অতিরিক্ত ভালোবেসে করে, এমনি এমনি তো করে না, তো আমি কেন আমার বউ ছেড়ে দিব? যে থাকবে সে থাকবে, যে না থাকবে সে চলে যাবে, যে যাকে সহ্য করে, যেহেতু তুমি সহ্য করে আসো তার মানে তোমার এখানে যোগ্যতা বেশি ও হিসাবে থাকার, যে সহ্য করতে তা পারতেছে তাকে ছেড়ে দিব। তো এইভাবে আমি পরবর্তীতে আস্তে আস্তে এটা পাম চেঞ্জ হয়ে থাকে, কি করবো না করবো সেটা জানাবো, ফ্যামিলি মিটিং এই বলবো। আমি বললাম যে তুমি কি আমাকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিচ্ছ? সে বলে যে না আমি আমি কেন ছেড়ে দেওয়ার কথা বলো বারবার, বিয়ে কি মানুষ ছেড়ে দেওয়ার জন্য করে, বারবার এই কথা বলতে থাকে ভাইয়া। তো মুসলিম ভাইয়া মানে এক একবার এক একটা টেনশন হয় যে আসলে আমার কি হচ্ছে, আমার সাথে কি ঘটতেছে, আমি কি করতেছি, মানে আমার সাথে আসলে কি করতেছে। তো আমার একটা বড় ভাই যেহেতু ফ্যামিলি মিটিং এ আমার ফ্যামিলি কেউ নাই, আমার ভাই ব্রাদার যারা আছে কেউ বসবে না, আর ঢাকাতেও কেউ নাই, ম্যাক্সিমাম যশোরে আছে, ঢাকাতে যারা আছে তারা আমার সবাই বিপরীত, তাদেরকে আমি বসিতে পারবো না গার্ডিয়ান হিসাবে। মা যে কথা বলার মতো সামর্থ্য নাই, তার বয়স 55 বছর, সে যেহেতু দুইটা কথা বলতে পারবে না। আমার কাজিনের হাজব্যান্ড আছে অ্যাডভোকেট, অ্যাডভোকেট তার পরিচয় না, সে আমার ভাই, ঠিক আছে? তো আমি আমার ভাইকে বললাম যে ভাই আসলে কি করা যায়, ওরা তো আজকে না কালকে, কালকে না পরশু বলে আমাকে এইভাবে ঘোরাচ্ছে। ভাইয়া বলতেছে যে তুমি হলো নামানো শুরু করো, বলো যে বাসায় আসবো, পুলিশ প্রশাসন এভরিথিং যা কিছু আছে সব কিছু নিয়ে, যেহেতু আমি লিগাল আছে আমার এভিডেন্স আছে, তাহলে আমি তার লিগাল ওয়াইফ, তাহলে তো আমি তার এসে যাবো। তুমি বলতে তুমি বলো যে আমি বাসায় আসবো, বাসায় এসে উঠলে আমাকে কারো ক্ষমতা নাই যে বাসা থেকে নামাই দেওয়ার, ঠিক আছে? আমি তাদেরকে এইগুলো বলার দেখলাম, তারা দেখে আস্তে আস্তে ভয় পাইতে শুরু করলো। আমাকে বলে আসলে তোমার প্ল্যান কি, তুমি কি করতে চাও, তুমি আসলে কি করতে চাচ্ছো সেটা বলো, তুমি তো মামলাবাজ, আমার কথা মামলা কেন আসবে, তুমি মামলার ভয় কেন পাচ্ছ, আমি তাকে বলেছি যে তুমি কেন মামলার ভয় পাচ্ছ, মামলার ভয় তো হয় ছাড়াছাড়ি করতে গেলে, একজনের পারমিশন ছাড়া, একটা মেয়েকে তার পারমিশন ছাড়া ডিভোর্স যদি ফাইল করা হয়, মিউচুয়াল ডিভোর্স না দেয়, তখন সে মামলা দেয়, তাই না? বারবার তুমি কেন বারবার বলতেছো যে আমি মামলাবাজ, আমি মামলাবাজ, আমি তো বলছি হ্যাঁ তুমি তো মামলা দিবা আমাকে অনেকগুলা, আমি বলছি কি সেটা তো পরের প্রশ্ন, অন্যায় করে থাকলে মামলা খাবো, অন্যায় না করে থাকলে মামলা খাবো না, তা তুমি কি ছেড়ে দেওয়ার প্ল্যান করছো তো যার জন্য এই কথা বলতেছো, তখন আমাকে বলতেছে কি যে না তা কেন, এভাবে ঘুরাইতে থাকে কথা, পরবর্তীতে এভাবে চলতে থাকলে আমি একদিন কি করছি জানেন, যে 11 তারিখ এইভাবে চলে আসছে, 11 তারিখ মানে 22 to 11, 11 তারিখ যখন চলে এসেছে, 11 তারিখে আমি কিন্তু ই করেছি আপনার হলো হচ্ছে অফিসের সামনে চলে এসেছি, আমি বলছি যে তুমি এর মধ্যে না, এর মধ্যে সরি 11 তারিখ আসেনি, 2 তারিখে আমি সারাদিন ওকে, 1 তারিখে আমি সারাদিন পেন দিয়েছি, ওই ব্যাংক হলিডে ছিল যেদিন, ওই দিন আমরা পুরোপুরি হলো, ও অফিস ছুটি নিয়েছে, ও বাসায় ছিল, আর বললো যে এবার আমি হলো 27 তারিখে আমাকে বলতেছে কি যে হলো আমরা আজকে বাইরে দেখা করবো, ঠিক আছে বাসায় দেখা করতে পারবো না, তোমাকে অনেকদিন দেখি না, তো আমরা বাস বাইরে দেখা করি রেস্টুরেন্টে বসি, হয় তুমি এরিয়াতে আসো না আমি তোমার এরিয়াতে দেবো, তো আমি বলছি যে ঠিক আছে আসো, একটা লোকেশন দিলাম, আমরা ওইখানে যে দেখা করলাম, একসাথে কথা বললাম, নেক্সট ডে ফ্যামিলি মিটিং এ কি কি বলতে হবে আমাকে এগুলো শিখাই দেয়, তো এইভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। এরপরে আমি 1 তারিখে বললাম যে তুমি যদি আজকে না আসো তো আমি আজকে আসার ফাইনালি আমি আসবো, এবার আমি এসেই ছাড়বো, আমাকে কেউ আটকাইতে পারবে না এবার, তখন বললো যে কালকে সারাদিন তোমার জন্য ছুটি, 2 তারিখ ওকে ছুটি, সারাদিন আমার সাথে থাকলো, সন্ধ্যার পরে চলে গেল যে বাবা অসুস্থ হসপিটালে থাকতে হবে, 27 তারিখ এবার 28 তারিখ হচ্ছে এবার গেল, তারপরে 3 তারিখে 4 তারিখে আমাকে ব্লক মেরে দিল সব জায়গা থেকে,
2: হঠাৎ করে
1: সব জায়গা থেকে মত বিরোধ হয়েছে যে তুমি আসো নাই কেন, এখন আসতে তো না কেন, শনিবার ম্যাক্সিমাম টাইমটা যেহেতু শুক্র শনি ছিল, শনিবার সবসময় আমার সাথে কাটে, তাহলে আমার কথা হলো যে শনিবার হয়ে গেছে এখন দুপুর 1টা বাজে, তুমি কেন আসো নাই, তুমি আসবো আমরা একসাথে লাঞ্চ করবো, তাই না, আমার হাজবেন্ডের কাছে চাওয়াই থাকতে পারে আমার, তো আমাকে অনেক প্ল্যানস ইউজ করেছে, আমিও কথার পরিপ্রেক্ষিতে করেছি, আমি শুধু বলছি যে তোমার আমাকে বলছে যে তোর ফ্যামিলি থেকে চিল্লাচিল্লি শিখেছে তোকে, তা আমি বললাম যে তোমার ফ্যামিলি থেকে শিখেছে তোমাকে জায়গায় জায়গায় বিয়ে করে বউ এক এক জায়গায় রাখা, তুমি ফ্যামিলি স্ট্যাটাসের কথা কাকে কি বলো, ঠিক আছে আমার তো আগে বিয়ে ছিল না, আমি তো কুমারী মেয়ে হয়ে তোমাকে বিয়ে করেছি, তো এইভাবে কথোপকথন তো আরো খারাপ ভাবে হয় যেটা আমি আসলে বলতে চাই না, তো এইভাবে বলছে আমাকে সব জায়গা থেকে ব্লক মেরেছে, আমার মাকে মেরেছে, তো আমার পরিচিত আমার ফোপাতো ভাই ফোন দিয়েছিল যে ও তো ইনসিকিউরিটি ফিল হয় এগুলো করবে, তুমি কেন ওর সাথে এভাবে কথা বলতেছ না, বলে কি কোনো সমস্যা নেই ওকে 2 দিন টাইট দিলে ঠিক হয়ে যাবে, পরে আবার এদিক দিয়ে হলো আমার ফোপাতো ভাই ফোন নাম্বারও ধরা বন্ধ করে দিল, সব পিক করা বন্ধ করে দিল, 4 তারিখ 5 তারিখে আমি অফিসের সামনে এসে ফোন দিলাম আরেকজনের নাম্বার থেকে, আমার নাম্বার ব্লক, ফোন দিয়ে বললাম যে আমি উপরে যদি অফিসের উপরে উঠি জিনিসটা আরো খারাপ হবে, চাকরি হারাবে, আমি তো চাই না হাজবেন্ডের চাকরি হারাই যাবে, তাই না, আমি বললাম যে আমি উপরে উঠে চিল্লাচিল্লি করলে খুব বিষয়টা খারাপ হবে, তুমি বলো নিচে নামো, আমি চাই যে তুমি নিচে আসো, আমি নিচে দাঁড়াই কথা বলে, তখন বললাম যে আসলে চাচ্ছ কি ছেড়ে দিয়ে হলে বলো না ছেড়ে দিচ্ছি, তাও তো মানসিক একটা প্রিপারেশন থেকে যায় আমি ছেড়ে দিচ্ছি, সেভাবেই যে তারপর ছেড়ে দেওয়ার জন্য প্রিপারেশন না, আমি দরকার হলে চাই যে আমি পরবর্তীতে আমার যদি মনে হয় যে ডিভোর্স দেওয়ার দরকার আমি সাইন করে দিয়ে আসি, কিন্তু এইভাবে তো ঘোরাইও না বুঝছো, কারণ আমি অতিরিক্ত ভালোবেসে বিয়ে করছি, নাটক করে বিয়ে করিনি, লোভের জন্য বিয়ে করিনি, যে 20 লাখ টাকা কাবিল নেওয়ার জন্য বিয়ে করিনি, তাই না, তো তখন হলো আমাকে বলতেছে কি যে হলো তুমি তখন আমার বলতেছে কি আমরা ফ্যামিলি মিটিং এ বসবো আমরা এস এস প্রতিবার, ভাই ওদের না শুনে শুক্রবার আর শেষ হয় না, মঙ্গলবার শেষ হয় না, বুধবার শেষ হয় না, ডেটের পর ডেট পরে বুঝছেন, এই ডেটটা শেষ হচ্ছে না, আমার কাজিনের কথা বললাম না যে কাজিন ছিল বড় ভাই, উনি আমাকে বলো কি তুমি একটা কাজ করো তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় যাওয়া সে কথা বলো, আর তোমার টাবির নামা সবাইকে প্রোভাইড করো, ওদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে প্রোভাইড করে দাও, যেহেতু তোমার এই গার্লফ্রেন্ড হিসাবে জানে তুমি বউ হিসাবে বলে দাও, এটা বললাম হলো 11 তারিখে, ভাইয়া যখন বললাম তখন হলো সন্ধ্যা আছে 7টা বাজে, 4টা থেকে নিচে দাঁড়ানো যে ওকে সামনাসামনি বলবো কথা বলবো অফিসে, আমি এই এরিয়াতে দাঁড়ানো ভাইয়া, আমি রাস্তায় একটা রাস্তার উপরে দাঁড়ানো, আমি যখন ওই কাবিন গুলো প্রোভাইড করলাম খারাপ করে, তখন আমাকে ফোন দিল যে বলো যে নাইস, বলতেছে কি যে গুড গোয়িং, ভালো চলতেছে চালাইতে লাগবো, আমি বলছি কি আমি আব্বাকেও পাঠাচ্ছি, তখন বলতেছে কি যে ক্যারিয়ার, আমি বললাম যে ওকে, তো তখন হলো এবার আমি ওয়াইফকে বললাম যে হলো আমি আমার সম্পূর্ণ হলো যা যা ছিল এভরিথিং তো বললাম যে আমরা এখানে এখানে গিয়েছি, এভাবে ঘুরেছি, এভাবে সংসার করেছি, এবং আমার কাছে সম্পূর্ণ ছবি আছে। আমি ফারুকের গার্লফ্রেন্ড না, আমি ওর ওয়াইফ। ওই যে আমি বলছিলাম না, সেটা আবার এখন বললাম। বলার পরে তখন আমাকে বলতেছে কি যে হলো, তখন ও আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি অনেক চেষ্টা করলাম, তোমাকে ডিভোর্স ফাইল করেছি, ডিভোর্স লেটার এতদিনে চলে যাওয়ার কথা। মায়েরা শকড ভাইয়া, মানে আমি পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। আমি রাস্তার ভিতরে দাঁড়ালাম, আমি তারপরে যেন তিন দিন ভাত না খেয়েছিলাম, আমার বাসায় একটা চাল নাই, মানে এই সময় আমাকে ছেড়ে গেছে। আমি স্টিল আমি তখন প্রেগনেন্ট, একটা মানুষ তো হাজবেন্ডকে সারপ্রাইজ দেয় প্রেগনেন্টের বিষয়ে, তাই না? আমি যে এখন গর্ভবতী, এই জিনিসটা তো মানুষ সারপ্রাইজ দিবে। আমার হাজবেন্ড কেমন হাজবেন্ড আসবে আমি বলবো, সেই জিনিসটা আমি বলার সুযোগ পাই নাই, হচ্ছে তো পরবর্তীতে আমাকে যখন এভাবে সারপ্রাইজ দিল, তখন আমি জাস্ট হতবাক হয়ে গেছি। যেন আমি এখানে দাঁড়াইতে পারতেছিলাম, আমার দুটো ফ্রেন্ড সারাদিন না খাওয়া ভাইয়া, আমার দুটো ফ্রেন্ড আমাকে নিয়ে যে খাওয়ালো, এখানে ফ্রেন্ড আছে তো তারা নিয়ে যে খাওয়ালো, আমার পরবর্তীতে যেন আমার রান্না করার মতো ক্ষমতা নেই। প্রেগনেন্সির ফার্স্টের দিকে মানুষ অনেক দুর্বল থাকে, আমি প্রথম দিকে না বুঝতে পারি নাই আমি প্রেগনেন্ট ছিলাম এভাবে। ওরা যখন সন্দেহ লাগে যে কেন আমি এত দুর্বল, আমার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাতৃত্বের ছাপ পড়তেছে, তো আমি কালো হয়ে গেছি আগের থেকে, তখন আমার সন্দেহ লাগতো। আমি না তখন কি টেস্ট করছি, আমার প্রেগনেন্ট আসছে, একটা মেয়ের জন্য সব থেকে সুসংবাদ, বাট আমি এমন সিচুয়েশনে প্রেগনেন্ট হয়েছি যে আমার আগে এটা এনজয় করবো নাকি আমি এটা দিয়ে কোনো কিছু করবো, আমি আসলে কোনো কিছু ভেবে পাই নাই ভাইয়া, সেটা সত্যি কথা। তো পরবর্তীতে আমার মাকে বললাম, মা সবাই টেনশনে পড়ে গেল, ফ্যামিলি মেম্বার যাদেরকে বললাম যে প্রেগনেন্সি নিয়ে সংসার টিকতেছে না, একটা মানুষ সে জানে আমি প্রেগনেন্ট, তারপরেও সে বলে যে আমার সাথে সে সংসার করবে না, ঠিক আছে? তো আমি তাকে জানালাম যে তুমি তো একটা জীবন নষ্ট করলে না, তুমি চার চারটা জীবন নিয়ে খেললা, ওইখানেও একটা বাচ্চা আছে, আমার পেটেও বাচ্চা, আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। ভাই এর ভিতরে যেন একদিন আমাকে ডেকে নিয়ে গেছে, আমি এর ভিতরে আরো কিছু করেছি, সেটা হলো যে 22শে জুলাই আমাকে ডেকে নিয়ে আমার ফোনের কিস্তি দিয়েছে, আর বলেছে কি যে আমি স্টিল মা, মানে আমার যদি ডেট পর্যন্ত মৃত্যুর হাত পর্যন্ত আমি যেভাবে হোক তোমার পাশে থাকবো। যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়েছে ডিভোর্সের 11 তারিখে, তাকে কি আর বিন্দুমাত্র বিশ্বাস করা যায়? আমি কি বিশ্বাসের জায়গা আর পাবো? আমার কথা হলো যে তুই আমাকে ছেড়ে দিবি, তুই আমার কাছে এসে বলতিস যে আমি একসাথে দুইজন দুটো কন্টিনিউসলি করতে পারবো না, তুমি স্যাক্রিফাইস করো বা এরকম কিছু। স্যাক্রিফাইস করেই তো বড় হয়েছি, দিতাম তো আমি স্যাক্রিফাইস করে, কিন্তু আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার তো দরকার ছিল না, আমার কাছে আসলে আমি আমি কষ্ট হইলেও দিয়ে দিতাম, তাই না? ম্যাম তখন স্টিল আমার বাসা ভাড়া বাকি হলো 5 মাসের, বাসা ভাড়া দেয়নি 5 মাসের, এদিক থেকে হাজবেন্ড নাই, 5 মাসের বাসা কাপড়, বাড়িওয়ালা আমাকে ছোট বোনের মতো ভালোবাসে, যার কারণে না হলে অন্য বাড়িওয়ালা হলে ঢাকা থেকে আমাকে বের করে দিত। এই প্রেগনেন্ট অবস্থায় আমি থাকতাম কোথায়, আমার থাকার জায়গাও ছিল না, এরকম একটা অবস্থা, কারণ আমি আমার ফ্যামিলির কাছে ফেরত যেতে পারবো না। তারপরে খাওয়ার টাকা নাই, থাকার কিছু নাই, 3 দিন ভাত না খেয়েছিল, আমার মা বাসে এসে আমাকে আলু ভর্তা ভাত খেয়েছে রান্না করে, সেটা খাইছে, আমি তখন রান্না করে বসছিলাম, 3 দিন পরে ভাত খেলো। তারপরে সে আমার তার সাথে আমি কথা বলি, আমি তো তার জন্য পাগল, আমি বলছিলাম যে আমি অফিসের সামনে এসে দাঁড়ায় থাকতাম ভাইয়া, কিন্তু আমি তো সবসময় অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকতাম, সে পাগল, আমি কিন্তু করতাম আমি তার জন্য সবসময়। তো এখন আমি তারপরে তাকে ফোন দিই, লজ্জের মতো ফোন দিতাম যে তুমি ডিভোর্স উঠাই ফেলো, ঠিক আছে? আর দরকার হলে আমি খুলনা চলে যাই, সবাইকে বলো ডিভোর্স দিয়ে দিস, ঠিক আছে? এইভাবে বুঝাইতাম, বলে যেন আমি আর কোনো লিগাল ইস্যুতে থাকবো না, বারবার এটা বলতো, হেনো করতো, অনেক অপমান করছে ভাইয়া, দুর্চ্ছাই দুর্চ্ছাই করছে, বুঝছেন? কুকুরের সাথে মানুষ যেরকম করে না, আমার সাথে যেরকম করেছে। তো এইভাবে যখন করতে থাকলাম তখন হলো, তারপরে আমাকে নিয়ে যে বসালো, আমার হাত ধরে বলে যে আমরা যেভাবে হোক থাকবো, তুমি জাস্ট একটু রিল্যাক্স থাকো, তুমি কোনো ঝামেলা করো না। এবার যেহেতু আমার হলো ভাইয়া এই যে ডিভোর্স ফাইলের যে ডিভোর্সের সবকিছু পড়ে দেখলাম যে ভাইয়া আমার ঠিকানায় দেয় নাই, অন্য ঠিকানায় দিচ্ছে যাতে আমার কাছে ফাইলটা না আসে, বা আমি টের না পাই। কাবিন অনেক হায় তো, তারা ভাবছে যে আমি কাবিনের জন্য বিয়ে করছি, বা সে সেভাবে বুঝাইছে সবাইকে, তার সারাউন্ডিং এ যারা আছে তাদের সবাইকে বুঝাইছে যে আমি কাবিনের জন্য, অথবা কাবিনের টাকা। তো এর ভিতরে হলো আমি পরের দিন 23শে জুলাই আমি তাদের যে সে যে বাসাটাই থাকে সে বাসার তো ঠিকানা লাগবে, আমার যদি আইনি ভাবেও যেতে হয় তো আমার তো আসলে বাসার ঠিকানা ছাড়া আমি কিছু করতে পারবো না, বা আমারও যদি যেতে হয় সে বাসায়, কারণ আমি তো প্রেগনেন্ট, আমার তো একটা স্বীকৃতির জন্য যেতে হতে পারে, তাই না? তো তখন যখন আমি হলো ওই জন্য গেলাম এলাকায়, এলাকায় যে শুনি যে সে তাকে কেউ চিনে না, 5 ঘন্টা ধরে আমি বাইক নিয়ে খুঁজছি ভাইয়া শারীরিক এই কন্ডিশনে, কারণ আমি উবার টাকা নাই, খাওয়ার টাকা নাই, সেখানে আমি এগুলো করবো কিভাবে, তাই না? তো এক পর্যায়ে আমি করলাম কি যে ওদের একটা বাইক আমার বাসার পাশে ওনাকে নিয়ে সারাদিন ঘুরলাম। ঘুরে ঘুরে আমার আমি খুঁজে পাই না যে এরিয়াতে নিয়ে গেছে যেটা তাদের এরিয়া সেই এরিয়াতে যে আমি কিন্তু তাদের পাই নাই, তাকে পাই নাই। তো সেই সেই বাড়ির মতো কোনো কিছু দেখতে পাই নাই। এলাকায় যে তার ছবি দেখালাম ছেলে, পরে ভাবলাম যে ইয়াং জেনারেশনের কাছে যাই, ইয়াং জেনারেশন ই হলো বলতে পারবে, চিনলে তো বলবে, তাই না? তো ওরা চিনে কিন্তু কথা বলে না, পরে ওরা বলতে চাচ্ছে না, নাম করা ফ্যামিলি। পরবর্তীতে হলো আমি আমার যে ছবি ওনার ওয়াইফের ছবি, ওনার আর যারা পরিচিত তাদের ছবি অনেক সবার সামনে দেখালাম, দেখালে তখন হলো বলতেছে এ তো এই আপু, ওই আপুদের বাসার সামনে, মোরাল অফ দি স্টোরি ঘর জমায় থাকে সে, বড় বউয়ের বাসায় থেকে ছোট বউকে বিয়ে করা। ইভেন রোজার সময় কথা বলছিলাম মনে আছে যে আমার বাবা আর ইফতার করতে যেতে হবে, বাবা থাকে বোনের বাসায়, তার বউ আমাকে সবসময় বলে যে আমার মা শাশুড়ি মৃত্যু শয্যায়, ক্যান্সারের পেশেন্ট মৃত্যু শয্যায় আমার কাছে রেখে গেছে, আমার পুরো রাষ্ট্রের কাছে কোশ্চেন থাকবে যে সে তার শাশুড়ি রেখে গেছে, তাই তার স্বামীকে দেখে রাখছে, তাহলে শ্বশুর কেন বোনের বাসায় থাকে, সে অসুস্থ হলে বোন কেন দেখে, সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে সে মেয়েই দেখবে, তাই না? আমার যদি শ্বশুর আমার সাথে থাকতো আমি তাকে দেখে রাখতাম, কারণ আমার বাপ অসুস্থ হলে মা অসুস্থ হলে সেবাটা আমি করি, তো আমার কাছে একজন বাবাকে সেবা করার কোনো বিষয় না। তো সেখানে হলো যে সে থাকে হলো জানতে পারলাম ঘর জামে, মানে এই যে যা কিছু আছে এভরিথিং সব গল্প ফেক। আগের দিন হাত ধরে বললো যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো যেভাবেই হোক না কেন।
3: কতবার স্যার, কতবার বলছি?
1: হ্যাঁ বহুতবার, এটা বলার শেষ নাই।
3: কতবার বিশ্বাস করছেন আপনি?
1: বহুতবার বিশ্বাস করছি।
3: কতবার বিশ্বাস করা?
1: ডিভোর্স লেটার যখন আমাকে রিসিভ পাঠাইছে আমাকে অনলাইনের মাধ্যমে, তখন আমি বলছি যে আমি বিশ্বাস করতে পারি না তুমি আমাকে ডিভোর্স দিতে পারো, তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় ছিল একটু ভেবে দেখেন। পরবর্তীতে ওইখানে আমাকে বলেছেন যে হলো এবার পরে যখন ওটা না পারি তখন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। এবার রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে হাত পা থরথর করে কাঁপতেছিল, এই সিচুয়েশন আমি জীবনে কখনো ভুলবো না। তো তারপরে হলো আমি ওদের এলাকায় যে গেলাম, এলাকায় জানাজানি হলো, তার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বললো যে কেন আমি এটা করলাম, তার বাসায় কেন জানলাম। আরে ভাই আমি তো জানিই তো এটা তার বাসা, তাই না? আমি জানি যে হলো এটা আমার হাজবেন্ডের বাসা, তা আমি তো সেটাই যেতেই পারি, সে অন্যায় করতেছে আমি যাব না। কিন্তু ব্যাপারটা হয়েছে যে হলো তারা বললো যে আমার বাসায় আপনি জেনে শুনে আসছেন, হয়তো আমার হাজবেন্ড এভাবেই তো আমি বলছিল, না হলে সে সেটা সেটার বিষয়ে, কারণ যে আমাকে এভাবে মোটিভেশন দিচ্ছে
3: ওই মেয়ের, তো আপনার গল্প বুঝতেছি মেয়ের কোনো দোষ নাই, ও যেভাবে কনভিন্স করছে ওখানে
1: আমাকে
3: কিভাবে কনভিন্স করতেছে আপনাকে।
1: হ্যাঁ
3: যা বিষয়ে কথা হচ্ছে আমার এরকম মানে অবিরত ভাবে চোখের পানি পড়ছে, বাস্তবে আমার জানা নাই, যার বিষয়ে কথা হচ্ছে তার যদি কথা বলার কোনো ইচ্ছে থেকে থাকে, যদিও আমরা গল্পের প্রয়োজনে কারো কোনো নাম বা কারো ডিটেল আমরা কোনোভাবে উপস্থাপন করি না, কারণ এটা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পার্ট না, জাস্ট আমরা মানুষের জীবনের গল্পটা সে তার মতো করে শেয়ার করে, তারপর যদি কোনোভাবে ইন্ডিকেটেড মনে হয়, যদি মনে হয় যে আপনি আপনার পক্ষ অবলম্বন করে কথা বলতে চান, ডেফিনেটলি আপনি আসবেন এবং আমরা সরাসরি আপনাকে কথা বলার সুযোগ করে দেব। আজকে যে স্টোরির ভিতর দিয়ে গেছি পুরো সময় আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, বাট আমি সবচেয়ে বেশি কথা মনে হয় আজকেই বলছি, কারণ আমি কোনো মুহূর্তের জন্য আমার চোখের পানি থামিয়ে রাখতে পারিনি। সো যখন মানুষের ভেতর কাঁদতে থাকে, যখন মানুষের চোখ বেভাবে অবিরতভাবে পানি পড়তে থাকে, তখন কথা বলার সত্যি কোনো প্রয়োজন পড়ে না। এবং অন্য একটা কারণে চোখের পানি পড়তেছে এই কারণে যে এখন এই অনেক মেয়েদেরকে এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক যে মেয়েরা, বিশেষ করে আমার খারাপ লাগছে তৃষ্ণার গল্পের একটা পার্ট, যে তৃষ্ণার বয়স যখন একেবারেই কম ম্যাট্রিক দেবে তখন বেচারার বাবা চলে যায় পৃথিবী থেকে, এরকম বাবা হারা বাচ্চাগুলো অনেক কষ্টে বড় হয়, স্পেশালি তার মা কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ ফাইট ব্যাক করে তাদেরকে মানুষ করেছে। ইনফ্যাক্ট ওর ভাই, ভাইটাও অনেক ভালো, যে ভাই বলছে দুটা বাদাম নিয়ে আসলো, আমি বোন আমাকে বাদ দিয়ে কখনো দুটা বাদাম খাইনি, তো সবগুলোকে পর করে দিয়ে একজনের মানুষের হাত যখন ধরে সেটা অনেক ভরসা নিয়ে ধরে, অনেক ভালোবাসা নিয়ে ধরে, অনেক নির্ভরতার সাথে ধরে। আরে জরুরি না তো কাউকে কখনো গন্তব্যে নিয়ে যেতে হবে, জরুরি না তো ট্রেনে সওয়ারি করতে হবে, 8 billion পিপল, billion of girls over there, তোমার যদি সত্যি নিজের মানসিক কোনো কিছু চরিতার্থ করার ইচ্ছে থাকে, ইভেন মানি ইন ইউর পকেট, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু মানুষকে স্বপ্ন দেখাতে নাই বাবা, মানুষকে সত্যি স্বপ্ন দেখাতে নাই, যে স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না, মানুষকে কখনো সেই প্ল্যাটফর্মে দাঁড় করাতে না, যে প্ল্যাটফর্মে ট্রেন কখনোই গন্তব্যে পৌঁছায় না। বিশেষ করে এই ধরনের মানুষকে যারা তিন বেলাতে এক বেলা খেয়ে বাপের অনুভূতিতে বহু কষ্ট করে বড় হয়েছে, বিশেষ করে এই ধরনের মানুষকে যার মায়ের কথা বলতেছে যে মা আমার মাঝে কি অসম্ভব রকমের ভূগতি মহিলা, তারপর আমরাই বলেছি যে তুমি নতুন করে আবার ভালো বাঁধো, আমার মা কোনোভাবে রাজি হয়নি, আমাদের করে তোরাই তো আসিস, তোরাই আমার সম্ভব, এভাবে বাকি জীবন পার করে দিয়েছি। যারা এমনিতে মৃতপ্রায়, যারা এমনিতে যাদের অবস্থা স্যান্ডউইচের মতো, একটা বড় মানুষকে কতবার মারা যায় তাই, এদের দীর্ঘ নিঃশ্বাস লেগে যাবে ভাই, এবং এই কালে তো বটেই, যতকাল আপনি বাঁচেন আর পরকাল তো আছে, এদের দীর্ঘ নিঃশ্বাস থেকে বাঁচার কোনো উপায় নাই ভাই। এ দীর্ঘ নিঃশ্বাস সত্যি বড় মারাত্মক, এর কথা যেগুলো শুনলাম এই কথাগুলো যদি সঠিক হয়েই থাকে তাহলে সত্যি আমি এতে সাম এলাম পুরো প্ল্যাটফর্ম থেকে আজকে সবচেয়ে বেশি কথা বললাম কোনো কথা না বলে, কারণ আমার চোখ পুরোটা সময় অবিরতভাবে কথা বলতে হেল্প করেছে, আমার কলিজার ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠেছে, অসম্ভব রকমের কষ্টে আমি আসলে আজকে রীতিমতো এলোমেলো হয়ে গেছি। এমন মানুষকে কষ্ট দিতে নাই, মেয়েটি এখন আমার সামনে বসা প্রেগনেন্ট অবস্থায়, যে মেয়েটি মাত্র ম্যাট্রিক পড়া অবস্থাতেই পরীক্ষা দেওয়ার মুহূর্তে তার বাবাকে হারাইছে, বাচ্চা জন্মই নেয়নি, এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে মেয়েটি দাঁড়িয়ে আছে যেটা তার ডিভোর্স হয়ে যাচ্ছে, তার মানে আগত সন্তান তার বাপের পরিচয় পাবে না। কি চমৎকার লেগেছি আপনি তৈরি করতেছেন ভাইজান, আমি কথা প্রসঙ্গে শুনছিলাম আপনার বাসাতে একজন স্পেশাল চাইল্ড আছে, আবার আর একজনকে আপনি আপনার অনুষ্ঠানে নিয়ে আসছেন যে তার বাপের নাম ঠিকানা পরিচয় পাবে না, এই জীবন দিয়ে কি লাভ, এমন মানে এই মাস্তি দিয়ে কি হয়, এই ভালো লাগা কোথায় নিয়ে যায়, আপনার পকেটে টাকা আছে না, আপনি যা ইচ্ছা করেন না ভাই, সম্পর্কের ভিতর দিয়ে যাইতে হবে। অনুষ্ঠান শেষ রাত্রে কৃষ্ণদেবী সে তোমার করতে চাও
1: ভাই, আমার আর একটু কথা ছিল,
3: বলো
1: আমি যেহেতু দেখলাম যে দুই মাস অপেক্ষা করে যে আমার সাথে সংসার করবে না, আমি আসলে জোর করে সংসার করতেও চাই নাই, এর ভিতরে ওরা হলো আমাকে, আমি যে খোলা তাদেরকে সাইন করে দিয়ে এসছি, ওরা আমাকে না লোভি বলতে ভাইয়া বুঝছেন, আমি হলো 20 লাখ টাকার জন্য নাকি পাগল হয়ে গেছি, আমি সেই ডিভোর্স 6 লাখ টাকার বিনিময়ে দিচ্ছি, তাতে বাড়িওয়ালা পাই প্রায় 1.5 লাখ টাকার মতো, আমার গয়না বন্ধক দেওয়া হয়েছে এগুলো চালাই দিচ্ছে, আমার বাচ্চার ভবিষ্যৎ কিছুই নাই বুঝছেন, নাই আমার
3: ভবিষ্যৎ,
1: আমি ফুল কাবিনের টাকা নেই নাই ভাইয়া,
3: 20 লাখ সেটা নাওনি
1: না, আমি 6 লাখ 20 আমার কোনো আমাকে আমি আল্লাহর উপরে বিচার ছাড়বো ভাইয়া, কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তার মতো বিচার কঠিন কারণ কোনটা হয় না ভাইয়া, এটা জমিনে হোক বা পরকালে হোক,
3: তাও এই পরিমাণ 6 লাখ নিচ্ছে শুধুমাত্র বাড়ি ভাড়া গাড়ি ভাড়া,
1: সেই 6 লাখ তার বউ এনে দিচ্ছে, তার দেওয়ার ক্ষমতা নেই, আমার জীবনের গল্প আমার বাচ্চার জন্য আজকে আসছি, যে আমার যদি বাচ্চার জন্য যাইতে হয় কোর্টে, আমি কোর্টে যেতে রাজি, কারণ আমার বাচ্চার পিতৃত্বের পরিচয় লাগবে, সে বিচারে সবার ভিতরে বলেছে বাচ্চা তার না, ঠিক আছে বাচ্চা অন্য কারো, প্লিজ 100 বার না, 1000 বার টিএনএ করুক, 1000 বার, একটা মা জানে যে বাপ বাবাকে, এটা শব্দ
3: কথা বলার কোনো প্রয়োজন নেই, ইটস এ নরমাল এন্ড প্রসিজার ডিএনএ টেস্ট, এন্ড সাথে যে ভালো কথা মনে পড়লো, এক বাট পার্কে নিয়ে খুব ঘৃণার সাথে কথা বলছিলাম, মাদ্রাসার শিক্ষক 11 বছর বয়সী মেয়েটাকে প্রেগনেন্ট করেছে, তখন বলেছিলাম যদি সত্যি এটা প্রমাণিত হয় ফায়ারিং স্কোয়াডে ঝোলায় দেওয়া উচিত, এই কারণে যে আমাদের ধর্মকে নিয়ে এরকম নোংরামি কাজে নামছি কিছু সুকর মানে মুক্তি মসজিদ মানে এরকম আলেম টাইপের লোকজন, যাদেরকে আমরা আমরা ফিরাসাতে এদেরকে কিন্তু আমাদের মুসলিম বা আমাদের ইসলাম আমাদের এই ধর্ম জিম্মা দিয়ে দিইনি, এবং এরা পরবর্তীতে যে বেহায় কর্ম করে কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে, এই বেহায় কর্মের কারণে মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই বিষয় নিয়ে আমি কিছুদিন আগে একবার কথা বলেছিলাম, 11 বছর বয়সী বাচ্চা একটা মেয়েকে প্রেগনেন্ট করেছে একজন মাদ্রাসার শিক্ষক, আবার পক্ষান্তরে এটাও বলেছিলাম যে এমন তো না আমাদের আলেম আমাদের আলেম সমাজকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ এক্সাজারেট করে এটা হয়তো তার নামে বানিয়ে বলতেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে, পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে মাদ্রাসার শিক্ষক, সে মাদ্রাসার শিক্ষক আর মিনিমাম অধিকার রাখে না, সে বাস্টার্ড বেজন্মা, সে 11 বছরের বাচ্চা মেয়েকে তার সন্তানের মা বানিয়ে ছাড়ছে। আমি প্রসঙ্গতে কথাটা বললাম, সো এই কারণে কথাটা তুললাম, ইটস ভেরি নর্মাল প্রসিজার টু ক্রস চেক টু এক্সামিন যে আসলে তোমার সন্তানের সাথে কার ডিএনএ ম্যাচ করে। আমি আবারও বলতেছি এটা কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পার্ট না, এটা আমাদের লাভ গুরু এই প্রোগ্রাম, আমরা নর্মালি তাদের গল্প শেয়ার করি। তবে হ্যাঁ, প্রাইভেসি অ্যাক্টের সাথে যেন কনফ্লিক্ট না করে সেজন্য আমরা কোনো ডিটেইল কোনো ইনফরমেশন কোনো কিছু আমরা ডিসক্লোজ করি না, যে কারণে সে কোনো তথ্য বা কোনো গল্প বা কোনো কিছু কোনো নাম কোনো কিছুই সামনে আনেনি। তবে হ্যাঁ, তার কষ্টের কথা তার ভেতরের কথা শেয়ার করা ইখতিয়ার ব্যক্তি মানুষ হিসাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে তার আছে, তাই তার পক্ষ অবলম্বন করে সে তার কথাগুলো বলেছে। আবারও বলতেছি যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যদিও নাম ঠিকানা আমরা বলতে দিই না বা বলি না বা প্রকাশ করি না, বাট আপনি যদি মনে করেন যে আপনি আপনার সব পক্ষ অবলম্বন করে কিছু বলতে চান, সো আপনি অবশ্যই এসে বলতে পারেন। আর ওভারঅল বিঙ্গাতে সাহেব লাভ গুরু হিসেবে আমি এই তথ্যগুলো দিয়েছি, যে তথ্য একবার না 1 কোটিবার দিব, আমার 1000 বার ফাঁসি দিলে তারপরে বলবো, যত বড় মাস্তানার বালিকা হন তারপরে বলবো, যে কখনো কোনো মানুষকে গন্তব্য দেখাতে নাই, যে গন্তব্যে নিয়ে যাবেন না সেখানে কখনো প্ল্যাটফর্মে দাঁড় করাতে নাই, কাউকে এরকম স্বপ্ন দেখাতে নাই যে স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না, কাউকে এরকম ভাবে ভবিষ্যতের জীবন দেখাতে নাই যে ভবিষ্যৎ কোনোদিন তার হবে না। শেষ মুহূর্তে যদি কিছু যোগ করতে চাও।
1: সবাইটাতে আসলে একটাই চাও যে আমার বাচ্চাটার জন্য যেন সবাই অনাগত শিশুটা যেন পৃথিবীতে আসে। আমি আমার মাকে স্ট্রাগল করে বড় করতে দেখেছি, আমাকে আমি চাই যে ও আমার পরিচয় পাক বা না পাক আমি ওকে বড় করব। আর আমি শারীরিক ভাবে অনেক অসুস্থ যে আমি এখন কোনোভাবে থাইরয়েড ডায়াবেটিস এগুলো সম্পূর্ণ সবকিছু
3: না,
1: এটা আগে থেকে ছিল। ইভেন ডক্টর বলে মিরাকেল এই রোগীদের বাচ্চা কনসেপ্ট করা
3: কতদিন চলতেছে, এক্সপেক্টেড ডেট কবে?
1: সাড়ে আমার হলো 3.5 মাস মতো চলতেছে, 4 মাস হতে।
3: ওকে, অনুষ্ঠান শেষ করতেছি, অনুষ্ঠান শেষ করতেছি। আমি বহুদিন পর আমার মনে হচ্ছে কলিজা কিছুটা পরিষ্কার হলো, কাল্পের উপরে যে কালো পুরুত পড়ছিল কিছুটা পরিষ্কার হলো, পাপও মনে হয় কিছু মোচন হলো, যে আমার আল্লাহ তোমার সৃষ্টির সেরা যে আশরাফুল মাখলুকাত তাদেরই একজন আজকে আমার সামনে প্রেজেন্ট, যে তার কষ্টের কথা শুনে আমি তাকে জানি না চিনি না, ইনফ্যাক্ট স্টুডিওতে বসার আগে তার সাথে কথাও বলি না, কথা হয়েছে কি আমার আগে যে স্টুডিওতে আমি বসি তাদের সাথে কথা বলি, তার কথা শুনে তার কষ্ট শুনে অবিরত ভাবে পুরো প্রোগ্রাম জুড়ে আমার চোখ দিয়ে পানি পড়েছে। তার মানে আমি এতে সব মানুষ হিসেবে এখনো নষ্ট হয়ে যায়নি, এখনো পচে যায়নি। লাভ গুরু হিসাবে যে ইমোশন আমার থাকা উচিত যেমনটা ছিল 18-19 বছর আগে, সেটা যে এখনো আছে আজ আবার নতুন করে প্রমাণিত হলো। আমি অনুপ্রাণিত হয়েছি এই কারণে যে মানুষের কষ্ট আমাকে এখনো প্রবাহিত করে নিয়ে যায়, মানুষের কষ্ট এখন আমাকে এলোমেলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা আমার ভিতরের মনটা যেন নষ্ট না হয়ে যায়, আর সেই সাথে দোয়া করি আবার ডেস্টিনিজ ব্যাক, তোর মা যেভাবে যুদ্ধ করেছে তোর আর তোর ভাইয়ের জন্য, তুই যুদ্ধ কর তোর বাচ্চার জন্য, খোদার কসম লাগে তুই সফল হবি। যেই ইসের কথা ছিল না, ইউ আর ভেরি গুড ইন ফুড, ফুড ব্লগিং এন্ড ফুড ফুড রেডি, এই লাভ গুরু তোর সাথে আছে, তোকে পেট্রোনাইজ করার জন্য যত রকমের ভূমিকা রাখারি, তুই জাস্ট মেক মি এ কল যে ভাই তোর বোন এই কাজটা করতে যাচ্ছে, এটাকে প্রমোশন করে দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, আমার একদম ওয়েল সেটেল নিজস্ব অফিস আছে স্টুডিও আছে, ওখানে এসে যদি কিছু করতে চাস করবি, তোর ওই ফুড ব্লগিং, তোর ওই ক্যাফেটেরিয়া বিজনেস, তোর ওই কেকের বিজনেস, তোর ওই অনলাইন প্ল্যাটফর্ম, তোকে আবার শূন্য থেকে শেয়ার করে নিয়ে যাবে, ইউল বি সাকসেসফুল ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর পাশে আছে, টেনশন লাগে কেন, কে নো প্যারা, আজকে যা চিন্তা করবি যত পানি ফেলবি যত কমপ্লিকেশন নিয়ে আসবি, কারণ ওই কেমিস্ট্রিতে একবার কিন্তু একটা স্পেশাল চাইল্ড এক্সপিরিয়েন্স করেছে তোর স্বামী, রাইট? সো এখন কোনোভাবেই কমপ্লেক্সিটির ভিতর দিয়ে যাওয়া যাবে না, আল্লাহর কাছে শুধু প্রার্থনা একটাই, আল্লাহ সুবহানাহু তুমি আমাকে একটা সুস্থ বাচ্চার মা বানাও, বাকি দায়িত্ব তুমি যেহেতু দিয়েছো তুমি আমাকে বুঝিয়ে দেবা, তুমি আমাকে দেখে নিবা, রাইট? তার আজকের পর থেকে কোনো ডিপ্রেশন আমি জ্যাক আছে নি তোর বাড়িতে, বিড়ালটা আছে তো, জ্যাককে নিয়ে জ্যাকের মতো করে গল্প করবি, নিজের মতো করে বাঁচবি, আর তোর বিজনেস এখন থেকেই শুরু করে দে, আবার এই এখন এই মুহূর্তে গিয়েই শুরু কর, পেজ তো আছে, কি নাম?
1: নাম হলো কৃষ্ণাস কুকিং স্টুডিও,
3: কৃষ্ণা কুকিং স্টুডিও, কৃষ্ণা বানান বল,
1: TRISHNA
3: TRISHNA
1: কৃষ্ণা
3: তৃষ্ণাস অ্যাপোস্ট্রোপিএস
1: হ্যাঁ
3: অ্যাপোস্ট্রোপিএস টি আর আই এস এইচ এন এ অ্যাপোস্ট্রোপিএস তৃষ্ণাস কুকিং তারপর স্পেস দিয়ে কুকিং
1: কুকিং
3: সি ডাবল ও কে আই এন জি কুকিং স্পেস দিয়ে এস টি ইউ ডি আই ও আচ্ছা যদি সত্যি আপনার মন ভিজে যায় সত্যি মেয়েটার জন্য যদি আপনার কষ্ট হয় এখন এক্সাক্টলি এই মুহূর্তে আপনি প্লিজ ওকে ফলো বাটনে ক্লিক করেন ইউটিউব চ্যানেল আছে কিন্তু আচ্ছা নয় ইস্যুস তাহলে এই জায়গাতে এখন এই মুহূর্তে আমি হাত জোর করে অনুরোধ করতে সেটাও কিন্তু কন্ট্রিবিউশন জানেন যখন এই মুহূর্তে আপনি ফলো দিবেন যখন এই মুহূর্তে এই মেয়েটার কোন অ্যাক্টিভিটি শেয়ার করবেন মেয়েটার তো কোয়ালিটি আছে ওই এলাকাতে ও বিখ্যাত ছিল খুলনা কিন্তু ওই বৃহত্তর এরিয়াতে
1: আমি অ্যাওয়ার্ড পেয়েছি
3: অ্যাওয়ার্ডও সো এটা যখন আপনি শেয়ার দিবেন যখন একে পেট্রোনাইজ করবেন সাথে সাথে কিন্তু কৃষ্ণা এবং কৃষ্ণার বাচ্চাকে আপনি হেল্প করা শুরু করে দিলেন আপনি এরকম একটা মানুষের রিজিকের একটা বড় বেশি উপলক্ষ বা কারণ হলেন সো প্লিজ আমাদের জন্য না আমি চাইনি কিন্তু যে আমারটা এখন শেয়ার করেন বলিনি কিন্তু কৃষ্ণার পথটা ফলো করেন তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফরওয়ার্ড করে দেন এই মেয়েটা ঘুরে তারা উঠে আসুন এবং অনলাইন প্ল্যাটফর্ম বহুত নোংরাদেরকে পেট্রোনাইজ করতেছে এরকম একটা ভালো কিছু ঘটুক আজ আমি বিদায় নিচ্ছি আর আমি তোর ভাই হার্ট ডিজার্ভ করি তুমি শুনছিস তো যতক্ষণ কথা বলছো ততক্ষণ চোখে পানি পড়ছে আমার
1: হ্যাঁ
3: আমি তোর ভাই হার্ট ডিজার্ভ করি কিনা ভালো থাকিস যে কোনো সময় যে কোনো কথা বলবি আর ডেসপেট বিথ ইউ বিদায় নিচ্ছি আর টেক কেয়ার
4: সবার সাথে 90.4

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Caution, there's your banner gun shoot on. Ben Beef said.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত দশটায় শুনুন ঢাকা FM 90.4 এ।
2: আমি

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: সত্যি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: Nation, X Station.